আপনি শুনছেন আনন্দধ্বনি, আপনার সঙ্গে রয়েছি মহুল। 5টা বেজে 38 মিনিটে আপনার কানে পরবর্তী শিল্পী রাহুল মিত্র।

এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত ভাস্বতী দত্তের গলায়, আর আজকের আনন্দধ্বনির শেষ শিল্পী মোহন সিং। আপনার সঙ্গে এতক্ষণ ছিলাম মহুল। আজকে সারাটা দিন আপনার খুব ভালো কাটুক, সাবধানে থাকবেন। বাইরে ভীষণ গরম, তাই যতটা সাবধানে থাকা যায় জল বেশি করে খাবেন, ছাতা নিয়ে বাড়ির বাইরে বেরোবেন, আর ছায়ায় থাকার চেষ্টা করবেন। তাহলে আজ এই অবধি, আবার খুব শিগগিরই কথা হবে গানে গানে।

সকাল মানে মিষ্টি সূর্য রোদের আনা গোনা, সকাল মানে নীল আকাশে পাখির গান শোনা, সকাল মানে ফুলে ফুলে প্রজাপতির নাচ, সকাল মানে প্রাণ জেগেছে আনাচে কানাচ। সোমবারের সকালের শুরুতেই শিবের বন্দনা, তার উপর পুরুষোত্তম মাস বিষ্ণুর আরাধনা। সকাল সকাল চায়ে চুমুক এফএম গোল্ড অন করে, বন্ধু তোমার দিনটি কাটুক গানের সুরে ভরে, সঙ্গে আছি সঙ্গী হয়ে তোমাদের তানিয়া, সুপ্রভাত জানিয়ে করছি শুরু প্রভাত বিনা। শুরুতে শুনলাম অনুফসলের কণ্ঠে শিববন্দনার, এখন শুনব বিষ্ণু সহস্রনাম।

আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে।

আজ যেহেতু সোমবার এবং মাসের প্রথম দিন, ভেবেছিলাম যে আজ মহাদীপকে নিয়েই শুরু করব আজকের এই সুন্দর সকাল। কিন্তু গতকাল একটি অদ্ভুত বিষয় সম্পর্কে আমি জানতে পারলাম, তাই মনে হলো আপনারা নিশ্চয়ই অনেকে জানেন, কিন্তু অনেকেই হয়তো আমার মতোই এই বিষয়ে অবহিত নন, তাই আপনাদের সঙ্গে এই বিষয়ে আজ একটু কথা হোক। বিষয়টা হলো পুরুষোত্তম মাস। আপনি কি জানেন এই বিষয়ে? বহুকাল পূর্বে যখন মহাজাগতিক পঞ্জিকা গঠিত হয়েছিল, তখন সূর্য ও চন্দ্রের ভারসাম্য রক্ষার জন্য একটি অতিরিক্ত চন্দ্র মাসের উদ্ভব ঘটে। যেহেতু এটি প্রচলিত পঞ্জিকার সঙ্গে খাপ খেত না, তাই লোকেরা একে নির্মমভাবে মলিন বা অশুচি মাস বলেই উপহাস করত। এই সময় বিবাহ, উৎসব এবং পবিত্র আচার অনুষ্ঠান কঠোরভাবে নিষিদ্ধ ছিল। এই মাস তখন দুঃখে ভারাক্রান্ত হয়ে বিষ্ণুর কাছে গিয়ে নিজের মনোবেদনা জানালেন। বিষ্ণুর করুণার অবতার আমরা জানি, তিনি আমাদের সব সময় করুণা করেন। সেই বিষ্ণু করুণাবশত এই মাসকে নিজের করে নিলেন এবং কি জানালেন জানেন? বললেন, হে রমাপতি, আমি যেরূপ এই জগতে পুরুষোত্তম নামে বিখ্যাত, এই অধিমাসও তদ্রূপ ত্রিলোকে পুরুষোত্তম বলে বিখ্যাত হবে। আমাদের যে সমস্ত গুণ আছে সে সব আমি এই মাসে অর্পণ করলাম। আমার সদৃশ হয়ে এই অধিমাস অন্য সকল মাসের অধিপতি হবে। এই মাস জগৎ পূজ্য ও জগৎ বন্ধু, অন্য সকল মাস সকাম, এই মাসটি নিষ্কাম। যিনি সকল প্রকার কামনা শূন্য বা সকল কামনা যুক্ত হয়েও এই মাসের পুজো করেন, এই পুরুষোত্তম মাসে যিনি আমাকে ভক্তিপূর্বক অর্চন করেন, তিনি ধন পুত্রাদি লাভে সুখ ভোগ করে অবশেষে গোলকবাসী হন। এত গেল শাস্ত্রের কথা, কিন্তু সৌরপঞ্জিকার সময়কাল 365 দিন আমরা সবাই জানি। অন্যদিকে চন্দ্রপঞ্জিকা কিছুটা ছোট, 354 বা 355 দিনের। এই যে 11 দিনের একটা ব্যবধান, সেটাকে পূরণ করতে এবং আমাদের পবিত্র উৎসবগুলোকে তাদের সঠিক ঋতুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে প্রতি 32 মাস ও 16 দিনে, মানে মোটামুটি প্রতি 2.5 বছরে একটি অনন্য জ্যোতির্বৈজ্ঞানিক সমন্বয় ঘটে। 2026 সালের পুরুষোত্তম মাস বা এই অধিক মাস শুরু হয়েছে 17ই মে রবিবার এবং সেই সবে 15ই জুন সোমবার। আমার তো এই বিষয়ে জানা ছিল না, আপনি কি জানতেন? এই বিষয়ে আপনি জানাতে পারেন 100.1 FM গোল্ডের ফেসবুক পেজের আজকের পোস্টে, মানে প্রভাত বিনা যে পোস্ট রয়েছে ফেসবুকে, সেখানে এই বিষয়ে আরও কথা হবে। তবে এখন আমরা যেটা শুনবো সেটা হলো পরপর দুটি মন্ত্র বলা যেতে পারে। প্রথমটি শ্রী বিষ্ণু ধ্যানম এবং তারপর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে একটি স্তোত্র। যে ধ্যানমটা আমরা শুনবো, বিষ্ণু ধ্যানম, সেটি গেয়েছেন কিশোরী আমনকর।

প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM।

0: سرسوتی.
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold. 100.1 FM Gold. প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold-এ. প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM.

জ্যৈষ্ঠ মাসে যে পূর্ণিমা ছিল, 30 তারিখ শুরু হয়েছিল, 31-এ শেষ হল মে মাসের, সেই পূর্ণিমার পরের দিনই যখন আমার অনুষ্ঠান, তখন ভেবেছিলাম যে পূর্ণিমার এমন কি বিশেষত্ব আছে। আর সে কথা জানতে গিয়েই আবিষ্কার করলাম পুরুষোত্তম মাসকে। না না, এ আমার আবিষ্কার এমনটা বলছি না, আমার বোধের মধ্যে এর স্থান ছিল না। আমি নতুন করে জানলাম যে এমনও হয়। আর অবাক হয়ে দেখলাম এই জ্যৈষ্ঠ মাস, যেটাকে পুরুষোত্তম মাস বলে এবছর সেটা গণনা করা হয়েছে, এবং এই জ্যৈষ্ঠ মাসকে অধিক জ্যৈষ্ঠ মাসও নাকি বলা হয়, তো এই মাসের শুরু মানে পয়লা তারিখও অমাবস্যা এবং শেষ দিনও অমাবস্যা, আর পূর্ণিমা ছিল গতকাল, বলা যায় গতকাল ঠিক নয়, গত পরশু থেকে শুরু হয়েছে। তো এই যে পুরুষোত্তম মাস, এই পুরুষোত্তম মাসের কী বিশেষত্ব? আমাদের যে সমস্ত শাস্ত্র রয়েছে, সে সমস্ত শাস্ত্র থেকে অনেক কিছু তথ্য আমরা পাই, তার দু একটা এই স্বল্প পরিসরে আজ আপনাদের সঙ্গে ভাগ করে নেব। প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে তানিয়ার সঙ্গে। আমরা সবাই জানি অত্যাচারী অসুর রাজা হিরণ্যকশিপু কীভাবে মৃত্যুকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি ভগবান ব্রহ্মার কাছে এমন বর চেয়েছিলেন যার ফলে তাকে কোনো মানুষ বা পশু হত্যা করতে পারবে না, ঘরের ভিতরে বা বাইরে, দিনে বা রাতে, এবং বছরের কোনো মাসেই নয়। তিনি নিজেকে সম্পূর্ণ অপরাজেয় মনে করতেন। এই দুর্বলতার সুযোগ নিয়ে তিনি সমগ্র বিশ্বকে সন্ত্রস্ত করে তুলেছিলেন, এবং তার সাধু পুত্র প্রহ্লাদের উপরে যে নির্মম অত্যাচার করেছিলেন তা আপনি আমি সকলেই তো জানি। কিন্তু পরমেশ্বর তো সব কিছু দেখে চুপ করে থাকতে পারেন না, তার পরম ভক্তকে তিনি রক্ষা করতে তো আসবেনই। এদিকে বর বা আশীর্বাদ দিয়ে হিরণ্যকশিপু কিন্তু একটা কবচ, রক্ষা কবচের মধ্যে রয়েছে। এমতো অবস্থায় ভগবান ব্রহ্মার প্রতিজ্ঞা সম্পূর্ণ অক্ষুণ্ণ রেখে সেই অসুরকে বধ করার জন্য শ্রীকৃষ্ণ বা বিষ্ণু কেবল অতিরিক্ত যে মাস রয়েছে পুরুষোত্তম মাস, সেটি ব্যবহার করলেন। যেহেতু আর কি এই অনন্য মাসটি সাধারণ পঞ্জিকার 12 মাসের বাইরে অবস্থিত, তাই হিরণ্যকশিপুর প্রতিরক্ষার যে ঢাল সেটা উধাও হয়ে গেল, এবং ভগবান নরসিংহদেব তাঁর ভয়ঙ্কর অর্ধমানব অর্ধসিংহরূপে আবির্ভূত হলেন, এবং গোধূলি বেলায় ঠিক প্রাসাদের দোরগোড়ায় সেই অত্যাচারীকে নিজের কোলে তুলে ছিন্ন ভিন্ন করে দিলেন। এই মাসটি তাই এই কথার জীবন্ত প্রমাণ যে আপনার সমস্যা যতই অসম্ভব হোক না কেন, যদি আপনি সঠিক পথে থাকেন, যদি আপনি ঈশ্বরের পরম যে ভক্ত হন, তাহলে সবসময় তিনি আপনার রক্ষার জন্য প্রস্তুত থাকবেন। এছাড়াও রাজা হরিশ্চন্দ্রের একটি তথ্য পাওয়া যায়, অসীম দুঃখ এবং কর্মফলের ভারে জ্বর জড়িত রাজা হরিশ্চন্দ্র পুরুষোত্তম ব্রত পালন করেছিলেন। ভগবানের কৃপায় তাঁর পাপসমূহ বিনষ্ট হয়েছিল এবং তিনি মোক্ষ লাভ করেছিলেন। এছাড়াও কিন্তু দ্রৌপদীর একটি কাহিনী পাওয়া যায়, সে কথাও বলবো, তবে সবটা তো একসঙ্গে নয়। এখন আমরা পরপর দুটি গান শুনব। পরিণীতা ছবি থেকে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে কুসুম দোলাই, এবং তারপর বিল্লমঙ্গল এই ছবি থেকে মান্নাদের কণ্ঠে মনোহর শ্যাম। পরপর দুটি গান শোনার পর ফিরে আসছি আবারও পুরুষোত্তম মাস নিয়ে।

রাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা।

আজ প্রভাত বিনায় আমরা কথা বলছি পুরুষোত্তম মাস নিয়ে। একবার দেবকী নন্দন শ্রীকৃষ্ণ বনে পাণ্ডবদের সঙ্গে দেখা করতে যান। সেখানে গিয়ে শ্রীকৃষ্ণ বলতে থাকেন যে আমি একটি কিছুক্ষণ কথা হওয়ার পর অর্জুনকে প্রথমে বলেন, হে পুরুষ ব্যাঘ্র, তোমরা কি তোমাদের দুঃখের কারণ জানো? তোমরা আমার প্রিয় এবং অত্যন্ত দুর্লভ পুরুষোত্তম ব্রত পালন করনি, এজন্যই তোমরা দুঃখ পাচ্ছ। তোমরা ব্যাসদেবের উপদেশে সমস্ত বর্ণাশ্রমজিত আচার পালন করেছ, কিন্তু পুরুষোত্তম মাসের পূজা না করা পর্যন্ত আমাতে শুদ্ধ ভক্তি লাভ করতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলতে থাকলেন যে আমি এখন দ্রৌপদীর পূর্ব জন্ম বৃত্তান্ত বলব। পূর্বজন্মে দ্রৌপদী মেধা ঋষির কন্যা ছিলেন। শৈশবেই তাঁর মাতৃবিয়োগ হলে তিনি পিতার তত্ত্বাবধানে পালিত হন। তিনি দিনে দিনে যৌবন প্রাপ্ত হলেন। খুব সুন্দরী হলেও পিতা তাঁর বিবাহের কোনো বন্দোবস্ত করতে আগ্রহী ছিলেন না। বান্ধবীদের পতি পুত্র সহ সুন্দর সংসার দেখে তাঁর দুশ্চিন্তা আরও বেড়ে গেল। এর মধ্যেই হঠাৎ একদিন তাঁর পিতৃবিয়োগ হল। তখন তার অবস্থা আরও শোচনীয় হল। সৌভাগ্যক্রমে একদিন দুর্বাসা মুনি সেখানে এলেন। মহান মুনিকে দর্শন করে তিনি প্রণতি নিবেদন করে ফল মূলাদি এবং পুষ্প নিবেদন করলেন। দুর্বাসা মুনি আশীর্বাদ দিতে উদ্যত হলে তিনি ক্রন্দন করতে লাগলেন। মুনিবর তখন তার শোকের কারণ জানতে চাইলেন। সেই ব্রাহ্মণ কন্যা বলতে লাগলেন, হে দ্বিজশ্রেষ্ঠ, আপনি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সব কিছুই জানেন। এ জগতে আমার কোনো আশ্রয়দান

বার্তা নেই। আমার সমস্ত আত্মীয় স্বজন গত হয়েছেন, আমার পিতা কিংবা কোনো বড় ভ্রাতা নেই, আমার স্বামীও নেই যে আমাকে রক্ষা করবেন। হে মুনিবর, আমাকে এ সমস্ত দুঃখ থেকে মুক্তি দান করুন। তার প্রার্থনা শ্রবণ করে এবং অবস্থা বিবেচনা করে দুর্বাসা মুনি তাকে কৃপা করতে মনস্থ হলেন। তিনি বললেন, হে সুন্দরী, আগামী 3 মাসের মধ্যে পরম পবিত্র পুরুষোত্তম মাস শুরু হবে। এই পবিত্র মাসটি ভগবান শ্রীকৃষ্ণের নিকট সব থেকে প্রিয়। এ মাসে কেবল একবার পুণ্য স্নান করেই যে কোনো নরনারী সমস্ত পাপ হতে মুক্তি লাভ করতে পারেন। এই মাস সকল মাস হতে শ্রেষ্ঠ। অন্য সমস্ত মাসের মহিমা এই মাসের 1 কলা বা 16 ভাগের 1 ভাগেরও সমান নয়। এই মাসে এমনকি মাত্র একবার কোনো পুণ্য তীর্থে স্নান করলে 12,000 বছর ধরে গঙ্গাতে স্নান করার সমান ফল লাভ করা যায়। যদি তুমি এ মাসে একবার স্নান করো, দান করো, কৃষ্ণ নাম করো, তাহলে তোমার সমস্ত দুঃখ দুর্দশা দূর হবে, তুমি সর্বসিদ্ধি লাভ করবে এবং তোমার সকল মনোবাসনা পূর্ণ হবে। কিন্তু এ কথা শুনে ব্রাহ্মণ কন্যা তাঁর কথায় বিশ্বাস করলেন না। তিনি বললেন, হে মহামুনি, আপনি মিথ্যা বলছেন। কিভাবে এই অতিরিক্ত মাসটি, যাকে মলমাস বলা হয়, তা অন্য সকল মাস এমনকি সব কিছুর থেকে শ্রেষ্ঠ হতে পারে? আমি আপনার কথা বিশ্বাস করতে পারছি না। আপনি আমাকে প্রতারিত করার চেষ্টা করছেন। এই অতিরিক্ত মাসে সব রকম শ্রেষ্ঠ কর্ম অনুষ্ঠান নিষিদ্ধ বলে মনে করা হয়। তার এই সকল কথা শুনে দুর্বাসা ঋষি তো ক্রোধান্বিত হলেন। আমরা জানি তিনি কতটা রেগে যেতেন। তার চোখ উত্তপ্ত তাম্র গোলকের ন্যায় লাল হয়ে গেল। কিন্তু বালিকাটির অসহায় অবস্থা বিবেচনা করে তিনি নিজেকে সংবরণ করে বলতে লাগলেন, হায় রে দুর্মতি, তোর পিতা আমার বাল্য বন্ধু, তাই অভিশাপ দিচ্ছি না, তার উপরে এমন তোর নিতান্ত করুণ অবস্থা। তবে পুরুষোত্তম মাসের প্রতি অবজ্ঞার কোনো নিস্তার নেই, আগামী জন্মে নিশ্চয়ই তোকে ফল ভোগ করতে হবে। এরপর দুর্বাসা মুনি সেখান থেকে চলে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন যে, হে অনঘ, দুর্বাসা মুনি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সে ব্রাহ্মণ কন্যা তার সমস্ত ঐশ্বর্য হারাল। পুরুষোত্তম মাসের প্রতি অপরাধের ফলে যে কুৎসিত দেহ লাভ করল, তখন সে মহাদেব শিবের আরাধনা করতে মনস্থ হল। তারপর কি হয়েছিল বলবো, তবে তার আগে আর একটি গান আমরা শুনে নিই শম্পাকুণ্ডুর কণ্ঠে।

ধ্যান করে সেই ব্রাহ্মণ কন্যা শিবকে সন্তুষ্ট করলেন এবং মহাদেব যখন তার সম্মুখে এলেন তখন মহাদেবের আশীর্বাদে সেই ব্রাহ্মণ কন্যা পুনর্যৌবন লাভ করলেন। তার সকল দৈহিক বৈকল্য দূরীভূত হল, তাকে আবার পূর্বের ন্যায় দেখতে লাগলো, সেই বৈদিক মন্ত্রে শিবের স্তুতি করতে লাগল। তখন মহাদেব তাকে বললেন, হে তপস্বিনী, সৌভাগ্যবতী হও, তুমি বর কামনা করো, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, তুমি যা ইচ্ছা তাই চাইতে পারো। শিবের পদ্মমুখ হতে এই সকল বাক্য শ্রবণ করে আনন্দে সে ব্রাহ্মণ কন্যা বললেন, আমাকে গুণবান স্বামী প্রদান করুন। এবং অতিরিক্ত আবেগে এই কথাটি তিনি পরপর পাঁচবার বললেন। তখন শিব বললেন, যেহেতু তুমি পাঁচবার এ কথাটি বলেছ তাই তোমার পঞ্চস্বামী হবে। শিবের বাক্য শুনে কন্যা অত্যন্ত লজ্জিত হয়ে বলতে লাগলেন, হে প্রভু, একজন কন্যার পাঁচজন স্বামী থাকাটা খুবই নিন্দাজনক, দয়া করে আপনার বাক্য ফিরিয়ে নিন। মহাকাল তখন গম্ভীরভাবে বললেন, এটি আমার পক্ষে সম্ভব নয়, তুমি আমার কাছে যা চেয়েছ তাই পাবে, তুমি পরবর্তী জন্মে পাঁচজন স্বামী পাবে, পূর্বে দুর্বাসা মুনির করুণাপূর্ণ উপদেশ না মেনে তুমি পুরুষোত্তম মাসকে অবজ্ঞা করে অপরাধ করেছ, হে ব্রাহ্মণ পুত্রী, এক্ষেত্রে আমার কিছুই করণীয় নেই। এই বলে শিব অন্তর্হিত হলেন। তখন ব্রাহ্মণ কন্যা অত্যন্ত বিষণ্ন হলেন এবং কিছুকাল পর তিনি দেহত্যাগ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ এই সমস্ত কথা বনে বসে এই পাণ্ডব ভ্রাতাদের এবং দ্রৌপদীকে শোনাচ্ছিলেন। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, ইতোমধ্যে রাজা দ্রুপদ যে যজ্ঞানুষ্ঠানের আয়োজন করলেন সেখানে গিয়ে আপনারা যা কিছু ঘটেছে তা আপনারা জানেন, তবে পূর্ববর্তী জন্মে পুরুষোত্তম মাসের নিন্দার ফলে কুরুসভায় দ্রৌপদীকে যে অপমান ভোগ করতে হয়েছিল সেটার থেকে তিনি রক্ষা পেয়েছিলেন, কারণ তিনি আমাকে স্মরণ করেছিলেন, তাই আমি তাকে সেই লজ্জাজনক পরিস্থিতি থেকে উদ্ধার করি। হে পাণ্ডবগণ, দয়া করে আসন্ন পুরুষোত্তম ব্রত পালনের কথা ভুলবেন না। যে ব্যক্তি পুরুষোত্তম মাসের নিন্দা করবে সে কখনো সৌভাগ্য লাভ করবে না, তাই পুরুষোত্তম মাস সকলের ইচ্ছা পূরণে এবং সমস্ত দুঃখ দূরীকরণের সমর্থ। এখন 14 বছরের বনবাস শেষ হতে চলেছে, নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করা হোক যাতে সকল সৌভাগ্য লাভ করা সম্ভব হয়। এ কথা বলে শ্রীকৃষ্ণ চলে গেলেন। কিছুকাল পর পুরুষোত্তম মাস এলে মহারাজ মানে যুধিষ্ঠির মহারাজ তার অনুজ ভাইদের এবং দ্রৌপদীকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করে পুরুষোত্তম ব্রত পরম নিষ্ঠার সঙ্গে পালন করলেন এবং তার হারানো রাজ্য গৌরব সব কিছু ফিরে পেলেন। তাই এই পুরুষোত্তম মাসে একজন বুদ্ধিমান ব্যক্তির উচিত শুদ্ধ ভক্তের মতো কৃষ্ণ কথা শ্রবণ করা। সময় একদম শেষ, আপনাদের কেমন লাগলো আজকের এই পুরুষোত্তম মাসের গল্প তা জানাতে ভুলবেন না, কারণ আমি তো আপনাদের দেখতে পাচ্ছি না, আপনাদের মুখের প্রসন্নতা, আপনাদের হৃদয়ের আনন্দ সেটাকে স্পর্শ করতে পারা সম্ভব হয় একমাত্র আপনাদের পাঠানো মেসেজ বা পোস্টের কমেন্টের শব্দগুলোর মাধ্যমে। তাই তার মাধ্যমেই জানতে চাই কেমন লাগলো। আবারও কথা হবে 8:30 মনের মিলনীতে। শেষ গান রেখে গেলাম শ্রীকান্ত আচার্যের কণ্ঠে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: আমার এক অবুঝ প্রতিবেশী আছেন, যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম, ওরে, এই প্রকল্পের নামই তো পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: কিছু কিছু স্টেশন আছে যেখানে দিনের মধ্যে মানুষের আনাগোনা কম, কিন্তু অপেক্ষা বেশি। মনে হয় দু মিনিট নেমে বসে যাই সবুজ ছায়ায়, কিন্তু গন্তব্যর ব্যস্ততা আমাদের তাড়া দেয়। সবার যাত্রাপথে এমন এক স্টেশন আছে যেখানে ফিরব বলে ফেরা হয়নি। সেটা দার্জিলিংয়ের কোনো প্রান্তিক স্টেশন হতে পারে, বা সমতলের মাঠের পর মাঠ জমির মাঝে জিরিয়ে টিরিয়ে নেওয়ার জায়গা। আপনাদের তেমনই কোনো অপেক্ষারত স্টেশনের গল্প নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুন মাসের গল্প লেখার বিষয় ছেড়ে আসা স্টেশন, গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুন। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 এফএম গোল্ডে।
3: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি

বসন্ত আসতে দেরি আছে, কিন্তু এই জ্যৈষ্ঠের চৈতালি হাওয়া বা গ্রীষ্মের গরম দাপট যখন চারিদিকে, তখন গোটা সঙ্গীত জগতে শোকের ছায়া, কারণ তিনি সত্যিই আর নেই। রবিবার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুমন কল্যাণপুর। তাঁর প্রয়াণের খবরে আমরা শোকাহত। FM গোল্ড পরিবারের তরফ থেকে, পক্ষ থেকে তাঁকে জানাই বিনম্র শ্রদ্ধা। তিনি দীর্ঘ তাঁর সঙ্গীত জীবনে হিন্দি, মারাঠি, বাংলা, গুজরাটি, অসমীয়া সহ একাধিক ভাষায় অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। এবং আমরা জানি যে যে সময় মনোমালিন্যের কারণে মোহাম্মদ রফি এবং লতা মঙ্গেশকর একসঙ্গে ডুয়েট গাইছিলেন না, সেই সময় এই জুটি, মানে সুমন কল্যাণপুর এবং মোহাম্মদ রফি জুটি, প্রায় 140টা মতো গান ডুয়েট গিয়েছিলেন। এবং যে সমস্ত গান হিট বলিউড চিরন্তন, মানে ক্লাসিক সংস, তার মধ্যে বেশ কিছু গান আমরা সুমন কল্যাণপুরের পাই। আজকাল তেরে মেরে প্যার কে চার্চে বা নানা কারকে প্যার, এরকম বহু গান পাই। আজ তিনি আমাদের মধ্যে নেই। মনের মেলোডির শুরুতেই তাই তাঁকে শ্রদ্ধা জানিয়ে তাঁর গান দিয়ে অনুষ্ঠান শুরু করলাম, এবং এখনও আরেকটি তাঁর বাংলা গানই শুনব, কারণ আশা রাখি আজ সারাদিনই বিভিন্ন সময় আপনারা তাঁর গান শুনবেন। তাই বাংলা গানে তাঁকে আরেকবার মনে করি আমরা, আর এই গানের পর আমি নিয়ে আসবো আজকের মনের মেলোডির বিষয়।

সূর্য মামা একদম গনগন করে তাপ দিচ্ছেন, তাতে কি ঘড়ির কাঁটায় বেজে গেছে 8:41 হয়ে 28 সেকেন্ড, আর আপনি শুনছেন 100.1 FM গোল্ডে মনের মেলোডি। সঙ্গে রয়েছি সঙ্গী হয়ে আপনাদের তানিয়া, আর জানাই যে আজ আবারও আপনাদের ছোটোবেলায় ফিরিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তানিয়া নিয়েছে। কিভাবে? কারণ আজ নাকি ওয়ার্ল্ড মিল্ক ডে, আর ছোটোবেলায় দুধ খাওয়া নিয়ে যে আপনি আমি মোটেই বাধ্য শিশুর মতো আচরণ করতাম না এই বিষয়ে তো কোনো সন্দেহই নেই। আপনার ছোটোবেলায় আপনি কি খুব ভালোবেসে দুধ খেতেন নাকি দুষ্টুমি করতেন? আপনার ছোটোবেলার দুধের বায়নাক্কা লিখে পাঠান ছোট্ট করে, কিন্তু হ্যাঁ ছোট্ট করে, মনের মেলোডিতে, নাম্বারটা 9903050992। এই নাম্বারে লিখে পাঠান ছোটোবেলায় আপনি দুধ খাওয়ার জন্য, মানে না খাওয়ার জন্য বা খাওয়ার জন্য কী কী করতেন, সেই সমস্ত দুষ্টুমির যে ঝাঁপি রয়েছে আপনার স্মৃতিতে সেইটা যে খুলে ফেলুন আর পাঠিয়ে দিন তানিয়াকে। পুরনো সেই দিনের কথায় আমরা আজ সকালে আবার ওই গরমের মধ্যেই একটু শীতলতা অনুভব করি, কারণ পুরোনো দিনের মধ্যে একটা শীতল পাটি রয়েছে যা আমাদের মনকে আরাম দেয়, তাই না? গানে গানে শ্রাবণী সেন এবং সুব্রত সেনগুপ্ত।

শব্দটা তা নিয়ে নিয়েই নেয় বরাবর। যাই হোক, আজ শুরুতেই যে মেসেজ এসেছে সেটা আগে পড়ি। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় জানিয়েছেন, সুপ্রভাত দিদি, সত্যি কিংবদন্তি শিল্পী সুমন কল্যাণপুর নক্ষত্রের মতন, এবং তার মতো একজন মানুষের চলে যাওয়া মনটা ভীষণই খারাপ লাগছে। তবে আসা যাওয়া এ তো থাকবেই, থেকে যাবে ওর গান। বাংলা ভাষায় বাংলায় ওর গানের যে সমস্ত ট্র্যাক আমরা শুনেছি সবকটাই আমার ভীষণ প্রিয়। ওকে শত কোটি প্রণাম জানাই, ধন্যবাদ। পরের মেসেজ করেছেন সৌভিক, জানিয়েছেন সৌভিক সরকার কসবা হালতো থেকে, ছোট্ট বলেছি তাই ছোট্ট করে একটা পুচকি মতো মেসেজ পাঠিয়েছেন। আমি কিন্তু ছোটোবেলা থেকে দুধ খেতে ভালোবাসতাম এবং এখনও বাসি, মানে একদম কি বলবো, ভেরি গুড বয় সৌভিক। যাই হোক, রজত মেসেজ পাঠিয়েছেন, রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে, গুড মর্নিং দিদি, ভেরি গুড মর্নিং। না, ছোটোবেলায় দুধ খেতে ভালো লাগতো না, খুব জোর করে খেতাম, তখন একদমই ভালো লাগতো না, অনেক বাহানা করতাম। পরে বুঝেছি দুধ হলো সুষম খাদ্য, এটাকে অবহেলা করা উচিত নয়। বেশ, মেসেজ করেছেন এছাড়াও দীপঙ্কর মাল, গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে, ছোটোবেলায় একদম দুধ খেতে ভালো লাগতো না, যখন মা দুধ খাওয়ানোর কথা বলতো আমি লুকিয়ে পড়তাম, আর মা ঠিক খুঁজে বের করে খাওয়াতো। মা বলতো দুধ খেলে বলবান হবি, তাই বাধ্য ছেলে হয়ে কষ্ট করে খেতে হতো। যাই হোক, এই বিষয়টা কিন্তু অনেকেই করতেন, কেননা ওই খাটের তলায় ঢুকে পড়তেন কি না দুধ খাবো না, এবার সেই খাটের তলা থেকে মা বের করে নিয়ে আসছেন যে না দুধ খেতেই হবে। এই ঘটনা সব বাড়িতেই ঘটতো কি বলুন, এবং এক্ষেত্রে না ওই ব্যাপারটা নেই যে ছেলে মেয়ে, ছেলে বা মেয়ে, আমিও দুধ খেতে একটুও ভালোবাসতাম না। যাই হোক, যারা এক্ষুনি টিউন করলেন তাদের জানিয়ে দিয়ে যে আজ মনের মেলোডিতে কথা হচ্ছে আপনার ছোটোবেলার দুধ খাওয়া বা না খাওয়ার যে সমস্ত বাহানা ছিল, সেই সমস্ত বাহানা দুষ্টুমি নানান স্মৃতি ছোট্ট করে লিখে পাঠাতে হবে 9903059922 এই নাম্বারে। চলুন, যে সমস্ত বাচ্চারা দুধ খাওয়া নিয়ে লুকোচুরি খেলতেন তাদের জন্য শ্বেত পাথরের তালা থেকে রইল লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গান।

সত্যি ছোটবেলার যে সমস্ত প্রাণের কথা সে তো ভোলা যায় না, আর তাই সেই সমস্ত কথা মনে করিয়ে দিয়ে আপনাদের মন ভালো রাখার দায়

অবশেষে মায়েরা কিন্তু ধরেই ফেলতো, কারণ তাঁদের চোখের আড়াল হওয়ার তো জনই ছোট্ট গোপাল সোনাই বলুন না লক্ষ্মী ছানাই বলুন, সবাই কিন্তু মায়ের হাতে ধরা পড়ে যেত। আর তারপরে মা গ্লাসটা মুখের সামনে মানে ঠোঁটের সামনে ধরিয়ে একদম চোখ রাঙিয়ে বলতো, সবটুকু শেষ করবি, না হলে কিন্তু আজ একটা মারও পিঠের বাইরে পড়বে না। না না, এরকম আমার মাকে কোনোদিন করতে হয়নি, কারণ আমার মা জানতেন যে একটু সর গেলেই মেয়ে আমার বমি করে দেবে, তাই সরটা তিনি ছেঁকেই দিতেন, দু চারটে চিনির দানা মিশিয়ে দিয়ে দিতেন। আর আমি মাকে ভীষণ ভয় পেতাম, পাই আর মনে হয় আমৃত্যু পাবো, আর তাই জন্যই আমি দুধ একদম চোখ বুজে খেয়ে নিতাম। কিন্তু আপনার গল্পটা তো এরকম নয়, নিশ্চয়ই অনেক কিছু আছে, চলুন সেই সমস্ত গল্পের ঝাঁপি খোলা যাক। নালিকুল বন্দিপুর হুগলি থেকে বিজয় দালাল জানিয়েছেন, তিনি ছোটবেলা থেকে দুধ খেতে একটুও ভালোবাসতেন না, মা জোর করে দুধ খাওয়াতেন এবং তিনি প্রায়শই বমি করে ফেলতেন। সঙ্গে দাদা জানিয়েছেন যে যখন জ্ঞান হলো একটু বুঝতে পারলাম যে দুধ খাওয়াটা কতটা দরকার, কিন্তু দুধ আমার সহ্য হয় না, আর সেই জন্যই দুধ মানে ডিরেক্ট যে দুধ সেটা উনি খেতে পারেন না, কিন্তু দুধ থেকে যত যে খাবার রসগোল্লা সন্দেশ দই ছানা এই সমস্ত খাবার কিন্তু উনি খেতে পারেন। সঙ্গে উনি সাবধানবাণী জানিয়েছেন যে তানিয়া দুধ কিন্তু খেতে হবে, তুমি যেন আমার মতো একটুও করো না, কারণ শরীরের সব কিছু শক্তিকে একমাত্র ধরে রাখতে পারে দুধ। তাহলে বিজয়দার কথা শুনে আমাকে তো রোজ এক গ্লাস করে দুধ খেতেই হবে। যাই হোক, আমি যাই পরের মেসেজে। পাঠিয়েছেন যাদবেন্দ্র পাণ্ডা, জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। যাদবেন্দ্রবাবু সকাল থেকে এবং বলা যায় গতকাল রাত থেকে এফএম গোল্ডের সঙ্গে রয়েছেন, উনি সঙ্গে জানিয়েছেন প্রভাতী শুভেচ্ছা, আপনাকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমি ছোট্টবেলায় দুধ খেতে চাইতাম না, মা আমাকে জোর করে মুখের কাছে ক্লাস ধরে থাকতেন, তাই বাধ্য হয়ে খেতে হতো। আজ মা নেই, বাবা নেই, ওনাদেরকে জানাই আমার অন্তরের বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। সঙ্গে তিনি জানিয়েছেন আজকের প্রভাত বীণা অনুষ্ঠান এবং মনের মেলোডির এখনও পর্যন্ত ফিডব্যাক, থ্যাংক ইউ সো মাচ। শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী থেকে জানিয়েছেন যে আজ মনটা খুব ভারী লাগছে তানিয়া, সুরের আকাশ থেকে খসে পড়লো আরও এক তারা, আমাদের সকলের প্রিয় শিল্পী সুমন কল্যাণপুর চলে গেলেন না ফেরার দেশে, তাঁর কণ্ঠে বিভিন্ন গান আজও আমাদের রাত জাগায়। এবার আসি বিষয়ে, আমি ছোটবেলার গল্প মায়ের মুখে শুনেছি, তখন আমরা বর্ধমানে থাকতাম, মা রোজ এক গ্লাস গরম দুধ আমাকে খাওয়ানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে যেতেন, কিছুতেই খেতে চাইতাম না। তো আমাদের প্রতিবেশী চৌবে চাচা, ওনার ইয়া বড় গোঁফ আর ঝাঁকড়া চুল ছিল, ওকে দেখলেই আমি তো ভীষণ ভয় পেতাম। মা কি করতো, আমাকে তারই ভয় দেখিয়ে দুধ খাইয়ে দিতেন, গট গট করে খেয়ে নিতাম কিন্তু ভীষণ অনিচ্ছায়। তারপর কিন্তু দুধ আমি খেতাম, কোন দুধ জানো, আমুল দুধের কৌটো ফাঁকা করে দিতাম, সরি এটা কোনো দুধের নাম নয়, মানে যেটা যে দুধ দিয়ে চা হয় গুঁড়ো দুধ, সেই গুঁড়ো দুধ উনি খেতে খুব ভালোবাসতেন, এবং সেই গুঁড়ো দুধ চুরি করে খাওয়ার যে মজা, তার প্রতি যে প্রেম, সেটা কিন্তু শুভ্রাদি বলছেন এখনও রয়ে গেছেন, এবং এই এই প্রেমটা আমাদের সবারই রয়েছে, সেটা নিয়ে কোনো কথা হবে না। যাই হোক, উৎপলবাবু পাঠিয়েছেন রায়পুর ছত্রিশগড় থেকে। উৎপল মুখার্জি জানিয়েছেন তানিয়া বোনকে জানাই প্রভাতবীণা অনুষ্ঠান শুনে এখন মনের মেলোডিতে কান পেতেছি, প্রভাতবীণাতে মহান বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহাদেব স্তুতি না শুনে খুব ভালো লেগেছে, অনুষ্ঠান শুনে বুঝতে পারি তানিয়া দিদিভাই অনেক হোমওয়ার্ক করার পর অনুষ্ঠান সঞ্চালনা করে, তাই অনেক ইনফরমেশন পাওয়া যায়। আজকের বিষয়টি ইন্টারেস্টিং, নস্টালজিক অ্যান্ড সিম্পল। আমার প্রিয় গায়িকা সুমন কল্যাণপুর চলে গেলেন, তাই মনটা ভারী হয়ে আছে, তাকে শ্রদ্ধাঞ্জলি জানাই। আমি ছোটবেলায় দুধ খেতে চাইতাম না, মুখে দুধের পর আচ্ছা দুধের স্বর লিখতে চেয়েছেন, দুধের স্বর গেলে থুথু করে ফেলে দিতাম, আমার মাকে দুধ খাওয়া নিয়ে অনেক জ্বালিয়েছি। তানিয়া বোন তুমি কি করতে, ভালো থেকো। আমি যেটা করতাম সেটা কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি এবং সেটাও আপনার সঙ্গে অনেকটাই মিলে গেছে, মানে আপনি বোন বলে দেখেছেন, যখন এই স্বরজনিত যে বিভ্রান্তিকর একটা বিচ্ছির ব্যাপার জিভের মধ্যে স্বর চলে যাওয়া, সেটা আপনারও ছিল আমারও ছিল আর কি। যাই হোক, চার চারটি মেসেজ পড়া হয়ে গেছে, আর এখন সময় হচ্ছে একটি মিষ্টি গান শোনানোর। হ্যাঁ, তবে এই মিষ্টি গানটা দেখুন, আমরা

শুধু না খাওয়ার জন্য এত কিছু করতাম, কিন্তু এমনও তো হয়েছে কত বাচ্চা পথ শিশু যারা, তারা হয়তো অনেকেই দুধ খেতেও পান না। সত্যি এই ব্যাপারটা ভাবলেও কত কষ্ট লাগে। আমরা পেয়ে বিষয়টাকে নিয়ে খাবো না ফেলে দিয়েছি, কত নষ্ট করেছি, আর কত শিশু আছে যারা দুধ খেতেও পায় না। যাই হোক, আশা রাখি সব কিছু ভালো হবে। যাক, একটা গান শোনা যাক হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: সুমিতাদি, এরপর আজকের বিষয় নিয়ে মেসেজ করেছেন ঢাকুরিয়া থেকে, জানিয়েছেন ছোটবেলায় দুধ বাহানা করে উল্টে দিতাম, তার জন্য কত বুকুনি কত মার যে খেয়েছি তার ঠিক নেই, মনে পড়ে গেল। বেশ, আর সঙ্গে জানিয়েছেন সোমনাথ ঘোষ, শুভ সুন্দর মিষ্টি সকাল, আপনাকেও তাই জানাই। ভেরি নাইস টপিক, দুধ না খেলে হবে না ভালো ছেলে, এই ভয় আমি ছোটবেলা থেকেই বেশি বেশি করে দুধ খেতাম। সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে জানিয়েছেন। সোমনাথদা, আপনার এই যে ভালো ছেলে হওয়ার প্রচেষ্টা, সেটা তো আর আমি ব্যর্থ হতে দিতে পারি না, তাই আপনার জন্য একটা গান থাকবে, তবে তার আগে একটা ছোট্ট জরুরি কাজ, সেই জরুরি কাজের ওপারেই আপনার জন্য স্পেশালি বা আপনার মতো ভালো ছেলেদের জন্য স্পেশালি রয়ে থাকবে চন্দ্রবিন্দুর সেই বিখ্যাত গান।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড।
2: কিছু কিছু স্টেশন আছে যেখানে দিনের মধ্যে মানুষের আনাগোনা কম কিন্তু অপেক্ষা বেশি, মনে হয় দু মিনিট নেমে বসে যাই সবুজ ছায়ায়, কিন্তু গন্তব্যর ব্যস্ততা আমাদের তাড়া দেয়।

0: সবার যাত্রাপথে এমন এক স্টেশন আছে যেখানে ফিরব বলে ফেরা হয়নি। সেটা দার্জিলিংয়ের কোনো প্রান্তিক স্টেশন হতে পারে, বা সমতলের মাঠের পর মাঠ জমির মাঝে জিরিয়ে টিরিয়ে নেওয়ার জায়গা। আপনাদের তেমনই কোনো অপেক্ষারত স্টেশনের গল্প নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুন মাসের গল্প লেখার বিষয় ছেড়ে আসা স্টেশন। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুন। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি।

দুধ না খেলে হবে না ভালো ছেলে। আপনি কি সত্যি ছোটবেলায় ভালো ছেলে ছিলেন নাকি খুব খুব খুব দুষ্ট ছিলেন? না, ছেলে হতেই হবে এমনটা নয়। আমি নিজেও মেয়ে এবং আমি চাই আমার বান্ধবীরা, আমার ফিমেল লিসনার্সরা অবশ্যই জানাবেন তাদেরও ছোটবেলার দুষ্টমির কথা। আর সেই জন্যই আজকের বিষয় রাখা হয়েছে মনির মিলে দিতে, যে ছোট্টবেলায় দুধ খাওয়ার জন্য বা না খাওয়ার জন্য। এমন অনেকেই আছেন যারা দুধ খেতে ভীষণ ভালোবাসেন, যেমন আমার হাজব্যান্ড। সে নাকি শুনেছি ছোটবেলায় মানে কি বলবো, সদ্য দুই আনা দুধ সেই বালতি থেকে খেয়ে নিত, তার বাড়িতে গরু ছিল, সেই কাঁচা দুধই নাকি সে খেত। এরকম আরও অনেকের মুখেই শোনা আমার, যে তারা এতটাই দুধ খেতে ভালোবাসতেন, জল খেতেন কম, দুধ খেতেন বেশি। তো এরকমও হতে পারে আপনি দুধ খেতে খুব ভালোবাসতেন, অথবা এমনও হতে পারে দুধ খেতে আপনার একদম জঘন্য লাগতো। তো যাই হোক না কেন, সেই ছোট্টবেলার মিষ্টি দুষ্টু সমস্ত গল্পটুকু ছোট্ট করে লিখে পাঠাতে হবে 9903 05 999 2 এই নাম্বারে। রয়েছি তানিয়া আপনার সঙ্গে, 100.1 FM গোল্ডে শুনছেন মনির মেলোডি। আমাকে অনেকে ভীষণ ভীষণ ভীষণ পছন্দ করেন আমি জানি, কারণ তারা মেসেজে প্রায়শই লেখেন, অনেক কিছু ভালোবাসা জানান, সঙ্গে অপেক্ষা করেন, এমন মেসেজও পাই। তবে পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে, তিনি যে আমাকে একটুও ভরসা করেন না সেটা প্রমাণ আমি গত আধ ঘন্টায় তিনবার পেলাম, কারণ একই মেসেজ বারবার পাঠাচ্ছেন। পায়েল, আমার উপর একটু ভরসা রাখা হোক, আমি অবশ্যই মেসেজ পড়ব। কবে হয়েছে যে আমি আপনাদের মেসেজ না পড়ে বাড়ি গেছি? হ্যাঁ, একাধিক তো ভুল হতে পারে, আমিও তো মানুষ, আমারও ছোটোখাটো ভুল হয়ে যায়। কিন্তু আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি, প্রথমত মেসেজ ছোট করে লিখবেন, কারণ সবার মেসেজ পড়তে হবে। আর দ্বিতীয়ত, আপনারা একবার মেসেজ পাঠানোর পর দ্বিতীয়বার আবার পাঠাতে থাকবেন না, যে না পড়া পড়ছে না তাহলে হয়তো আমারটা ভুলে গেছে। প্লিজ এটা করবেন না, একটু ওয়েট করুন, দেখুন 9:45 মধ্যেও যদি আমি না পড়ি তাহলে রিপিট করবেন, কেমন? থ্যাংক ইউ সো মাচ। এবার পায়েলের মেসেজ পড়া যাক। ছোট্টবেলার স্মৃতিরা সব হৃদয় হাওয়ায় দোলে, ছোট্ট ছেলের দুধের বাটি মায়ের হাতের তলে, হৃদয় শাখায় ফুল ফোটায় সেই সব দিনের ডাক, হৃদয় মাঝে এসে বসে কত পাখির ঝাঁক, ছোট্টবেলার স্মৃতিগুলো আজ এই হৃদয়ের কোণে, আজও সে দেখা দেয় আধার আলোড়নে। থ্যাংক ইউ পায়েল, এইভাবে মেসেজ পাঠাতে থাকুন আপনি। জয়শ্রী দত্ত মেসেজ করেছেন, কোথা থেকে করেছেন সেটা লেখেননি, জানিয়েছেন প্রতিদিন সাইকেলে করে এসে গোয়ালা গরুর দুধ দিয়ে যেত, বাবা মাঝে মধ্যে অফিসে যাওয়ার আগে ছাগলের দুধ আনতো আমার জন্য, মা কোনো দিন শুধু দুধ খাওয়াতেন, আবার কোনো দিন চাল বাটার মধ্যে দুধ দিয়ে খাওয়াতেন, বমির ছলনায় কত যে দুধ ফেলতাম আবার মা চেপে ধরে তখন খাইয়ে দিতেন, এখন চোখের অসুবিধার জন্য লিকুইড প্যাকেট দুধ খাই। ওকে, মেসেজ করেছেন অনেকগুলো, এখন টেক্সট মেসেজ পড়ছি। হ্যাঁ, একটি মেসেজ পড়তেই হচ্ছে, সায়ন্তন কোলে কামারকুণ্ডু সিঙ্গুর হুগলি থেকে, আমি দেখছি বিগত বেশ কয়েকদিন ধরে, প্রায় 10 দিন ধরে উনি সমানে মেসেজ করে যাচ্ছেন, যে রেডিওতে আপনাদের অনুষ্ঠানের গানগুলি খুবই আস্তে শোনা যাচ্ছে এবং আপনার আওয়াজও মাঝে মাঝে আস্তে হয়ে যাচ্ছে, বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ রইল। মাফ করবেন সায়ন্তন বাবু, আপনার ছাড়া এই ধরনের আর কোনো কমপ্লেন এখনও পর্যন্ত আসে, কিন্তু আমি যারা আমাদের চেনা পরিজনের মধ্যে বা আমার বাড়িতে সমস্ত জায়গায় খোঁজ নিলাম, সব জায়গায় কিন্তু ভালোভাবে শোনা যাচ্ছে। হতে পারে ওখানে নেটওয়ার্ক প্রবলেম, বা যদি আপনি অ্যাপে শোনেন সেক্ষেত্রে নেটওয়ার্কের প্রবলেম, যদি আপনি রেডিওতে শোনেন সেক্ষেত্রে আপনার ট্রানজিশনের প্রবলেম হতে পারে। তো আপনি একটু জায়গাটা চেঞ্জ করুন, মানে অবশ্যই বাড়ির বাইরে চলে যেতে বলছি না, কিন্তু ছাদে গিয়ে দেখুন তো আপনি শুনতে পান কি না, কারণ এ ধরনের আর কোনো কমপ্লেন কিন্তু আসেনি।

কেমন? আচ্ছা, এবার পড়তে হবে আশিস দত্তর মেসেজ। কিন্তু অনেকক্ষণ ধরে বক বক বক বক করছি না, একটা গান শুনে নি তারপর ফিরবো, কেমন? চলুন একটা সেই ছোট্টবেলায় ফিরে যাওয়ার একটা গান শোনা যাক অন্তরা চৌধুরীর কণ্ঠে। খুব মজার গান, এনজয় করি একসাথে।

0: বলতো বলো না বলতো পাপা পাপা মা পা ধা পা রে গা মা মা মা গা
1: ভেরি গুড কোলা ব্যাংক চুমিও বলো

এইভাবেই ছোটবেলায় ফিরে যাওয়া যায়। বারবার এই সমস্ত গান শুনতে শুনতে আর সঙ্গে যখন তানিয়া থাকে মনের মেলোডিতে, তখনও কিন্তু আর একবার করে সুযোগটা আসে আপনার জীবনে যে ছোট্টবেলায় একটু পাড়ি দেওয়া যায়। শুভ সকাল, কে পাঠিয়েছেন? সায়ন্তনী পান মধ্যপ্রদেশ থেকে জানিয়েছেন, দুধ খেতে মোটেই ভালো লাগতো না কিন্তু খেতে হতো। আমার দিদা দুধ খাওয়ানোর সময় অনেক কিছু বলে খাওয়াতেন, আর যেদিন বাড়িতে বেড়াল এসে দুধের জায়গাটা উল্টে দিত সেদিন খুব মজা হতো, কারণ সেদিন আর দুধ খাওয়ার জন্য থাকতো না, খুব দুষ্টু। আচ্ছা, সায়ন্তনী আইজ পাঠিয়েছেন টেগর পার্ক কলকাতা 739 থেকে। গুড মর্নিং তানিয়া, ভেরি গুড মর্নিং দাদা, আশা করি ভালো আছো। একদম মাসের প্রথম দিন চলে এসেছি আপনাদের সঙ্গে সকালটা কাটাতে, তাহলে ভালো না থেকে উপায় আছে বলুন। আচ্ছা, সঙ্গে উনি জানিয়েছেন যে আমার দুধ খাওয়া ততদিন হয়েছে যতদিন মা চকলেট পাউডার মিশিয়ে দিতেন। যখন ক্লাস ফোরে উঠলাম তখন আমার ছোট্ট বোন এলো, আর মা বোনকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ায় মাঝে মাঝেই আমাকে দুধের মধ্যে সেই চকলেট পাউডার মিশিয়ে দিতে ভুলে যেত। একদিন খুব অভিমান হলো, বললাম যে এখন আমার আর কোনো গুরুত্ব নেই, গুরুত্ব কমে গেছে, তাই সেই দিন থেকে না তাই দুধে আমাকে সেই চকলেট পাউডার দেওয়া হচ্ছে না, সেই দিন থেকে আমার দুধ খাওয়া বন্ধ হলো। সত্যি বলতে কি, সেই দিন থেকেই আমি যেন জীবন ফিরে পেলাম। ভালো থেকো, থ্যাংক ইউ দাদা। মানে কত রকম যে দুষ্টুমি আপনারা করতেন সেটাই আমি দেখছি। মিনাদি, মিনা কর্মকার দমদম থেকে পাঠিয়েছেন, আজ বড় খারাপ সকাল তানিয়া, সুমন কল্যাণপুর আমাদের প্রিয় গায়িকা, তিনি চলে গেলেন আমাদের কাঁদিয়ে, তাকে শেষ শ্রদ্ধা জানাই। আর এবার বলি আজকের বিষয়ে, বলতে খারাপ লাগছে তবে এটা চরম সত্যি কথা, ছোটবেলায় দুধ জুটত না, বাবার ক্ষমতা ছিল না, আমার ছোট ভাইকে একটু খাওয়াতো মা, আমি বসে দেখতাম, খুব ইচ্ছে করতো একটু খেতে, না বলতাম না। যাই হোক, এই আমার ছোটবেলার দুধের গল্প, যা কোনোদিন কাউকে বলিনি, তোমাকে আজ বললাম। তানিয়া, আমার ভাইয়ের বউ ভালো হয়ে ওর বাপের বাড়ি চলে গেছে, বাহ এটা খুব ভালো খবর, তোমাকে জানালাম, থ্যাংক ইউ দিদি। হ্যাঁ, এখন ইচ্ছে হলেই দুধ খাই, এটাও তোমাকে জানালাম, ভেরি গুড, দুধ খাবেন, কারণ মেয়েদের দুধ খাওয়াটা কিন্তু ভীষণ দরকার, ছেলেদের থেকেও বেশি দরকার, সে কারণটা কেন সেটা আপনারা প্রত্যেকেই জানেন। এটাও যাই হোক, তিনি জানিয়েছেন ভালো থেকো, কবে আবার আসবে? খুব শীঘ্রই আসবো, খুব শীঘ্রই আসবো, চিন্তা নেই, ডেটটা বলছি একটু পরে, মেসেজগুলো পড়ে নিই। কুমকুম, কুমকুম দে বিধাননগর কলকাতা থেকে একটি মেসেজ করেছেন, ধন্যবাদ তানিয়া, তোমায় প্রতিদিন কত নতুন নতুন বিষয় তুমি আমাদের কাছে নিয়ে আসো, আমাদের বন্ধ মনের দরজা খুলে, এইভাবেই তুমি আমাদের বন্ধ মনের গৃহ থেকে জমে থাকা না বলা কথাগুলো বের করে আনো। আজকেও সেই রকম একটা বিষয় নিয়ে তোমার প্রোগ্রাম, দুধ হয়তো অনেকেরই পছন্দের পানীয় কিন্তু জানো আমার কোনোদিনই ভালো লাগতো না, আর আমি কোনোদিনই শান্ত বাচ্চাও ছিলাম না, বরাবরের দুষ্টু, তবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই দুষ্টুমিগুলো দেখানোর মতো জায়গাগুলো কমে যায়। ছোটবেলায় আমি দুধ খেতে পছন্দ করতাম না বলে মা স্বচ্ছ গ্লাসের বদলে স্টিলের গ্লাসে আমায় জল বলে খাইয়ে দিতেন, পরে একটু বড় হতে বুঝলাম ওটা দুধের গ্লাস, এখনও কোনো বিষয় কথা হলে এই বিষয়টা নিয়ে মা মজা করে। তোমার প্রোগ্রাম ও তোমার কণ্ঠস্বর আমার ভীষণ প্রিয়, কিন্তু ভীষণভাবে দুঃখিত আমি, আমার খুব সকাল সকাল আমায় অফিসে বেরোতে হয়, তাই সব দিন সুযোগ পাই না, তবে যেটুকু সুযোগ পাই কোনোভাবেই হাতছাড়া করতে চাই না, অনেক অনেক ভালোবাসা নিও, থ্যাংক ইউ সো মাচ খুমকুম, আপনি এইভাবেই ভালোবাসায় ভরিয়ে রাখুন আমাকে, মনের মেলোডিকে এবং এফএম গোল্ডকে। চলুন, না তিনটে

মেসেজ পড়া হয়েছে, আরেকটি পড়তে হবে। দমদম থেকে সীমাদি আজকে ছোট্ট করে তানিয়া মেসেজ পাঠাতে বলেছেন, তাই ছোট্ট করে সীমাদি মেসেজ পাঠিয়েছেন, জানিয়েছেন, শুভ সকাল তানিয়াদি, ভেরি গুড মর্নিং দিদি। শৈশবের স্মৃতিতে দুধ খাওয়া এক দারুণ নস্টালজিয়া। আমাদের বাড়িতে কয়েকটা গরু ছিল, এটা ছোটোবেলা থেকে দেখেছি। সেই সব গরু বাবা যত্ন করে পালন করতেন, সেই সব গরুর দুধ খুব টেস্টি ছিল, আমি এবং বাড়ির সবাই সেটাই খেতাম এবং খুব তৃপ্তি পেতাম। কিন্তু এখন দুধ খুব একটা পছন্দ করি না, সেই দুধের স্বাদও তো এখন নেই, সেই স্বাদ নেই। আর সেই ভালো দুধের পাওয়ার যদি স্বাদ আপনার মধ্যে থেকে থাকে, তাহলে অন্তত শহরাঞ্চলে সেই স্বাদ মেটানোর কোনো উপায়ও নেই, কারণ গরু শহরাঞ্চলে বা শহরে তো সেভাবে পালন করা হয় না। যাই হোক, চলুন, একটা সময় হয়েছে গান শোনানোর, দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আশিস দত্ত সল্টলেক থেকে জানিয়েছেন, সবার মতোই আমি দুধ খেতে চাইতাম না, মা দুধের সঙ্গে চকলেট পাউডার মিশিয়ে আমাকে খাওয়াতেন। আর ঐশী সরকার চিনার পার্ক থেকে জানিয়েছেন, আমি মা চোখের আড়ালে গেলেই জানলা দিয়ে দুধ ফেলে দিয়ে বলতাম খেয়ে নিয়েছি দুষ্টু। বুঝতে পেরেছি। লক্ষ্মী দে সুভাষগ্রাম থেকে জানিয়েছেন, দুধের কথায় মনে পড়লো অনেক দেবতাকে লিটার লিটার দুধ নিবেদন করা হয়। এক দেবতা দুধ খেয়েছেন বলে সেই নিয়ে খুব হইচই পড়েছিল, ওদিকে অনেক গরিব বাচ্চা এক ফোঁটা দুধও পায় না। একদম সঠিক কথা বলেছেন। আর সেই বিষয়টাই অবশ্য আমিও বলছিলাম যে কত বাচ্চাই দুধ খেতে পায় না, আর আমরা যারা দুধ খেতে

তাই যাদের বাড়িতে দুধ খাওয়ানোর বাবা মা অনেক কষ্ট করে অনেক যত্ন করে আমাদের জন্য দুধের ব্যবস্থা করেন, কিন্তু আমরা বোধহয় সেই নিয়ে ততটা, সেই ছোট্ট বয়স তো অতটা বুঝতামও না আর কত কিছু না করতাম। যাই হোক, আজকের বিষয়টা আরও একবার বলে দিই, আজ ওয়ার্ল্ড মিল্ক ডে, আর তাই তানিয়া জানতে চাইছে ছোটবেলায় দুধ খেতে আপনি ভালোবাসতেন কি বাসতেন না, সেটা প্রথমে জানাবেন, তারপর সেটা খাওয়ার জন্য বা না খাওয়ার জন্য কি সমস্ত বাহানা করতেন, দুষ্টুমি করতেন, সেইটা ছোট্ট করে তানিয়াকে লিখে পাঠাতে হবে। আচ্ছা, সঙ্গে নিশাকর্দা একটা লম্বা মেসেজ পাঠিয়েছেন। হ্যাঁ, নিশাকর্দার মেসেজ পড়ব, তবে তার আগে আমার মনে হয় একটু গান শুনে নেওয়া যাক। সেই গান শোনার পর ফিরে আসছি। কেমন কি গান শোনাই বলুন তো? চলুন একটু প্রশ্ন ধরি আপনাদের, না না আমি ধরছি না, গানে গানে ধরছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। চলুন

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
2: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
1: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর।

0: govin.in हर घर सूर्य घर কিছু কিছু স্টেশন আছে যেখানে দিনের মধ্যে মানুষের আনাগোনা কম কিন্তু অপেক্ষা বেশি। মনে হয় দু মিনিট নেমে বসে যাই সবুজ ছায়ায়, কিন্তু গন্তব্যর ব্যস্ততা আমাদের তাড়া দেয়। সবার যাত্রাপথে এমন এক স্টেশন আছে যেখানে ফিরব বলে ফেরা হয়নি। সেটা দার্জিলিংয়ের কোনো প্রান্তিক স্টেশন হতে পারে, বা সমতলের মাঠের পর মাঠ জমির মাঝে জিরিয়ে টিরিয়ে নেওয়ার জায়গা। আপনাদের তেমনই কোনো অপেক্ষারত স্টেশনের গল্প নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com-এ। জুন মাসের গল্প লেখার বিষয় ছেড়ে আসা স্টেশন। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুন। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি

না, আজ দন্তের ন নিয়ে কথা হচ্ছে না, আজ কথা হচ্ছে দ দিয়ে, দুধ নিয়ে। আসলে আপনার ছোটবেলায় দুধ নিয়ে যে সমস্ত বায়নাক্কা ছিল, সেই সমস্ত বায়নাক্কার যে স্মৃতি আপনার মনের মধ্যে এখনও রয়ে গেছে, সেগুলোই আজকে আপনি আমাকে লিখে পাঠাচ্ছেন 9903059992 এই নাম্বারে। নিশাকর ধর আমতা জগদ্ধাত্রী তলার থেকে মেসেজ করেছেন, হাওড়া থেকে। প্রথমে অভিমান করেছেন, কেন আমি বলে যাইনি যে এক তারিখ আমি আবার আসবো। প্রথমত আজকে আমাকে সকাল সকাল পেয়ে আপনাদের ভালো লাগছে কি লাগছে না, এক নম্বর। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আমি সত্যিই জানতাম না যে আজ আমি আসতে পারবো, কারণ আমার তো ইচ্ছে মতো আমি এখানে আসি না। এটা ঠিক হয়, আমাদের ডিউটি যেমন দেওয়া হয় আমরা সেভাবে আসি, তাই এটা আমার হাতে ছিল না। আমি ভীষণ রকমভাবে দুঃখিত যদি আপনাকে কোনো রকমভাবে আপসেট করে থাকি। যাই হোক, আগামী দিন আমি 4 তারিখ আসব, মানে দুদিন পর, সেটা বলে রাখলাম। উনি জানতে চেয়েছেন এবং জানতে চেয়েছিলেন মিনাদিও, তাই আপনাদের প্রত্যেকে জানিয়ে রাখি 4 তারিখ আবারও আসব। সকাল থেকে প্রভাত বিনা অনুষ্ঠান থেকে থাকতে হবে সঙ্গে এবং জানাতে হবে কেমন লেগেছে। যাই হোক, এবার নিশাকরদার মেসেজ পড়া যাক। উনি জানিয়েছেন, সুমন কল্যাণপুর যেখানেই থাকুন না কেন, ওর আত্মার শান্তি কামনা করি। রেডিওটা টিউন করতে দেরি হয়ে গেল, বিষয় আসি। আমার বর্দার উপরে সংসারের পুরো ভার থাকার কারণে তাকে এক গ্লাস গরুর দুধ দেওয়া হতো। সেই যে বাটিতে দুধ ফোটানো হতো আর কি, সেই বাটির ধারে ধারে বেশ সুন্দর দুধের একটা আস্তরণ পড়ে যেত। সেই আস্তরণটা চামচে করে চেঁচে খেতাম চিনি দিয়ে, খুব সুন্দর লাগতো। সঙ্গে জানিয়েছেন, চায়ের জন্য যে দুধ রাখা হতো, খেলতে খেলতে একটু জিভের একটু ঢেলে নিয়ে জিভ দিয়ে চেটে চেটে সেই দুধ খেতাম, ভারী মজা লাগতো। মানে বুঝতে পারছেন উনি গুঁড়ো দুধের কথা বলছেন। সারাদিন পরিশ্রমের পর মায়ের গল্প শুনবার মতো আর ধৈর্য থাকতো না, তাই ওই দুধ খেয়েই আর কি শুয়ে পড়তেন। গান খুব সুন্দর হচ্ছে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার কবে আসবেন জানিয়ে দিয়েছি অলরেডি, চলে যাই নন্দাদির মেসেজে। নন্দা রায় পোড়েল হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে জানিয়েছেন, রেডিওতে সকালেই সুমন কল্যাণপুরের মৃত্যুর ঘটনা শুনে মনটা ভারাক্রান্ত হয়েছিল, যদিও আবাহনের সঙ্গে বিসর্জন থাকবে, এটাই প্রকৃতির নিয়ম। তাকে অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই। এবার আসি প্রসঙ্গে, দারুণ বিষয় দিয়েছ, আমি হয়তো ব্যতিক্রম, কেননা আমি দুধ খেতে ভীষণ ভীষণ ভালোবাসি, এখনও ভালোবাসি। দুধ খেলেই প্রেশার বেড়ে যায় বলে এখন দুগ্ধজাত জিনিস খাই। ছোটবেলায় যখন 9-10 বছর বয়স আমার, মা 7 বছরের ছোট ভাইকে দুধ দেওয়ার জন্য একটা বাটিতে করে দিতেন আগে, দুধ খাইয়ে দেওয়ার জন্য ভাইকে কিছুটা জোর করে খাইয়ে দিয়ে বাকিটা আমিই খেয়ে নিতাম। অত অল্প সময় একটা বাচ্চা ছেলে দুধ খেয়ে নিত দেখে মা একটু অবাক হলেও কোনোদিন কিছু বলেনি। একটু বড় হতে আমাদের জার্সি গরু পালন করা হয়েছিল, প্রচুর দুধ হতো, বেশি করে খাবো বলে বাবা মায়ের অগোচরে জল ঢেলে দিতাম, যদিও খরিদ্দারদের থেকে কখনো কোনো অভিযোগ আসেনি। বুঝুন কেমন সব দুষ্টুমি করেছেন আমাদের নন্দাদি। যাই হোক, তারপরে লিখেছেন, রাতে দুধ খাওয়া ছিল নেশার মতো, বিয়ের আগের রাতেও দুধ খেয়ে এমনকি বিয়ের দিন খিদে সহ্য করতে না পেরে লুকিয়ে লুকিয়ে দুধ খেয়েছি। আর সঙ্গে গুঁড়ো দুধ খাওয়ার জন্য মায়ের কাছে যে কিমার খেয়েছি তা বলার কথা নয়। আর সত্যি কথা বলতে কি, আরও একটা গোপন কথা তোমার সঙ্গে শেয়ার করি, ছেলের গুঁড়ো দুধও আমি মাঝে মধ্যে খেয়ে নিতাম। ভাবছো তো এ কেমন মা? হ্যাঁ, আমি এরকমই, ভালো থেকো। আপনি যেমনই হন না কেন, খুব সুইট। আসলে কি বলুন তো, আমাদের মধ্যে এই পাগলামিগুলো যদি না থাকে না, আমরা বোধহয় যন্ত্র হয়ে যাব। আর চারিদিকে তো যন্ত্র, মানে হাতে পাতে চোখের সাথে সারাক্ষণ চারিদিকে শুধু যন্ত্র দিয়ে আমরা ঘিরে রয়েছি, কিন্তু এই ছোট্ট ছোট্ট পাগলামিগুলো আমাদের মধ্যে আমাদের ওই হৃদয়টাকে সবুজ করে রাখতে, ওই একটা গান আছে না, দিল তো বাচ্চা হ্যায় জি, ওই হৃদয়কে বাচ্চা রাখতে সাহায্য করে। তাই এই যে সাহস দেখিয়ে আপনি সিক্রেটটা শেয়ার করলেন, কোনো রকম মানে দরকার নেই পারফেক্ট মা হওয়ার, নিজে বাঁচুন, আপনি ভালো থাকলে সবাই ভালো থাকবে। যাই হোক, অনেকটা জ্ঞান দিয়ে দিলাম, এবার একটু গান শোনাই। ছোট্টবেলার কথা হচ্ছে, ছোট্টবেলার গান তো শুনতেই হবে, গানে গানে রানু মুখোপাধ্যায়, ছবির নাম বাদশা।

গুড মর্নিং সুপ্রভাত তানিয়া, আমি কিশোরদা বালি হাওড়া থেকে বলছি। দুধ আমি খুব একটা ভালোবাসতাম না, বড়রা চা খেতো, আমি চা খেতে চাইতাম, মা চায়ের মধ্যে তাই বেশি করে দুধ দিয়ে দিত, ওইভাবেই দুধ খাওয়া হতো আমার ছোটবেলায়। শুধু দুধ আমি একদম খেতে পারতাম না। গোপাল মান্না উলুবেড়িয়া গরুহাটা তেঁতুলতলা থেকে জানিয়েছেন যে দুধ যেটাই খাওয়া হোক না কেন, গরুর দুধ বা যে কোনো দুধ যাই খাওয়া হোক না কেন, সেই দুধটা যদি ভালো করে ফোটানো হয় তাহলে কোনো অসুবিধা হয় না, কাঁচা গন্ধ থাকলে অনেক সময় বমি পায়। তো আমরা খুব ছোটোবেলা থেকে একটি জনপ্রিয় গুঁড়ো দুধ পাউডার দুধ খেতাম, যার প্রতি কেজি সে সময় দাম ছিল 6 টাকা, এখন সেই দুধের দাম 500 টাকা কেজি। যাই হোক, সঙ্গে উনি যেটা লিখেছেন সেটা ভীষণ তাড়াতাড়ি লেখার জন্য কি লিখতে চেয়েছেন সেটা আমি ঠিক বুঝতে পারছি না, তবে হ্যাঁ, দুধের সঙ্গে দুধ খাওয়ার পর মুড়ির সঙ্গে কি যে মিশিয়ে দেওয়া হতো যেটার জন্য উনি সহজে খেয়ে নিতেন। গোপালবাবু, আপনি একটা কাজ করুন, আপনি একটু মেসেজটা এডিট করে দিন, নাহলে আরেকবার পাঠান, আমি সত্যিই হয়তো বুঝতে পারছি না, বুঝতে পারলে আমি ঠিক ম্যানেজ করে বলে দিতাম। যাই হোক, সঙ্গে আরেকটা মেসেজ রয়েছে, ভেরি গুড মর্নিং, কে পাঠিয়েছেন নাম লেখেনি, ও মনিকা মাইদি নামখানা থেকে, আজ কি আর নাম লেখেনি, এটা আগের দিনের নামের নাম থেকে পড়লাম। যাই হোক, জানিয়েছেন যে আমার কথা তোমাকে বলি, ছাগলের দুধের ভক্ত ছিলাম, কারণ আমাদের বাড়িতে একটা ছাগল ছিল, তার যত্ন আমিই করতাম, তার দুধও আমিই খেতাম, খুব মিস করি ওকে। আচ্ছা বেশ, সঙ্গে বেতার বন্ধু রবীন মান্না জুজারশা মাছলা হাওড়া থেকে জানিয়েছেন, তানিয়া দিদি ভাই আপনাকে গরম গরম এক গ্লাস দুধ পাঠালাম, আমি দুধ বরাবর খাই, সব সময় বাড়িতে থাকতো বড় গাই। আচ্ছা, গোয়াল ভরা গরু মায়ের যত্নে ছিল, মা আমার চলে যেতে গরু বিদায় হলো, এখনও গ্লাস ভরা দুধ আমি পাই, কেনা দুধ রোজ রাতে গরম গরম খাই। বন্ধু সবসময় একটু কবিতা মানে ছন্দে ছন্দে পাঠান আর কি। যাই হোক, আরেকটি মেসেজ রয়েছে, পাঠিয়েছেন অমিতা বহর, সুপ্রভাত তানিয়া, আমার বাবাকে ডাক্তার কোনো কারণে ছানা খেতে বলেছিলেন, এই ছানা আমার খেতে খুব ইচ্ছে করতো, মা বলতেন আগে দুধ খাও তবে ছানা দেব, পরে চাইলে মা বলতেন ব্যাস ছানা শেষ, মানে বুঝুন, ভালো থাকবেন। সঙ্গে আরেকটি মেসেজ করেছেন, হাসিও পাচ্ছে না, মানে মানুষ এই যে আপনারা থাক, আমি আর কিছু বলছিলাম, মেসেজটাই বরং পড়ি। তানিয়া আমি বলি, তোমার গলার এক চামচ সুর আর কথার ধরন দুধের মধ্যে মিশিয়ে দিলে যে কোনো বাচ্চা ঢোকঢোক করে দুধ খেয়ে নেবে, কিছু মনে করো না, ভালো থেকো। এসব আপনাদের অতিরিক্ত

স্নেহ, এছাড়া আর কী বা বলতে পারি। যাই হোক, আমরা এরপর যাব শিপ্রাদির মেসেজে, কারণ শিপ্রাদি মেসেজ করেছেন, ওদিকে অপর্ণাদি মেসেজ করেছেন। টেক্সট মেসেজ পড়ার আগে একটা গান তো শুনতেই হবে, কী গান শোনাই বলুন তো? আচ্ছা, শ্যামল মিত্রের কণ্ঠে এই গানটা শোনা যাক।

মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

ডানকুনি সূর্যনগর সূর্যসীন নগর হুগলি থেকে মেসেজ করেছেন সুপ্রিয়া দত্ত। উনি জানিয়েছেন যে আমাদের বাড়িতে গরু ছিল, আমার দুধ ভালো লাগতো না, মা দুধ ভালো করে জাল দেওয়ার পর মোটা স্বর পড়ত, আমি বসে থাকতাম ওই দুধের স্বর খাওয়ার জন্য। তোমার উপস্থাপনা খুব ভালো হচ্ছে, ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ। নীলাঞ্জন দাস বিরাটি থেকে জানিয়েছেন, ছোটবেলায় দুধ খাওয়ার সময় আমি বেশ দুষ্টুমি করতাম, দুধের গ্লাস দেখলে নানান অজুহাত দিতাম, তবে মা গল্প শুনিয়ে বা একটু চিনি মিশিয়ে দিলে শেষ পর্যন্ত খেয়ে নিতাম। আজ সেই সমস্ত কথাই মনে পড়ছে। ধন্যবাদ নীলাঞ্জন। এবার মেসেজ পড়ব। গুড মর্নিং তানিয়া দি, আগের দিন আপনার মেসেজ পড়নি। দিলীপ বসু লিলুয়া হাওড়া থেকে, আপনার মেসেজ যখন এসেছিল তখন ক্লোজিং দেওয়া হয়ে গেছিল, মানে শেষ গান বাজানো হয়ে গেছিল, সম্ভবত সেই জন্য আপনার মেসেজ আমি পড়তে পারিনি। তো একটু আগে পাঠাবেন, কারণ 1:30 থেকে প্রোগ্রাম হয়, এখন প্রায় দেখুন 9:53। আমি তো এই এবার কথা বলবো বলেই আমি চলে যাব। এখন যদি আপনারা মেসেজ করেন, তাহলে শেষ গান বাজানো হয়ে গেলে আমি কীভাবে আপনাদের মেসেজ পড়ব, তাই না? তো কাইন্ডলি একটু আগে মেসেজ পাঠান, অবশ্যই আপনাদের মেসেজ পড়ব। যাই হোক, উনি লিখেছেন যে দুধ আমার ভালো লাগে না কিন্তু খেতে হয়েছে। আবার এক্ষুনি মেসেজগুলো, হাওড়া জগাচা বারোয়ারিতলা থেকে পূর্ণা ঘোষ জানিয়েছেন যে দুধ খেতে ভালোবাসতাম, এখন মাঝে মাঝে দুধ দিয়ে করা চা খাই, দুধের মধ্যে চা চিনি দিয়ে বেশ কড়া করে চা খেতে ভালোবাসি। তোমার এক্সামের ফল কবে প্রকাশিত হবে? না না, FM অনুষ্ঠান করব, না না না, এই বিষয়ে পরে কথা হবে, আপনার সঙ্গে অন্যদিন গল্প করবো, আজ সময় একদম নেই। আরেকজন দিদি আমার অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তিনি হলেন শিপ্রাদি, তার সঙ্গে কথা না বলে আমার ছুটি নেই। তবে তার আগে সুতপা দিদি পাঠিয়েছেন দমদম থেকে, তিনি জানিয়েছেন যে ছোটোবেলায় একবার মামাবাড়ি গিয়েছিলাম, কাঁচা মানে সদ্য দুধ দুয়ে এনে আমাকে বড় মাইমা খাইয়ে দিয়েছিল, কিন্তু সেটা খাওয়ার পর আমার বমি হয়ে গেছিলো, কারণ শুধু দুধ আমি এমনি খেতে পারতাম না, মানে কিছু মিশিয়ে খেতে পছন্দ করতেন। এছাড়া মেসেজ করেছেন, আচ্ছা দিদীপ গুবসুর মেসেজ পড়া হয়ে গেছে, বা শিপ্রাদির মেসেজ। শিপ্রাদি জানিয়েছেন যে ছোটোবেলা থেকে আমি দুধ খেতে ভীষণ ভালোবাসতাম, আমার বাবা মা যখনই এবং আত্মীয়রা, তাদের কাছে যখনই যেতাম তাদের কাছে থাকতাম, এমনকি আমার স্বামীও আমার দুধ খাওয়ার বা দুধের প্রতি প্রীতি যেটা সেটা বুঝতে পারতেন, এবং সেজন্য বাজার থেকে সবসময় আমার জন্য দুধ নিয়ে আসতেন। কিন্তু আজ আর দুধ খেতে ভালো লাগে না, কারণ একা একা কি দুধ খেতে ভালো লাগে? এই প্রশ্নের উত্তর দেব, তবে তার আগে তিনি আরও আমার প্রতি ভালোবাসা জানিয়েছেন। দিদি সত্যি আজকে আপনার মেসেজটা আমি একদম শেষে পড়তে গিয়ে অনেকটাই বাদ দিতে হচ্ছে, পরের দিন আপনি একটু আগে পাঠাবেন, আজ যদিও আগেই পাঠানো হয়েছিল। ঠিক আছে, এই মেসেজ আমি পরের দিন পড়ে দেবো, কথা দিচ্ছি, কেমন যদি মেসেজটা ডিলিট না হয়ে যায় ফোন থেকে। যাই হোক, একটা কথা বলি শিপ্রাদি, যে কারণে আপনার মেসেজ শেষে পড়া, এই যে আপনি সবসময় দুঃখ পান যে আমি একা, আমি একা, আমি একা, একা আমরা প্রত্যেকেই, একা জন্মেছি, একা পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কিন্তু এই একাকিত্বের মাঝেই তো আনন্দ খুঁজে নিতে হবে, তাই না? এই যে দুধের গ্লাসটা যখন আপনার সঙ্গে থাকবে, তখন সেই দুধের সঙ্গে জড়িত থাকবে আপনার অনেক স্মৃতি, আপনার অনেক ভালো মুহূর্ত, সেই মুহূর্তগুলো ছুঁতে পারবেন, কেন দুধ খাবেন না? আপনার বয়স হচ্ছে, আপনার শরীরের খেয়াল

নিজেকে রাখতে হবে। আমি সমস্ত বন্ধুদের বলছি, আমাদের দুঃখ এসে গ্রাস করে, বহু সময় ভালো লাগে না, কিছুটা সময় বিমর্ষ হয়ে থাকি আমরা, অনেক সময় কান্না পাই, কেঁদে নিন, তারপরে মন খুলে বাঁচুন, কারণ একটাই তো জীবন। আর ভালোবাসার চেয়ে বড় অস্ত্র তো কিছু হয় না, তাই যারা ভালোবাসতেন, যারা ভালো রাখতেন, তাঁদের স্মৃতিতে ভালো থাকা উচিত, তাদের স্মৃতি নিয়ে ভালো করে বাঁচা উচিত, তাই না? তাই তানিয়াকে শুধু দক্ষিণের খোলা জানলার বাতাস বললে হবে না, এই বাতাসে শিপ্রাদি আপনাকে কিন্তু ভালো থাকতে হবে। কেমন শেষ গান রেখে গেলাম আশা ভোঁসলের কণ্ঠে, আর তানিয়ার মন্ত্র একসঙ্গে সবাই বলি, ভালোবেসে ভালো রেখো, ভালোবাসায় ভালো থেকো, আবারও কথা হবে 4 তারিখ সকালবেলা।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আরও 35 জনকে অন্তর্ভুক্ত করে সম্প্রসারণ ঘটানো হয়েছে। তাপস রায়, অর্জুন সিং, স্বপন দাশগুপ্ত, মনোজ ওঁরাও, শঙ্কর ঘোষ সহ 13 জন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী 3 জন এবং প্রতিমন্ত্রী হয়েছেন 19 জন। রাজ্যের মহিলারা আজ থেকে বিনামূল্যে সরকারি বাসে চড়ার সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন দিল্লিতে মায়ানমারের প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন। ভারত ওমান সর্বাত্মক অংশীদারিত্ব চুক্তি সিইপিএ আজ থেকে বলবৎ হয়েছে। ভারত সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছে। আসছি বিস্তারিত খবরে। বিজেপি সরকারের রাজ্য মন্ত্রিসভার প্রথম সম্প্রসারণে আজ 35 জন নতুন মন্ত্রী শপথ নিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ সমাজের বিভিন্ন অংশের বিশিষ্ট জনেদের উপস্থিতিতে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। এর ফলে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভা 6 সদস্য থেকে বেড়ে দাঁড়ালো 41 সদস্যে। নতুন মন্ত্রিসভায় 13 জন পূর্ণমন্ত্রী, 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 19 জন প্রতিমন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন দীপক বর্মণ, তাপস রায়, ডক্টর শঙ্কর ঘোষ, মনোজ কুমার ওঁরাও, অর্জুন সিং, গৌরীশঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায়, কল্যাণ চক্রবর্তী, অজয় পোদ্দার, ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়, দুধকুমার মণ্ডল এবং অনুপ কুমার দাস।
1: আমি তাপস রায়,
2: আমি দীপক বর্মণ,
1: আমি ঈশ্বরের নামে শপথ সংবিধানের প্রতি আমি
2: আনুগত্য
1: পোষণ
2: করি, ভারতের সংবিধানের ভীতি
1: রাজ্যের মন্ত্রী রূপে
2: ভারতের সার্বভৌমত্ব আর অখণ্ডতা বর্তে আছেন
1: এবং বিবেকসম্মতভাবে
2: রাজ্যের মন্ত্রী নির্বাহ করিব।
0: স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন ডক্টর ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায় এবং রাজেশ মাহাতো। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন জোয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, অশোক দেন্দা, নদিয়ার চাঁদ বাউরি, বিশাল লামা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিশ্র, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, অমিয় কিস্কু, কলিতা মাঝি, গার্গী দাস, ঘোষ, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা এবং সুমনা সরকার। নতুন মন্ত্রীদের মধ্যে আজই দপ্তর বন্টন হতে পারে বলে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন। চৌঠা মে নির্বাচনের ফল ঘোষণার পর 9ই মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে শপথ নেন আরও 5 মন্ত্রী। তারপর থেকে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন নিয়ে জল্পনা চলছিল। গত সপ্তাহে দিল্লিতে বিজেপির

শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর মন্ত্রিসভা সম্প্রসারণের প্রক্রিয়া চূড়ান্ত হয়। বিজেপির নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি মতো পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুসারে আজ থেকে সারা রাজ্যে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করছেন। মহিলা যাত্রীদের জন্য বিশেষ স্মার্ট কার্ড ইস্যু করা হবে, কিন্তু ওই কার্ড না হওয়া পর্যন্ত আজ থেকে সংশ্লিষ্ট যাত্রী আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স সহ 11টি প্রমাণপত্র নিয়ে সরকারি বাসে চড়তে পারবেন। সংশ্লিষ্ট প্রমাণপত্রের ভিত্তিতে কর্তব্যরত কন্ডাক্টর জিরো ভ্যালু টিকিট বা থার্মাল পেপার টিকিট ইস্যু করবেন বলে পরিবহন দপ্তরের দেওয়া নির্দেশিকায় জানানো হয়েছে। বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের পাঠানো চিঠিতে সই জালের অভিযোগের তদন্তে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ তলব করেছে সিআইডি। ভবানী ভবনে বেলা 12টায় হাজির হতে বলা হয়েছে তাঁকে। উল্লেখ্য, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস হেয়ার স্ট্রিট থানায় সই জালের অভিযোগ দায়ের করেন, পরে ঘটনার তদন্তভার যায় সিআইডির হাতে। 10টি রাজ্যের 24টি আসনে রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও কর্ণাটকের 4টি করে, রাজস্থান ও মধ্যপ্রদেশের 3, ঝাড়খণ্ডের 2 এবং মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামে 1টি করে আসনে ভোট নেওয়া হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী জেডিএস নেতা এইচডি দেবেগৌড়া, কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জর্জ কুরিয়েন, রভনীত সিং, রাজ্যসভার বিরোধী নেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের চলতি মাসেই 2 বছরের মেয়াদ শেষ হচ্ছে। অন্যদিকে মহারাষ্ট্র, তামিলনাড়ু ও ওড়িশার রাজ্যসভার উপনির্বাচনে 1টি করে আসনে ভোটের বিজ্ঞপ্তি আজ জারি হবে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সুনেত্রা অজিত পাওয়ার ও তামিলনাড়ুর এআইডিএডিএমকে সাংসদ সি ভি সন্নুগমের জন্য এই 2টি আসন শূন্য হয়েছে। আজ থেকে 8ই জুন পর্যন্ত মনোনয়নপত্র পেশ করা যাবে। চলতি মাসের 18 তারিখে ভোটগ্রহণ, ওই দিনই ভোট গণনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে মায়ানমারের প্রেসিডেন্ট ওমেন আং লাইং সঙ্গে বৈঠকে বসেছেন। দুদেশের মধ্যে ঐতিহাসিক ও পরম্পরাগত সম্পর্ককে আরও মজবুত করার বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা চলছে বলে মনে করা হচ্ছে। নিরাপত্তা ও সংযোগ সহ দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের যাবতীয় দিক উঠে আসবে। 5 দিনের সফরে মায়ানমারের প্রেসিডেন্ট গত শনিবার বিহারের গয়ায় পৌঁছন। তাঁর সঙ্গে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রয়েছে। শ্রী লাইং আগামীকাল মুম্বাই যাবেন। বাণিজ্য ও শিল্প প্রতিনিধি দলের সঙ্গেও তিনি বৈঠকে বসবেন। মায়ানমারের প্রেসিডেন্ট আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। গৌতম বুদ্ধের স্মৃতিতে বিজড়িত প্রত্ন সামগ্রীর এক প্রদর্শনীও তিনি ঘুরে দেখবেন। উল্লেখ্য, ভারতের প্রতিবেশী প্রথম অ্যাক্ট ইস্ট এবং মহাসাগর নীতির সঙ্গে মায়ানমার যুক্ত। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে ক্ষেত বাঁচাও অভিযানের সূচনা করছেন। 1 মাসব্যাপী এই অভিযান 30 জুন পর্যন্ত চলবে। অভিযানের লক্ষ্য হল সারের যথাযথ ব্যবহার, আবহাওয়া সংক্রান্ত চ্যালেঞ্জগুলির মোকাবিলায় কৃষকদের সঠিক পরামর্শ দান এবং এই অভিযানের সুবিধে যাতে সরাসরি গ্রামগুলোতে পৌঁছয় তার জন্য পঞ্চায়েত স্তরে প্রত্যক্ষ অংশগ্রহণ। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত ওমান সর্বাত্মক অংশীদারিত্ব চুক্তি সিইপিএ আজ থেকে বলবৎ হয়েছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, সিইপিএ দুদেশের মধ্যে অর্থনৈতিক ও সামরিক কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করবে। এর ফলে ভারতের ছাত্রছাত্রী, কারিগর, মহিলা, কৃষক, মৎস্যজীবী এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের সুবিধে হবে। রপ্তানি বৃদ্ধি এবং লগ্নি আকর্ষণের মধ্য দিয়ে কর্মসংস্থান সৃষ্টির কাজও জোরদার হবে। ওমানে প্রায় 7 লক্ষ ভারতীয়ের বসবাস। বছরে প্রায় $200 কোটি ওমান থেকে ভারতীয়রা এদেশে পাঠান। 6000েরও বেশি ভারতীয় শিল্পোদ্যোগ ওমানে কাজ করে। তেহরান একটি মার্কিন MQ-1 প্রেডেটর ড্রোন গুলি করে নামানোর পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের রাডার ও ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রের ওপর হামলা চালিয়েছে। এর ফলে পশ্চিম এশিয়ায় আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইরান এই হামলার কথা স্বীকার করেছে। এদিকে কুয়েত জানিয়েছে তারা আকাশপথে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় মার্কিন MQ-1 ড্রোনকে গুলি করে নামানোর পর আত্মরক্ষার অংশ হিসেবে দক্ষিণ ইরানের গরুক ও কেশম দ্বীপের রাডার ও ড্রোন কমান্ড সাইডে হামলা চালানো হয়েছে। আফ্রিকি ইউনিয়ন ও আফ্রিকা সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল ইবোলা মোকাবিলায় ভারত সরকারের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছে। উগান্ডায় আফ্রিকার পূর্বাঞ্চলীয় সমন্বয় কেন্দ্রের মাধ্যমে ভারত সরকার ওষুধ ও অন্যান্য সরঞ্জাম পাঠিয়েছে। সংকটের মুহূর্তে আফ্রিকার পাশে দাঁড়ানোর জন্য দেশগুলি ভারতের প্রশংসা করেছে। ইরানের সঙ্গে প্রস্তাবিত চুক্তিতে পরমাণু সংক্রান্ত কোনো বিষয় নেই বলে সংবাদ মাধ্যমে যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ খারিজ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, এই চুক্তিতে ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না বলে পরিষ্কারভাবে বলা হয়েছে। একই সঙ্গে এতে পরমাণু কার্যক্রম সংক্রান্ত বিস্তারিত শর্ত

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
2: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
1: আমি বললাম, ও এটা ঠিক কাজ।
0: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
4: আপনি ঠিক এই মুহূর্তে টিউন করেছেন 100.1 FM গোল্ড আর FM গোল্ড মানি। এই সময়টা প্রত্যেক দিন আমরা নিয়ে আসি আপনাদের ভীষণ পছন্দের অনেকগুলো অনুষ্ঠানের মধ্যে আরও একটা অনুষ্ঠান, তোমায় গান শোনাবো। গান শোনাতে হাজির আপনাদের পছন্দের শিল্পী, পছন্দের গান নিয়ে আমরা আজকে স্টুডিওতে হাজির। আমরা কে কে রয়েছি?
5: আমি জয়শ্রী।
4: হ্যাঁ, ব্যাপারটা এইরকমই
5: ঠিক,
4: কারণ আমরা যখন স্টুডিওতে থাকি বা স্টুডিওর বাইরেও আমাদের জীবনটা সত্যি এমনই সুন্দর, কারণ আমরা এই ঠিক শুরুতেই আপনারা বুঝলেন যে আমরা নিজেদের আইডেন্টিটিটাও একে অপরের মধ্যে
5: নিচ্ছি,
4: খুঁজে পাই, এবং আমাদের এই আত্মার টান, আমাদের বন্ধুত্ব প্রায় সবার সঙ্গেই এতটা গভীর যেটা আপনাদের সঙ্গেও বটে।
5: এক্স্যাক্টলি, সেই সঙ্গে আপনারাও আমাদের এই টানটা একেবারে বিনিসুতোর বাঁধনে বেঁধে নেন আপনারা। সরাসরি গানে চলে যাই,
4: গান শুনি, গান শুনে বরং ফিরে আসি, তারপরে জেনে নেব কার অনুরোধ কি গান শুনলাম।

0: শুনছিলাম সুমন কল্যাণপুরের কণ্ঠে গান, শুনতে চেয়েছিলেন ধীরেন বসাক ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে, মুকুল দত্তের কথা শুনছিলাম সুমন কল্যাণপুরের কণ্ঠে গান।
1: চলে যাব পরের গানের অনুরোধে। শ্যামল মিত্রের কণ্ঠে গান শুনতে চেয়েছেন সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। আপনার পছন্দের শিল্পী এবং পছন্দের গান শুনে নি, শুনে ফিরে আসি
0: শলিল চৌধুরীর কথায় সুরে শ্যামল মিত্র।

যে তো বলা বলা হলো না তবু মোর ক্ষোভ নাই আর ক্ষোভ নাই অনেক কথা যে তো বলা বলা হলো না তবু মোর ক্ষোভ নাই আর ক্ষোভ নাই অনেক পাওয়া বাকি রয়ে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: শুনছিলাম সুমন কল্যাণপুরের কণ্ঠে গান শুনতে চেয়েছিলেন লালন ঘরামি উর্মিলা ঘরামি গোবিন্দপুর হাওড়া থেকে। মুকুল দত্তের কথায় রবীন বন্দ্যোপাধ্যায় সুরে শুনছিলাম সুমন কল্যাণপুরের কণ্ঠে গান।
1: এই যে মিষ্টি কণ্ঠটি সুমন কল্যাণপুর, আমরা এই একটা যুগের অবসান দেখেই চলেছি, যেন দেখেই চলেছি। কিছুদিন আগেই আমরা হারালাম আশা ভোসলেজিকে, ঠিক সেই সময়কার আরও একজন কোকিলকণ্ঠী সুমন কল্যাণপুর। আমাদের এই যে গানগুলো আমাদের কাছে রয়েছে, যে গানগুলো আমরা শুনছি প্রত্যেক দিনই, হয়তো চাইলেই শুনতে পারবো, কিন্তু এই কোকিলকণ্ঠ হয়তো আর, হয়তো না অবশ্যই আর বাজবে না নতুন কোনো গানে। সে কারণেই আজকে আপনাদের অনুরোধও রয়েছে এবং আমরাও চেষ্টা করব যতগুলো সম্ভব তার গান বাজানো।
0: সুমন কল্যাণপুরের কণ্ঠে আবারও গানের জন্য অনুরোধ এসেছে, অনুরোধ করেছেন ঢাকুরিয়া থেকে সুমিতা রায়। মুকুল দত্তের কথায় রবীন বন্দ্যোপাধ্যায় সুরে সুমন কল্যাণপুর।

0: চলে যাব পরের গানে, বেচু দত্তের কণ্ঠে গান
1: গান শুনবো আমরা। এই গানটি আমাদেরকে অনুরোধ করে পাঠিয়েছেন শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে। আপনার পছন্দের শিল্পী এবং পছন্দের গান দুটোই রইল আপনার জন্য তো বটেই, সবার জন্যে।
0: অরূপ ভট্টাচার্যের কথায় পরেশ ধরের সুরে বেচু দত্ত।

কিশোর কুমার আশা ভোঁসলের ডুয়েট শুনতে চেয়েছেন। পারগুস্তিয়া শিবতলা হাওড়া থেকে কিশোলয় কোলে স্বপন চক্রবর্তীর কথায় সুরে শিল্পী কিশোর কুমার আশা ভোঁসলে, সুরের আকাশে ছবি থেকে কিশোর কুমার আশা ভোঁসলে ডুয়েট।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: গান শুনছি আপনার পছন্দের শিল্পী, পছন্দের গান নিয়ে স্টুডিওতে এমিলিয়া জয়শ্রীর সঙ্গে আপনি রয়েছেন। তোমায় গান শোনাবো, গান তো শুনছি, গানটি শুনছিলাম তুমি এসেছিলে নন্দিতা ছবি থেকে, প্রণব রায়ের কথা এবং কমল দাশগুপ্তের সুরে এই গানটি আমরা শুনছিলাম রবীন মজুমদারের কণ্ঠে। রাখালচন্দ্র মুখোপাধ্যায় এবং কাজল মুখোপাধ্যায় গ্রিন পার্ক সিঙ্গুর হুগলি থেকে আপনার পছন্দের শিল্পী এবং পছন্দের গান। এই মুহূর্তে চলে যাব পরের গানে।
1: বিলারা হাওয়াখানা হুগলি থেকে বিশ্বনাথ গায়েন কবিতা গায়েনের অনুরোধে শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায় প্রবোধ ঘোষের কথায় অনল চট্টোপাধ্যায়ের সুরে প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

0: শুনছিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান হীরেন বসুর কথায় অনুপম ঘটকের সুরে।
1: তার সঙ্গে সঙ্গে আপনি শুনছেন তোমায় গান শোনাবো, তোমাকে গান শোনাচ্ছি জয়শ্রী আর এমিলিয়া। পছন্দের শিল্পী, পছন্দের গান দিয়ে সাজানো এই আসর। আর এই মুহূর্তে কার গান শুনবো? সর্বেশ্বর পাল মাহেশ থেকে সুমন কল্যাণপুরের কণ্ঠেই গান শুনতে চেয়েছেন, এবং এই গানের কথা আমরা পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং রতু মুখোপাধ্যায়ের সুরে আমরা এই গানটি শুনবো। এবং অদ্ভুতভাবে আজকের দিনের জন্য যেন এই গানটা ভীষণভাবেই প্রাসঙ্গিক হয়ে উঠেছে, কারণ তারই কথা যেন তিনি নিজেই বলছেন। গানটি আপনার জন্য তো বটেই, রইল সবার জন্যে।

একটি আইকনিক গানের অনুরোধ এসে গেছে। শোনার জন্য অনুরোধ করেছেন পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন কর। এই রাত তোমার আমার, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, দ্বীপ জেলে যাই ছবি থেকে গৌরীপ্রসন্ন মজুমদারের কথায়, হেমন্ত মুখোপাধ্যায়ের নিজের সুরে।

0: সুমন কল্যাণপুরের গান দিয়েই শেষ করব, তোমায় গান শোনাব। শুনতে চেয়েছেন সুমিত সিংহ চেনসুরা হুগলি থেকে, মুকুল দত্তের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে, শিল্পী সুমন কল্যাণপুর।
1: যেতে যেতে আজকে তার জন্য আমাদের শ্রদ্ধাঞ্জলি তাঁরই গানে আমরা আজকে দিয়ে যাচ্ছি, এবং তার এই গানগুলো আমাদের জীবনে একটা অ্যাসেট হয়েই রয়ে গেল, রয়ে থাকবেও বটে। তোমায় গান শোনাবো থেকে আমরা আজকের মতন টাটা বাই বাই বলবো, ফিরে আসবো 2:30 মিনিটে, সঙ্গে থাকুন, শুনতে থাকুন এমিলিয়া জয়শ্রীর সঙ্গে।

0: আকাশবাণী এফএম গোল্ড, খাঁটি সোনা।
1: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে।
2: গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: সুরিলা সফরে আজ সিলভার স্ক্রিন, আজ সিলভার স্ক্রিন।

0: 100.1 এফএম গোল্ডের স্টুডিওর ঘড়ি বলছে দুটো বেজে 31 মিনিট হয়ে 50 সেকেন্ড। সুরেলা সফরে চলে এসেছি আমরা দুজন, আমি এমিলিয়া,
1: আমি জয়শ্রী,
0: আর আমাদের সঙ্গে অবশ্যই সিনেমার গান।
1: আজকে আমরা সিলভার স্ক্রিন নিয়েই থাকব, কিন্তু তারও আগে বলি যে আমাদের এই সিলভার স্ক্রিন নিয়ে কথা বলতে গেলেই যে সমস্ত রথী মহারথীদের কথা বারবার উঠে আসে, যাদের উপস্থিতি এবং যাদের অংশগ্রহণ ছাড়া হয়তো এই সিলভার স্ক্রিনগুলো সম্পূর্ণই হয় না, পরিপূর্ণই হয় না, তেমন মানুষদের যখন আমরা হারাই তখন মনে হয় যে নক্ষত্রপতন তো বটেই, এই সিলভার স্ক্রিনটা জুড়ে একটা নক্ষত্রপতন। ঠিক যেমনটা আমাদের সেই নক্ষত্রপতনের মধ্যে দিয়ে আবারও ফিরে আসতে হলো এই আজকের দিনে। যার সম্পর্কে কথা বলছি তার সম্পর্কে বলতে গেলে এটুকু বলতেই হয় যে খ্যাতির আলো হয়তো সবসময় তাকে ঘিরে রাখেনি, কিন্তু তার কণ্ঠের আলো আজও ভারতীয় সঙ্গীতের আকাশে অমলিন হয়ে জ্বলছে। সত্যি তাই, তার কণ্ঠে একটা অদ্ভুত ধরনের নির্মল সৌন্দর্য ছিল যা আপামর জনজাতিকে, শ্রোতাকে পাগল করেছে। লতা মঙ্গেশকরের সঙ্গে তার কণ্ঠের এমন জাদু ছিল, সে জাদু বারবার তাকে নিজস্বতায়, তার স্বকীয়তায় তাকে পরিপূর্ণ করেছে। শুধু সিনেমার গান নয়, তার ঝুলিতে রয়েছে প্রচুর কিছু। তিনি গজল গেয়েছেন, ভক্তিগীতি গেয়েছেন, আধুনিক গেয়েছেন, এমন কিছু বহু কিছু গেয়েছেন। হ্যাঁ, আমি সুমন কল্যাণপুরের কথাই বলছি। আজকে সিলভার স্ক্রিন নিয়ে আমরা থাকব, আর সুমন কল্যাণপুরের কথা আমরা না বলে এগিয়ে যাব সেটা হতে পারে না। তাই আজকে তার জন্যে একটি গান রইল, তারপরেই আমরা ফিরে আসছি আজকের সিলভার।

কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ সিলভার স্ক্রিন, আজ সিলভার।

0: এই গানটার পরে আর ছবির কথা বলবার প্রয়োজন হয় না, কারণ এই গানটা এই ছবির আইকনিক গান। এবং এই ছবিটা শুধু বাণিজ্যিক দিক থেকে শুধু নয়, একটা প্রতিষ্ঠান বলা চলে, কারণ এই ছবিটার এই যে গানটা, এই গানটা দিয়েই শুরু হচ্ছে ছবিটা। আমি শ্রী 420-এর কথা বলছি, 1955 সালের একটি ছবি। এবং এই ছবিতে দেশকে ভালোবাসার মন্ত্রটা এমন একটা সহজভাবে বলার চেষ্টা করা হয়েছে, যেখানে আমাদের প্রত্যেক মুহূর্তেই মনে হয় যে একটু চেষ্টা করলেই দেশটাকে ভালোবাসা সম্ভব। ছবি জুড়ে সে কথা আমরা পাবো, তবে এই যে গানটা, পার্টিকুলার এই গানটা, এটা যুগোত্তীর্ণ তো বলাই যায় অবশ্যই, এবং ভীষণ একটা পপুলার গান। এবং গানটার মধ্যেই একটা মজার ছলে দেশকে ভালোবাসার, এবং পুরো ছবিটা জুড়ে ওই যে টুপিটা, এই টুপিটা রাজ কাপুরের মাথায়, এই যে টুপিটা, লাল টুপি, এবং সে কিন্তু ওই টুপিটাকে সেই খুলে বিভিন্ন সময়ে তার যে এক্সপ্রেশন, তার যে অভিব্যক্তি দিচ্ছে, সেখানে আমাদের মনে পড়তে বাধ্য চার্লি চ্যাপলিনকে, তার লিটল ল্যাম্পের কথা মনে পড়তে বাধ্য। আর সেই সঙ্গে মুকেশজির গান, এই গানটি বিশেষ করে, এটা পরে তুমি যেটা বলছিলে যে এই গানগুলো কতবার কত রকমভাবে রিমেক হয়েছে, এর থেকেই বোঝা যায় যে এর জনপ্রিয়তা কতটা।
1: এই যে গানটা আমরা শুনছিলাম শ্রী 420, এই যে ছবিটা থেকে, এই গানটা তৈরির পেছনে না একটা সুন্দর গল্প আছে বুঝলে। আসলে রাজ কাপুর, তিনি তো ভীষণভাবেই পারফেক্ট একজন মানুষ, কাজের ক্ষেত্রে তো বটেই, তো তিনি এই গানটার জন্য তিনি একটা স্ক্রিন চাইছিলেন, যে যেমনটা তিনি কল্পনা করছেন, তো সেটা চাইছে যে একটু মেঘ থাকবে একটু আকাশটাতে, একটু সেখানে একটা রোম্যান্স বা রোম্যান্টিক সিন, বা এই যে একটা মিষ্টি মধুর গাইতে গাইতে ও আসছে, পুরো সিনটাকে বোঝানোর জন্যে তিনি চাইছিলেন যে পেছনে একটু আকাশে মেঘ থাকুক, তো যে কারণে পানভেলে শ্যুট করার কথা ছিল। কিন্তু রাজ কাপুর চাইছিলেন যে এর পেছনের যে দৃশ্যটা তিনি চাইছিলেন সেটা ঠিকঠাক তিনি সেখানে পেলেন না। তা কী হবে, তার মতো এখানে মেঘ যদি না থাকে তাহলে তো তিনি যেমন চাইছে তেমন হচ্ছে না, বেশ আকাশ পরিষ্কার হবে না। কী করলেন, এগিয়ে গেলেন আরও কিছুটা, পুনাতে গেলেন তিনি, সেখানেও কিন্তু তিনি তার মন পছন্দ করা জিনিস পেলেন না। তারপর তিনি সেখান থেকে আরও এগোলেন, এগিয়ে শেষ পর্যন্ত 7 দিন পরে পৌঁছলেন উটিতে, আর সেখানে তার মন ভরে গেল। তারপরে তার টিমকে ঠিক করতে হয়েছিল যে আমরা যেখানেই যাবো এরপর থেকে আমরা একটা গাড়ি ভর্তি করে খাবার রাখবো, কারণ এই একটা গানের জন্য তিনি যে কত ঘোরাবেন আর ঘুরবেন সেটা তো বলাই বাহুল্য, তার পছন্দ না হলেই তিনি ঘুরতে থাকবেন। এবং এই যে গানটা যখন আমরা দেখেছি তখন ওই যে পেছনের আকাশটা, রাজ কাপুরের হেঁটে আসাটা, এখন আমরা দেখি আমার মনটা ভরে গেল দেখে।
0: সেই পারফেকশনটা আনার চেষ্টা করেছিলেন, একটা বিশেষ জায়গা তৈরি করে দেয় এই শুরু সিনটাই, এবং তারপরেরটা কিন্তু পুরোপুরি ইতিহাস, মানে শুধু দেশের মাটিতে নয় বিদেশের মাটিতেও ভীষণ পপুলার একটা ছবি, বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন, রোমানিয়া, ইসরায়েল, এরকম বহু দেশে ভীষণ জনপ্রিয় এই ছবিটা হয়েছিল সেই সময়। আর মহাশ্বেতা দেবী যখন ফ্র্যাঙ্কফুর্টে বুক ফেয়ারে নিজের বক্তব্য রেখেছিলেন তখন তিনি এই গানটা উল্লেখ করেছিলেন, অর্থাৎ দেশপ্রেম বলতে তার কনসেপ্টে ওই গানটা খুব কাছাকাছি, সেটা বোঝাই যায়।
1: একদমই তাই, মানে ভারতের আত্মপরিচয় এবং আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে এই গানটিকে কিন্তু সেই সময় দেখা হয়েছিল বলা চলে। এবং এখনও কিন্তু, মানে এখনও মোটামুটি আমরা যখনই স্বাধীনতা পর্বের কোনো কাজ করি তখন কিন্তু এই গানটাকে আমরা বাদ দিই না, এই গানটা কিন্তু এখনও থাকে। এবং হলিউডও বেশ কিছু ছবিতে কিন্তু এই গানের প্রিলিউড বা এই গানকে নিয়ে কিন্তু হলিউডও কাজ করেছে, মানে এটাও বাস্তব।
0: এরপর যে গানটা যাব সেই গানটা রোমান্টিক নাম্বার ঠিক আছে, কিন্তু এটাতে একটা মজার ঘটনা, সেটা হচ্ছে যে এই পেয়ার হুয়া এক রার হুয়া, এইটাতে নার্গিস এবং রাজ কাপুরকে আমরা পাচ্ছি, ঠিক আছে, তাদের স্ক্রিন প্রেজেন্স মানেই সেটা দর্শকদের একটা, মানে হৃদয়ের ভিতর থেকে, মানে স্পার্ক যেটা বলে সেটা হবেই। কিন্তু এখানে তিনটে বাচ্চাকে আমরা হেঁটে যেতে দেখেছি এই গানটার মাঝখানে, সেই তিনটে বাচ্চা কিন্তু সেই ছোট্ট ছোট্ট তিন ভাই বোন, মানে রণধীর কাপুর, ঋতু কাপুর এবং ঋষি কাপুর, ছোট্ট ছোট্ট সেই তিনটে বাচ্চা। এবং

0: ঋষি কাপুর একটা তার আত্মজীবনীতে বলছেন একটা জায়গায় একটা ইন্টারভিউতে, যে এইটার জন্য তাকে কিছুতেই রেডি করা যাচ্ছিল না, কারণ কতটা বৃষ্টি আমরা সেই ছবিটা যখন দেখছি, তখন এই গানটা যখন শুনছি, তখন আমরা বুঝতে পারছি যে বেশ বৃষ্টির তোড়, তাকে কিছুতেই রেডি করা যাচ্ছে না। এবং সেই সময় নার্গিসজির মাথায় একটা বুদ্ধি চাপে, সেটা হচ্ছে তাকে চকলেট দেখানো, মানে চকলেট খাওয়ানো হয়, চকলেট দেওয়া হয় তাকে, এবং সেই চকলেট তা পেয়ে সে বেশ খুশি মনে হেঁটে যেতে রাজি হয়। এবং ওই তিনটি বাচ্চা, এরা কিন্তু রিয়েল লাইফ ভাই বোন, অর্থাৎ রণধীর কাপুর, ঋতু কাপুর এবং ঋষি কাপুর। শুনি
1: এই যে গানটা তুমি বললে না, এটা একদম সত্য কথা। মানে এত বৃষ্টি, মানে ঋষি কাপুর, ছোট্ট বাচ্চাটি ঋষি কাপুর, তার চোখে এত জল পড়ছে, সে চোখ খুলে থাকতে পারছে না, এবং সে কাঁদছে ন্যাচুরালি, ছোট বাচ্চাদের সেটা হওয়াটাই স্বাভাবিক। এবং তখন তাকে বলা হয়েছিল যে তুমি যদি চোখটা খুলে হাঁটো আর এই কাজটা যদি তুমি করো, তোমাকে চকলেট দেবো, এবং সেটা নার্গিসই করেছিলেন, হয়তো সেটা নার্গিসই পারেন। আর সেই কারণেই এই প্যার হুয়া ইকরার হুয়া, এবং ওই ছাতাটি বিশেষ করে, এবং ওই কোম্পানির ছাতা আউট অফ স্টক হয়ে গিয়েছিল, এবং প্রচুর টাকা বাণিজ্য করেছিল সেই কোম্পানির ওই ছাতাটি স্পেশালি। এবং এখনও কিন্তু এই ছাতাটা যেখানেই দেখা যায়, ওই ওই ওই সেই একটা কালো ছাতা, সেই ছাতা যে মানুষের মনের মধ্যে এমনভাবে দাগ কেটে যেতে পারে, এটাও বোধহয় সিলভার স্ক্রিনেই সম্ভব।

0: এই যে রোমান্টিক নাম্বার একটা এই যে সং, এই গানটা শুনতে শুনতে আরেকটা কথা খুব মাথায় স্ট্রাইক করছিল, কারণ রাজ কাপুর এখানে তার নাম রাজ, তো সেই রাজ যখন তুমি যেটা বললে যে ওই মেঘলা আকাশ পিছনে ফেলে শেষমেশে তো বোম্বেতে আসছে, শুরুতেই আমরা যে মেসেজটা পাই ছবিটায় যে সে হাঁটতে হাঁটতে কত গাড়ি যাচ্ছে, হাত দেখাচ্ছে, দাঁড়াচ্ছে না কোনো গাড়ি, স্পিডে বেরিয়ে যাচ্ছে, তো সে তখন একটা ট্রিক করে, সেটা হচ্ছে যে একটা গাড়ি আসছিল, সে পথের মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার ভান করে সেখানে শুয়ে পড়ে এবং গাড়িতে তাকে তোলা হয়। খানিকক্ষণ পরে তাকে ওই কোলন টোলন মাখানোর পরে তারপর যখন তার সে চোখ খুলে তাকায় তখন সবাই তাকে বলে যে ও তাহলে সে অজ্ঞান হয়ে যায়নি, তো তখন সে বলে যে না এরকম মানে এতটাই সে ক্লান্ত হয়ে গেছে হাঁটতে হাঁটতে যে কোনো গাড়িও দাঁড়াচ্ছিল না, শেষ পর্যন্ত এটা ছাড়া তার উপায় ছিল না এবং তাকে গাড়ি থেকে বার করে দেওয়া হয়, কারণ সে সত্যি কথা বলেনি। কিরকম একটা আয়রনি দেখো যে সে যদি সত্যি কথা না বলতো, যদি অসুস্থতার ভানটাই করতো তাহলে হয়তো তাকে গাড়িতে লিফট দেওয়া হতো, কিন্তু সত্যি কথা বলার জন্য তাকে আবার গাড়ি থেকে বার করে দেওয়া হয়। এবং পুরো ছবিটা জুড়েই সেটা আমরা সেই কথাটাই পাবো যে ওই যে বলে না যে শর্টকাটে অসৎ পথে অনেক মানে হ্যাপিনেসকে খুঁজে পাওয়া যায়, সেইটাকে চ্যালেঞ্জ করে এই ছবিটা। এবং তারপরে দেখা যায় যে সে মানে একেবারে সাধারণ মানুষ, যাদেরকে চলতি কথায় বলা হয় গরিব মানুষ, তাদের সঙ্গে তাদের দলে দেখা যাচ্ছে যে একটি বোধহয় উটের পিঠে, সম্ভবত ছিল উট বা হাতি, যাই হোক সেই পিঠে চড়ে একজন বৃদ্ধ ভদ্রলোক পিছনে বসে আছেন, এই গানটি গাইতে গাইতে আসছেন, মেরা জোতা হ্যায় জাপানি ওই গানটা চলছে, এবং শেষমেশ সে যখন এসে পৌঁছয় তারপরে সে তার মধ্যে বিদ্যা এবং মায়া দুজনের যে ক্ল্যাশ, বিদ্যা তার সঙ্গে দেখা হয় এবং সেই গানটা এবার শুনব বরং, যে বিদ্যা যখন বিদ্যা দান করছে অর্থাৎ সরস্বতীর আরাধনা করছে এবং রাজ তার প্রতি একটা সম্ভ্রমের দৃষ্টি নিয়ে দেখছে, খুব ভালো লাগছে, মুগ্ধতা সম্ভ্রম সব কিছু মিলিয়ে সেই গানটা শুনবো।
1: আসলে এই যে তুমি বললে বিদ্যা, মানে ওখানে নার্গিসের যে ক্যারেক্টারটা তার নাম ছিল বিদ্যা, এবং এখানে না এই সিনেমাটাতে মূলত বেশ কিছু জিনিসকে না দেখানো হয়েছে যেটা বোধহয় এই সিনেমাটাতেই একমাত্র দেখানো হয়েছে। আমার যতটুকু জ্ঞান সেই অনুযায়ী আমি মনে হয় না এর পরে আর কোনো সিনেমাতে সেরকম দেখা গেছে। প্রথম কথা এখানে দেখানো হয়েছিল যেটা, সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড সিঙ্গার যারা ছিল তাদের সবার নাম দেখানো হয়েছিল প্রথমেই, যেটা অন্যান্য সিনেমাতে কোরাস বলে
0: ডিটেইলে কিন্তু দেওয়া হয়, কোরাস বলে ক্রু মেম্বারের এত ডিটেইলিং,
1: কোরাস বলে একসঙ্গে চালিয়ে দেওয়া হয় যেটা এখানে কিন্তু করা হয়নি। এবং এই যে নাম, এখানে যে নামটা, যে কটা নাম এখানে নেওয়া হয়েছে সবকটা নাম কিন্তু চরিত্রের কে মাথায় রেখে নেওয়া হয়েছে। এখানে নার্গিসের যে ক্যারেক্টারটি বিদ্যা, এবং সে বিদ্যা কিন্তু সে বিদ্যা দান করছে, সে মানুষকে পজিটিভিটি দিচ্ছে, এবং রাজ কাপুরের যে ক্যারেক্টারটি রাজ, এবং তাকেও কিন্তু সে তার এই বিভিন্ন ভুল পথে যাওয়ার সেই যে প্রবণতা বা যাওয়াকে সে কিন্তু রুখছে বারবার, সে পজিটিভিটি দেখাচ্ছে। মানে এই যে নাম একটা অনেক বড় ভূমিকা রাখে সেটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। ও যেমন ও বললো যে বিদ্যার নামটা বিদ্যা, এবং মায়া, মায়াও কিন্তু এখানে যে ক্যারেক্টার নাদিরাকে আমরা দেখেছি এই চরিত্রে, এবং সে তার নামের অনুরূপই কিন্তু এই সিনেমাটাতে দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এই গানটা শুনি যেখানে বিদ্যা সত্যি বিদ্যা দান করছে, বড় সুন্দর এই গানটি এবং তার পিকচারাইজেশন।

0: বলা বাহুল্য, এই ছবিটা যারা দেখেছেন এবং এই সিনটা যাদের মনে পড়ছে তাদের মনেই পড়ে গেছে যে সোনাচাঁদ ধর্মানন্দ কিন্তু এই গানটাকে খুব ভালোভাবে নেননি, এবং তারপরে কিন্তু এই যে ফুটপাতে যারা এইভাবে তাদের দুঃখটা ভুলে খুব মিলেমিশে থাকছিল তাদেরকে পুলিশ আসে এবং তাড়িয়ে দেয়, এবং পুলিশের কথা বলা হচ্ছে এই গানটাতে। আইরনিক্যালি সেটাই বাস্তবে ঘটে, সিনটা যাদের মনে পড়ছে তাদের মনে পড়বে।
1: আসলে এই ছবির যে নামকরণ শ্রী 420, এইটা না মানে নামকরণটার মধ্যেই একটা বেশ মজা আছে, এবং এই ছবিটা শুরু হয় কিন্তু বেশ একটা মজার দৃশ্য দিয়ে, বেশ একটা হাসানোর ব্যাপারটা, মস্করার রূপটা কিন্তু এখানে বেশ ভালোভাবে দেখা গেছে। এবং এই নামের ক্ষেত্রে আগে বলি যে একটা সময় যখন বিদ্যা মানে নার্গিস জিজ্ঞাসা করছেন যে তুমি এইরকম একটা রূপ রেখেছো কেন, মানে এটা সিনেমাতেই আমরা দেখছি যে যখন রাজ কাপুরকে রাজকে জিজ্ঞাসা করছে যে তুমি একটা এরকম রূপ কেন ধরে রেখেছো, তখন রাজ উত্তর দিচ্ছেন মানে যে শব্দ গুলো কিছু কিছু শব্দ আইকনিক হয়ে থেকে যায়, দিল কা দর্দ আর আঁখো কা আঁসু ছুপানে কে লিয়ে, একদম সত্যি কথা। কিন্তু কারণ এই যে মানে আইপিসি 420 এটা একটি ধারা, এবং এই ধারার মধ্যে যে সমস্ত অপরাধগুলো পড়ে, সেই সমস্ত ছিঁচকে অপরাধী হোক আর বেশ হাত পাকানো অপরাধী হোক, এই ধারার মধ্যে যে কটা অপরাধ পড়ে সেই অপরাধগুলোকে তুলে নিয়ে এসে একটা মজা করে মানুষের কাছে তুলে ধরা, যে এগুলোর মানে সেই দৃশ্যায়নটাই কিন্তু মূলত এই ছবিতে করা হয়েছিল। আর রাজ কাপুর ভীষণভাবে এই নামটা নিতেও বেশ তার ভালো লেগেছিল, কারণ তার পেছনে যদি যেতে হয় তাহলে একটা সিনেমা আরেকটু পিছিয়ে যেতে হবে, 1953 একটি ছবি, যে ছবিটার নাম হচ্ছে লেহরে, সেই ছবিতে রাজ কাপুর একটি গেস্ট অ্যাপিয়ারেন্সে অভিনয় করেছিলেন, এবং সেই গেস্ট অ্যাপিয়ারেন্সে তার নাম সেখানে ছিল শ্রী 420, এবং সেইখান থেকে তার ওই নামটি ভীষণ ভালো লাগে, এবং ওই একটি নামকে কেন্দ্র করে তারপরে কিন্তু তার এই একটা অসম্ভব ভালো যুগান্ত মানে যুগ যুগের পর যুগ মনে রাখার মতন একটা ছবি। খোয়াজা আহমদ এবং আব্বাস আর তার সঙ্গে বিপি ষাটের একটা বড় ভূমিকা রয়েছে কিন্তু এই ছবিতে, এবং নার্গিসের জীবনেও বটে, বিশাল বড় জায়গা রাখে এই দুটো মানুষের নাম, এবং এই নাম থেকেই কিন্তু শ্রী 420। এবং এই এত গান মানে শৈলেন্দ্রের লেখা ম্যাক্সিমাম গানগুলো, সেই গানগুলো বারবার করে আমাদের চলতে ফিরতে কেমন করে বারবার করে ঘুরে ঘুরে আসে এই গানগুলো এবং এই সিনেমা।
0: এবং আরেকটা যেটা বলা সেটা হচ্ছে যে রাজ কাপুরের শীর্ষাসন, কি চমৎকার শীর্ষাসন, এবং ওই যে উল্টে দেখলে জগৎটাকে কেমন লাগে এই যে আইডিয়াটা, এটা কিন্তু অসাধারণ। এই রকম ভাবে ছবিতে শীর্ষাসনকে পাওয়াটা এবং এইভাবে তার অভিব্যক্তিটা, সেটা সত্যি উল্লেখ্য। আর আমরা বিদ্যা থেকে একটু মায়ার দিকে দেখব। হ্যাঁ, মায়া যখন তার মায়ার জাল বিছিয়ে দিচ্ছে, সেরকম একটা গান শুনে সেই শিফটিংয়ে যাব, ছবির গল্প গড়াচ্ছে এবং সেখানে মায়ার প্রবেশ করছে। আর এর পরে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, তারপর আবারও সুরেলা স্বপন নিয়ে সিলভার স্ক্রিনে থাক আমরা দুজন।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
2: এই কেষ্ট, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা নেবে?
1: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয় তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in এ।
0: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM Gold এ। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ সিলভার স্ক্রিন, আজ সিলভার স্ক্রিন।

0: এই গানটার মধ্যে আমরা দিওয়ালির দৃশ্য দেখতে পাচ্ছি এবং নার্গিস সুন্দর করে আলপনা দিয়েছে, মানে রঙ্গলি করেছে, সেখানে প্রদীপ সাজাচ্ছে এবং সেখানে রাজ ফিরছে। ছবিটার পুরোটা জুড়ে কিন্তু আমরা কোথাও রাজের যে চরিত্রটা, সে তার যে শিকড়টা, সেটা কিন্তু কখনো সে ভুলে যায়নি, সেই জিনিসটা কিন্তু আমরা ছবি জুড়ে পেয়েছি। এবং এই যে মায়া এবং বিদ্যার লড়াইয়ে বিদ্যার যে জয় হবে সেটা কিন্তু আমরা প্রথম থেকেই বুঝতে পেরেছি, কিন্তু সেই জয়টার মধ্যে হ্যাঁ অবশ্যই কতগুলো টুইস্ট ছিল এবং টুইস্টের জন্যই সিনেমাটা এত ইন্টারেস্টিং। ওই যে যখন শেষে গিয়ে বলবে না যে বাঁচার জন্য মরতে হয়, হ্যাঁ ওই যে মরার ভানটা করেছিল, না হলে এই যে ধর্মানন্দের যে চাতুরিটা ধরা পড়তো না, এবং শেষ পর্যন্ত ন্যায়ের জয় এবং অন্যায়ের পরাজয় সেটা প্রতিষ্ঠা পায়।
1: এবং এই ছবিতে, এই ছবি অনেকগুলো পুরস্কার নমিনেশন তো ছিলই এবং বেশ কিছু পুরস্কারও এই ছবি পেয়েছিল, সেগুলোর প্রসঙ্গে আমরা যাব। কিন্তু সেক্ষেত্রে বলি যে এই ছবিটা মূলত শ্রী 420 রাজ কাপুরের নির্দেশনায় নার্গিসের শেষ ছবি বলা যায়। তারপরে জাগতে রহো আমরা যেখানে এই ছবি, সেখানে আমরা একদম লাস্ট সিনে নার্গিসকে দেখতে পাই, কিন্তু এটা মানে রাজ কাপুরের নির্দেশনায় নার্গিসের শেষ ছবি, এটাও ঠিক কথা। এবং এই ছবির আরও একটি বৈশিষ্ট্য যেটা আমরা মানে একটু হয়তো লক্ষ্য করলেই জানতে পারবো, সেটা হচ্ছে যে এখানে তিনটে গান গাইবার পরে মুকেশজি জানান যে তিনি আর বাকি গানগুলো গাইতে পারবেন না। মূলত রাজ কাপুরের লিপে যে কটা গান আমরা শুনি ম্যাক্সিমাম মুকেশের গলায় এবং রাজ কাপুরের লিপে, দুটো মিলিয়ে যেন মনে হয় আত্মা এবং মানুষ এক হয়ে গেছে। তো সেখানে রাজ কাপুর একটু মানে চমকেই যান কেন নয়, কিন্তু তারপরে জানা যায় যে অন্য কোথাও কোনো অসুবিধা থাকার কারণে তিনি গাইতে পারবেন না। কিন্তু সেখানে মান্না দে ফিরে আসেন এবং মান্না দে সেখানে ফিরে আসার পরে বেশ কিছু গান আমরা মান্না দের কণ্ঠেও পাই। এবং এই পুরো সিনেমাটা জুড়ে ভারতীয় সমাজ ব্যবস্থার যে কোথায় কোথায় ত্রুটি রয়েছে, এবং মানে

হয়ে তুমি যত চলতে যাইবে তোমার বাধা তত বেশি, সেখানে যদি তুমি ঘোড়া পথে যাও তাহলে তোমার সমস্যার সমাধানও অনেক বেশি, হয়তো তুমি খুব শিগগিরই রিচও করতে পারবে অনেক উঁচু জায়গায়, বড় জায়গায়। কিন্তু সেখান থেকে বিদ্যা কি সুন্দর করে ধরে রেখেছেন, ন্যায় সৎ এবং সত্য, এই তিনটে যদি থাকে তাহলে এই সমস্ত পথই কিন্তু অতিক্রান্ত হয়, অতিক্রম করা যায়। অদ্ভুত সুন্দর মেসেজ এই সিনেমাটার মধ্যে দিয়ে পুরো সোসাইটিকে দিয়ে গেছেন। এবং এই যে গানটি আমরা যাব, ও জানে বলে এই গানটিও রয়ে গেছে আমাদের ঝুলিতে, কিন্তু আপাতত আমরা রামাইয়া বাস্তাবাইয়া এই গানটিতে যাব। কিন্তু এই গানটির একটি গল্প রয়েছে জানো, এই গানটির গল্প বলতে গেলে এই মানে একটা খুব সুন্দর ভাষা তো, যে রামাইয়া ব্যাপারটা বাস্তাবাইয়া, যেটা খুব সহজে শোনা যায় না, মানে এই যে শঙ্করজির মুখে, শঙ্কর জয়কিষণের কম্পোজিশন আমরা এই গানগুলোকে শুনছি, যে গানগুলো মানে শঙ্করজির মুখে এই ফ্রেজটা খুব শুনতে পছন্দ করতেন যে রাজ কাপুর, তো সেটা শুনতে শুনতে তিনি একদিন ঠিক করলেন যে এটাকে আমি গানে ব্যবহার করব। তো গল্পটা এরকম যে রাজ কাপুর তার পুরো ইউনিটকে সঙ্গে নিয়ে কোথাও একটা খেতে বসেছেন, সেখানে ওয়েটারের নাম ছিল রামাইয়া, তো সে লেট করছে খাবার দিতে, এবং তখন শঙ্করজি বলছেন রামাইয়া বাস্তাবাইয়া, মানে রামাইয়া তাড়াতাড়ি এসো। এবং এই যে কথাটা ওখান থেকে তুলে নিয়ে রাজ কাপুর সঙ্গে সঙ্গে তার কানে ভীষণ শুনতে ভালো লেগেছে, তখন তিনি সঙ্গে সঙ্গে বিষয়টাকে তুললেন এবং তুলে তার গানে বসালেন। এবং তারপরে দেখো এই মানে এই একটা ফ্রেজ গানটাকে কোথা, গানটা নো ডাউটলি তার নিজস্ব অবয়বে সম্পূর্ণ পরিপূর্ণ, কিন্তু এই কথাটা আজও যেন কতটা ভালো লাগার, কানে শুনতে কতটা ভালো লাগে। গানটা শুনি, গানটা শুনতে শুনতে আমরা যতক্ষণ সময় থাকবো বাকি সময়টাও কিন্তু আপনাদেরকে আরও অনেক জন্মদিনে ভরিয়ে দেবো আজকে।

0: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর,
1: গানে গানে কথায় কথায় আপনি রয়েছেন সিলভার স্ক্রিনে জয়শ্রী এমিলিয়ার সঙ্গে। তার সঙ্গে একটি জরুরি ঘোষণা, 2:25 পর থেকে আগামী 2-3 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেখানে একটি হলুদ সতর্কতাও জারি করা হয়েছে পুরুলিয়া জেলার বেশ কিছু জায়গায়। তো এই সময়টা নিজেরা তো বটেই জনজীবন এবং গবাদি পশু এবং মাল ও সম্পত্তি সব কিছু সাবধানে রাখার চেষ্টা করুন, আর এই দুর্যোগের সময়টুকু কাটিয়ে দিন, তারপরে নিশ্চয়ই আবারও স্বাভাবিক হবে সব কিছু। এই সময়টা সাবধানে থাকুন ও রাখুন।
0: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।
2: আজ নার্গিস দত্তের জন্মদিন। 1929 আজকের দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্রের স্বাধীন নারীর একাকী লড়াইয়ের জীবন সংগ্রামের চিত্রে, যিনি সেই সময়ের চলচ্চিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন এবং সবচেয়ে জরুরি কাজটি করেছিলেন স্বাধীনোত্তর ভারতের জন্য। কৃষিকেন্দ্রিক ভারতবর্ষের জননীর প্রতীক হয়ে ওঠেন মাদার ইন্ডিয়ার হাত ধরে। মাদার ইন্ডিয়ার রাধা সত্যি আমাদের জননীর প্রতিভু হয়ে ওঠেন এবং তার সময়ের হাইস্ট পেড অ্যাক্ট্রেস হিসেবে কেরিয়ার শুরু করেছেন। তিনি শুরু করেছিলেন মাত্র 6 বছর বয়সে, এরপর ধীরে ধীরে হাইস্ট পেড অ্যাক্ট্রেস শুধু নয়, প্রথা ভাঙা বা ছক ভাঙা নানা চরিত্রে তাকে আমরা পেয়েছি 1935 তালাশ এ হক ছবিতে। এরপর 7 বছর পর 1942 তমন্না এবং প্রথম লিড রোল যদি বলা যায় 1943 তকদির ছবিতে। এরপর আর অবশ্য ফিরে তাকাতে হয়নি, বাকিটা ইতিহাস। আন্দাজ, বরসাত, আওয়ারা এবং যে ছবি নিয়েছিলাম আমরা সিলভার স্ক্রিনে, শ্রী 420, অন্যদিকে চোরি চোরি, আর মাদার ইন্ডিয়ার কথা তো বললামই। মাদার ইন্ডিয়ার জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান 1968, রাত আউর দিনের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন পদ্মশ্রী। নার্গিস দত্তের জন্মদিনে তাঁরই ছবি থেকে গান শুনব, চোরি চোরি থেকে লতা মঙ্গেশকর অ্যান্ড কোরাস।

0: আজ হ্যাপি বার্থডে বলবো আর মাধবনকে। তামিল ছবিতে তাকে অনেক অনেক ছবিতে দেখলেও হিন্দি ছবির রং দে বাসন্তীর সেই ফ্লাইট লেফটেন্যান্ট অজয় সিং রাঠোর কিংবা থ্রি ইডিয়টসের ফারহান কুরেশি কিংবা গুরুর শ্যাম সাক্সেনা যে ছবিতেই তাকে দেখি না কেন, তনু ওয়েটস মনো এবং তনু ওয়েটস মনো রিটার্নস বিশেষ করে উল্লেখ করা যায়। আর রিসেন্ট মোস্ট যদি বলি তাহলে ধুরন্ধর বা ধুরন্ধর দ্য রিভেঞ্জেও তাকে আমরা পেয়েছি। পদ্মশ্রী আর মাধবনকে আমরা হ্যাপি বার্থডে বলছি।
1: একদমই তাই, ভীষণ ভালো থাকুন, খুব ভালো থাকুন এবং এরকম ছবির মানে পসরা সাজিয়ে থাকুন, কারণ আমরা অপেক্ষায় থাকি আপনার ছবির
0: এবং তার অভিনীত ছবির তার লিপেই বলা ভালো দেলভেল পেয়ার ওয়ার থেকে ও হংসিনী এ রহমানের এ হরিহরণের কণ্ঠে।

হ্যাপি বার্থডে আর মাধবন, আপনারই গানে গানে আপনার লিপে আবারও আরেকটি ছবি থেকে গান শুনব। আর এই যে ছবিটা থেকে আর মাধবনের জন্মদিনে, তাকে গানে গানে উইশ করব, রহনা হ্যায় তেরে দিল মে ছবি থেকে।

আমরা আজ আরও একজনের জন্মদিন পালন করব, তার নাম ইসমাইল দরবার। তিনি একজন ভারতীয় চলচ্চিত্র সঙ্গীত জগতের স্বনামধন্য সুরকার, বেহালাবাদক, সঙ্গীত পরিচালক, এবং তার সুরে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটা অসম্ভব গভীরতা দেখা যায়। ভারতীয় শাস্ত্রীয় রাগের ব্যবহার, বড় অর্কেস্ট্রা এবং তিনি কাজ করতে অভ্যস্ত। এবং সবথেকে বড় কথা, ইসমাইল দরবারের সুরে একাধিক যেমন শাস্ত্রীয় সঙ্গীতের ঐশ্বর্য রয়েছে, তেমনি তার সাধারণ শ্রোতার মন ছুঁয়ে যাওয়ার মতন সহজ ক্ষমতাও তার রয়েছে। ইসমাইল দরবারের সুরে শুধু সঙ্গীত নয়, ভারতীয় সংস্কৃতির বহু রং একসঙ্গে কথা বলে। তারই একটি ছবির গান, তারই তৈরি করা

0: ট্যুর, আমরা গান শুনি, গান শুনে ফিরে আসি আবার।
1: এবং এই যে ছবির গান শুনবো, এই ছবির গানের জন্য হামদিল দে চুকে সনম, এই ছবির জন্য তিনি কিন্তু জাতীয় পুরস্কার পেয়েছিলেন সেরা মিউজিক ডিরেক্টর হিসেবে।

0: ঘড়ির কাঁটা বলছে যে আমাদের আজকের মতন এই সুরেলা সফর থেকে টাটা বাই বাই বলতে হবে। অম্বালিকা আমাদের চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে এবং আমরা গান শুনছি। গান শুনতে শুনতে আমরা এটাই বলছি যে এই কোন গানটা ছেড়ে কোন গানটা বাজাবো, এবং এমিলিয়া আর আমরা দুজনে মিলে এখন চিন্তাকুচি যাবার জন্যে, আজকের মতন টাটা বাই বাই বলার জন্য আপনাদের জন্য কোন গানটা রেখে যাব। খুব একটা সমস্যার বিষয়, কিন্তু তারপর আমার মনে হলো এই গানটাই একমাত্র,
1: কারণ ইসমাইল দরবার মানেই সুরের ঝলক, সুরের মূর্ছনা। সুতরাং কোন গানটা রাখবো আর কোনটা রাখবো না, এটা একটা ভীষণ কঠিন কাজ বাছাটা। তবে এই ছবির জন্য কিন্তু তার ফিল্মফেয়ার নমিনেশন ছিল, যে ছবির নাম দেবদাস।
0: একদমই তাই। গান শুনতে শুনতে আজকের মতন আমরা বলবো টাটা বাই বাই, খুব ভালো থাকুন, ভীষণ ভালো থাকুন, আবারও দেখা হবে আমাদের কথায় কথায়। ততক্ষণ এই গান থাকলো আপনার সবার জন্যে।

0: and bigger, or when the week ahead feels a bit more demanding. But often, those very days become the starting point of progress, growth, and new opportunities. Every successful journey begins with taking that first step. And Mondays remind us that beginnings are powerful things. Well, more songs to be played on 100.1 FM Gold, but right now it's time for a very short break. Stay tuned.
1: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
2: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: আমি প্রধানমন্ত্রীজির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন।
3: পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন। PM সূর্যঘর.gov.in

আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলে লয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। তৃণমূল কংগ্রেসের আমলে লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সহ একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। নবান্নে আজ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, প্রাথমিক যাচাইয়ে এমন বহু উপভোক্তার খোঁজ মিলেছে যারা নিয়ম বহির্ভূতভাবে সরকারি ভাতা পাচ্ছিলেন। কোথাও পুরুষদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা, কোথাও আবার ভুয়ো পরিচয়ে সামাজিক ভাতা নেওয়ার অভিযোগ সামনে এসেছে।

0: মধ্যেই কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানান।
1: অবৈধ অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন, তার সাথে সাথে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যারা মহিলা নন বা এই কর্মসূচির আওতায় আসেন না, তারা লক্ষ্মীর ভাণ্ডার লুট করেছেন, সেটা আমরা পেয়েছি। আমরা কাউকে ছাড়বো না। আমি ডিজিপিকে বলেছি সিট গঠন করতে, এবং যেহেতু মানিটারি ডিফলকেশন আছে, মানি লন্ডারিংয়েও এদের কেসকে ট্রান্সফার করার জন্য আমরা ডাইরেকশন দিয়েছি।
0: মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের আমলে উপভোক্তাদের তথ্য যাচাইয়ের ক্ষেত্রে ব্যাপক গাফিলতি ছিল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনিয়মের তথ্য সামনে আসছে। পশ্চিম মেদিনীপুরে এক ব্যক্তির বিরুদ্ধে বিধবা ভাতা নেওয়ার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি জানান। অন্নপূর্ণা যোজনার প্রথম পর্যায়ের অর্থ স্থানান্তর আগামী বুধবার থেকেই শুরু হবে। প্রথম কিস্তিতে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো হবে। প্রতিদিন কয়েক লক্ষ আবেদন যাচাই করা হচ্ছে। শ্রী অধিকারী জানান, যারা নিজেরা আবেদনপত্র পূরণ করতে পারছেন না, তাদের বাড়িতে গিয়ে সরকারি কর্মীরাই ফর্ম পূরণে সাহায্য করবেন। নতুন দিল্লিতে আগামী 11 জুন নীতি আয়োগের প্রস্তাবিত বৈঠকে যোগ দেওয়ার আগে রাজ্য সরকার সব দপ্তরের বর্তমান অবস্থা নিয়ে সচিবদের কাছে রিপোর্ট তলব করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দপ্তরের তরফে আগামী শুক্রবারের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন বলে সূত্রের খবর। বিধানসভায় পাঠানো তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের চিঠিতে সই জালিয়াতির অভিযোগের তদন্তে ডিআইজি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে 5 সদস্যের সিট গঠন করেছে সিআইডি। নবান্নে আজ মুখ্যমন্ত্রী সিআইডি একাধিক বিধায়কের বয়ান ও স্বাক্ষর যাচাই করেছে বলে জানান। অন্তত 3 জন বিধায়ক জানিয়েছেন রেজলিউশনে থাকা স্বাক্ষর তাদের নয়। এই ঘটনাকে গুরুতর প্রতারণা আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জালিয়াতি প্রমাণিত হলে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এই ঘটনা তদন্তে সিআইডি আজ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি হাজিরা দেননি। সিআইডিকে চিঠি দিয়ে 15 দিন সময় চেয়েছেন তিনি। দলবিরোধী কাজের অভিযোগে উলুবেরিয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের প্রস্তাবে বিধায়কদের স্বাক্ষর সংক্রান্ত অনিয়মের অভিযোগ জানিয়ে অধ্যক্ষকে চিঠি লিখেছিলেন এই 2 বিধায়ক। তার ভিত্তিতেই বিধানসভার সচিবালয় হেয়ারস্ট্রিট থানায় অভিযোগ দায়ের করে। এরপরই ঋতব্রত এবং সন্দীপনকে ইমেল ও হোয়াটসঅ্যাপ মারফত দল থেকে বহিষ্কারের কথা জানানো হয়। তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের প্রলোভন ও ভয় দেখিয়ে দল ভাঙার চেষ্টা হচ্ছে বলে দলনেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। সামাজিক মাধ্যমে আজ এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, রাজ্যে নতুন সরকার দুর্বল গরিব মানুষদের ওপর অত্যাচার করছে, দরিদ্র হকারদের রুটি রোজের ওপর আঘাত হানছে তারা। পরিকল্পনা করে তৃণমূল কংগ্রেসের আগামীকালের ধর্ণা কর্মসূচিতেও অনুমতি দেওয়া হয়নি বলে তাঁর দাবি। রাজ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার আজ সম্প্রসারণ হয়েছে। লোকভবনে মুখ্যমন্ত্রী সহ সমাজের বিভিন্ন অংশের বিশিষ্টজনদের উপস্থিতিতে রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি 35 জন নতুন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। নতুন মন্ত্রিসভায় 13 জন পূর্ণ মন্ত্রী, 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 19 জন প্রতিমন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে রাজ্যে নবগঠিত সরকারের মন্ত্রিসভার সদস্য সংখ্যা হল 41। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেবার পর শিলিগুড়ির বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ জানালেন, রাজ্যের জনগণকে সঙ্গে নিয়ে তাদের কল্যাণেই সরকার কাজ করবে।
2: পার্টি যে দায়িত্ব দিয়েছে সেটা নিশ্চিতভাবে পালন করব। মানুষের যে প্রত্যাশা ডাবল ইঞ্জিন সরকারের কাছে, পশ্চিমবঙ্গকে নতুন করে গড়ে তোলা, যে পশ্চিমবঙ্গ শিক্ষা সংস্কৃতি শিল্পে রুচিতে ভারতবর্ষের এক অনন্য জায়গায় ছিল, পশ্চিমবঙ্গে এই 15 বছরের যে পতন হয়েছে সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গকে ঘুরে দাঁড় করানোর জন্য অনেকটা লড়াই আমাদেরকে করতে হবে।
0: কলকাতায় মির্জা গালিব স্ট্রিটে খাদ্য ভবনের 4তলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন কৃষি বিপণন দপ্তরের যুগ্ম সচিব ইন্দ্রজিৎ ভট্টাচার্য। আশঙ্কাজনক অবস্থায় SSKM হাসপাতালের ট্রমা কেয়ার বিভাগে চিকিৎসাধীন তিনি। বিভিন্ন রাজ্যের রাজ্যসভার 27টি আসন এবং 3 রাজ্যের বিধান পরিষদের 16টি আসনে নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি জারি করে কমিশন আজ জানিয়েছে, 1 জুন থেকেই মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে, আগামী 18 জুন ভোটগ্রহণ হওয়ার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি CEP এর ওপর কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েলের লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত ওমান সেপা কিভাবে ভারতীয় রপ্তানিকারকদের কাছে বাণিজ্যের বৈচিত্র্যপূর্ণ বাজার তৈরি, কর্মসংস্থান সৃষ্টি করবে তার বিস্তারিত তথ্য এই নিবন্ধে তুলে ধরা হয়েছে। খবর শেষ হলে এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6টা বেজে 35 মিনিটে।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হল, রাজ্য মন্ত্রিসভা আজ সম্প্রসারিত হয়েছে। 35 জন নতুন সদস্যকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এদের মধ্যে 13 জন পূর্ণ মন্ত্রী, 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 19 জন প্রতিমন্ত্রী। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে প্রথম পর্যায়ে প্রাপকরা এ মাসের 3 তারিখ অর্থাৎ বুধবার থেকে টাকা পেতে শুরু করবেন। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের প্রস্তাবে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের চিঠিতে সই জালিয়াতির অভিযোগ সম্পর্কে সিআইডি 5 সদস্যের সিট গঠন করেছে। পরিষদীয় দলের প্রস্তাবে বিধায়কদের স্বাক্ষর সংক্রান্ত অনিয়মের অভিযোগ জানানোয় বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। সারা রাজ্যে আজ থেকে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারছেন। মোহনবাগানকে হারিয়ে ইস্টবেঙ্গল পি সেন ট্রফি ক্রিকেটের ফাইনালে। আসছে বিস্তারিত খবরে। রাজ্য মন্ত্রিসভা আজ সম্প্রসারিত হয়েছে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি লোকভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্টজনেদের উপস্থিতিতে 35 জন নতুন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। এদের মধ্যে 13 জন পূর্ণ মন্ত্রী, 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 19 জন প্রতিমন্ত্রী। এর ফলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে নবগঠিত বিজেপি সরকারে মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল 41। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন দীপক বর্মন, তাপস রায়, ডাক্তার শঙ্কর ঘোষ, মনোজ কুমার ওরাও, অর্জুন সিং, গৌরীশঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায়, কল্যাণ চক্রবর্তী, অজয় পোদ্দার, ডাক্তার শারদত্ত মুখোপাধ্যায়, দুধ কুমার মণ্ডল এবং অরূপ কুমার দাস। এছাড়া স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন ডাক্তার ইন্দ্রনীল খাম, মালতী রাভা রায় এবং রাজেশ মাহাতো। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জোয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, কলিতা মাঝি প্রমুখ। নতুন মন্ত্রীদের দপ্তর পরে বণ্টন করা হবে। শিলিগুড়ির বিধায়ক ড শঙ্কর ঘোষ এবং মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন মন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় উত্তরবঙ্গের মানুষ আজ উৎসবে মেতে ওঠেন। বিজেপি কর্মী সমর্থকদের মধ্যেও দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর শঙ্কর ঘোষ জানান, রাজ্যের জনগণকে সঙ্গে নিয়েই তাঁদের কল্যাণে সরকার কাজ করবে।
1: পার্টি যে দায়িত্ব দিয়েছে সেটা নিশ্চিতভাবে পালন করব।

0: মানুষের যে প্রত্যাশা ডাবল ইঞ্জিন সরকারের কাছে, পশ্চিমবঙ্গকে নতুন করে গড়ে তোলা, যে পশ্চিমবঙ্গ শিক্ষা সংস্কৃতি শিল্পে রুচিতে ভারতবর্ষের এক অনন্য জায়গায় ছিল, পশ্চিমবঙ্গে এই 15 বছরের যে পতন হয়েছে সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গকে ঘুরে দাঁড় করানোর জন্য অনেকটা লড়াই আমাদেরকে করতে হবে।
1: দলের প্রবীণ বিধায়ক তাপস রায় তাকে মন্ত্রী হিসেবে নির্বাচিত করার জন্য বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।
2: কাজ করতে হবে, নিশ্চয়ই আমি কৃতজ্ঞ দলের কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে। কাজ করতে ভালোবাসি, সারা জীবনই তো পরিশ্রম কাজ করে এসেছি, আরো বেশি পরিশ্রম করব, আরো বেশি কাজ করব, নিশ্চয়ই ভালো লাগছে, ভালো লাগারই কথা।
1: বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, 4 মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর 9 মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে শপথ নিয়েছিলেন আরও 5 মন্ত্রী। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে প্রথম পর্যায়ে প্রাপকরা এই মাসের 3 তারিখ অর্থাৎ বুধবার থেকে টাকা পেতে শুরু করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে সাংবাদিকদের জানান, প্রথম কিস্তিতে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো হবে। প্রতিদিন কয়েক লক্ষ আবেদন যাচাই করা হচ্ছে। যারা নিজের আবেদনপত্র পূরণ করতে পারছেন না, তাদের বাড়িতে গিয়ে সরকারি কর্মীরাই ফর্ম পূরণে সাহায্য করবেন বলেও তিনি জানান। এদিকে নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, 12 পাতার আবেদনপত্র পূরণ করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়ছেন, তবে যে কোনো অসুবিধায় তিনি স্থানীয় পঞ্চায়েত, বিডিও অফিস অথবা পুরসভায় যোগাযোগের পরামর্শ দেন। যোগ্য আবেদনকারীরা প্রত্যেকেই অন্নপূর্ণা যোজনায় টাকা পাবেন বলে মন্ত্রী আশ্বস্ত করেছেন।
3: ফর্ম অলরেডি দিতে শুরু করে দিয়েছে, আজ থেকে অনলাইনে শুরু হচ্ছে এবং 3 তারিখ থেকে ব্যাংকে ঢুকতে শুরু করবে। এতগুলো 12 পাতার দেখুন, এগুলো ডেটার জন্য, এখন তো ডেটার ফর্ম ফিল আপ না করতে পারলে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, তা যতটা সম্ভব আপনারা ফিল আপ করুন, অসুবিধা হলে লিখে দেবেন, নট অ্যাপ্লিকেবল বলে বাকিটা আপনি দেখুন।
1: তৃণমূল কংগ্রেসের আমলে লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সহ একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ সম্পর্কে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নের সাংবাদিক বৈঠকে বলেন, প্রাথমিক যাচাইয়ে এমন বহু উপভোক্তার এক খোঁজ মিলেছে যারা নিয়ম বহির্ভূতভাবে সরকারি ভাতা পাচ্ছিলেন। কোথাও পুরুষদের অ্যাকাউন্টেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধে, আবার কোথাও ভুয়ো পরিচয়ে সামাজিক ভাতা নেওয়ার অভিযোগ সামনে এসেছে। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
4: অবৈধ অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন, তার সাথে সাথে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যারা মহিলা নন বা এই কর্মসূচির আওতায় আসেন না, তারা লক্ষ্মীর ভাণ্ডার লুট করেছেন, সেটা আমরা পেয়েছি। আমরা কাউকে ছাড়বো না। আমি ডিজিপিকে বলেছি সিট গঠন করতে, এবং যেহেতু মানিটারি ডিফলকেশন আছে, মানি লন্ডারিং এও এদের কেসকে ট্রান্সফার করার জন্য আমরা ডাইরেকশন দিয়েছি।
1: সুপ্রিম কোর্টের রায় মেনে কর্মচারীদের মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে বলে রাজ্য সরকার আশ্বাস দিয়েছে। নবান্নে আজ বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মুখ্য সচিব ও অর্থ সচিবকে নির্দেশ দিয়েছেন। ডিসেম্বর মাসের মধ্যে 50,000 স্থায়ী পদে নিয়োগের ব্যাপারেও তাদের মধ্যে কথা হয়েছে। এ মাসের 7 তারিখের মধ্যে নিয়োগ নীতি ঘোষণা করা হবে বলে মুখ্যমন্ত্রী তাদের আশ্বস্ত করেছেন। ভাস্করবাবু আরও জানান, কাটমানি সিন্ডিকেট এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে তারা সরকারকে সবরকম সহায়তা করবে। শ্রী ঘোষ জানান, মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন 22 তারিখ রাজ্য সরকার যে বাজেট পেশ করবে তাতে সরকারি কর্মচারীদের জন্য সুখবর থাকবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের প্রস্তাবে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের চিঠিতে সই জালিয়াতির অভিযোগ সম্পর্কে তদন্তকারী সংস্থা সিআইডি 5 সদস্যের সিট গঠন করেছে। এর নেতৃত্বে রয়েছেন ডিআইজি পদমর্যাদার আধিকারিক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে সাংবাদিকদের বলেন, তৃণমূলেরই 2 বিধায়কের অভিযোগের ভিত্তিতে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হয়, মামলার দায়িত্ব তুলে দেওয়া হয় সিআইডির হাতে। মুখ্যমন্ত্রী আরও জানান, সিআইডি একাধিক বিধায়কের বয়ান ও স্বাক্ষর যাচাই করেছে, অন্তত 3 জন বিধায়ক বিভাগ জানিয়েছেন ওই রেজলিউশনে থাকার স্বাক্ষর তাঁদের নয়। ঘটনাকে গুরুতর আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জালিয়াতি প্রমাণিত হলে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঘটনার তদন্তে সিআইডি আজ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক

বন্দ্যোপাধ্যায়কে তলব করলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি হাজিরা দেননি। সিআইডিকে চিঠি দিয়ে তিনি 15 দিন সময় পান, সময় চান। এরপরেই সন্ধ্যায় সিআইডির একটি দল অভিষেকের বাড়িতে যায়। 11 সদস্যের দলটি অভিষেককে হাজিরার জন্য 7 দিন সময় দিয়ে একটি নোটিশ তার হাতে তুলে দিয়েছে। দলবিরোধী কাজের অভিযোগে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং ইন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের প্রস্তাবে বিধায়কদের স্বাক্ষর সংক্রান্ত অনিয়মের অভিযোগ জানিয়ে অধ্যক্ষকে চিঠি লিখেছিলেন এই 2 বিধায়ক। তার ভিত্তিতেই বিধানসভার সচিবালয় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করে। এরপরেই ঋতব্রত এবং সন্দীপনকে ইমেল ও হোয়াটসঅ্যাপ মারফত দল থেকে বহিষ্কারের কথা জানানো হয়। তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের প্রলোভন ও ভয় দেখিয়ে দল ভাঙার চেষ্টা করা হচ্ছে বলে দলনেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। সামাজিক মাধ্যমে আজ এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, রাজ্যে নতুন সরকার দুর্বল গরিব মানুষদের ওপর অত্যাচার করছে, দরিদ্র হকারদের রুটি রুচির ওপর আঘাত আনছে। পরিকল্পনা করে তৃণমূল কংগ্রেসের আগামীকালের ধর্ণা কর্মসূচিতে অনুমতি দেওয়া হয়নি বলেও তাঁর দাবি। বিজেপি কর্মীর বাড়িতে হামলা, লুটপাট, ভাঙচুর চালানো এবং পরিবারের লোকজনকে মারধরের পুরনো ঘটনায় পূর্ব বর্ধমানের 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি মানুষ কুমার ভট্টাচার্য ও নেতা শেখ জামালকে গ্রেপ্তার করা হয়েছে। এদের আজ বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে 4 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। বিজেপির নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি মতো রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আজ থেকে সারা রাজ্যে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারছেন। আধার, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভারতীয় পাসপোর্ট সহ 11টি প্রমাণপত্র দেখালেই ইস্যু করা হচ্ছে 0 ভ্যালু টিকিট। পরে মহিলা যাত্রীদের জন্য বিশেষ স্মার্ট কার্ড চালু করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, পাহাড় থেকে সমতল রাজ্যে সর্বত্র মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াতের সুবিধে পাচ্ছেন। মোহনবাগানকে হারিয়ে ইস্টবেঙ্গল পি সেন ট্রফি ক্রিকেটের ফাইনালে উঠেছে। কলকাতায় 2 দলের মধ্যে সেমিফাইনাল ম্যাচটি টাই হওয়ায় সুপার ওভারে নিষ্পত্তি হয়। ইস্টবেঙ্গল প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে 291 রান করে। জবাবে মোহনবাগান সুপার ওভারে 1 ওভারে বিনা উইকেটে 14 রান করে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারিত, 35 জন নতুন সদস্যকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে প্রথম পর্যায়ে প্রাপকরা এ মাসের 3 তারিখ থেকে টাকা পেতে শুরু করবেন। সুপ্রিম কোর্টের রায় মেনে কর্মচারীদের মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে বলে রাজ্য সরকার আশ্বাস দিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা। আপনার কথা 100.1 এফএম গোল্ডে, আপনার কথা 100.1 এফএম গোল্ডে।
2: আপনার কথা নিয়ে আজ স্টুডিওয়ে এই মুহূর্তে আপনাদের বন্ধু তাপস। আর আপনার কথা মানে আপনাদেরই কথা, যারা আসবেন 2248-8085 এই নম্বরে। আপনার কথা মানে আপনাদেরই কথা, যারা আমাদের আজ এই যে 100.1 এফএম গোল্ড তার যে ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে আজকে যে পোস্ট বা পোস্টার রয়েছে তার কমেন্ট বক্সে যারা লিখবেন তাদের কথা। আর আপনার কথা মানে ডাবল

9030 5992 এই নম্বরে যারা আসবেন হোয়াটসঅ্যাপ বা এসএমএস করবে তাদের কথা। কিন্তু কি নিয়ে কথা হবে এটাও বোধ হয় আপনারা অনেকে জেনে গিয়েছেন, তাও আরেকবার বলতেই হবে, আর অনুষ্ঠানের নিয়ম মাফিক তো বলতে হবেই। আমরা বলবো যে জীবনে সফল হওয়া মানে সুখী হওয়া নয়, অর্থাৎ যে মানুষটি জীবনে সফল আমরা হয়তো ভাবছি যে সে নিশ্চয়ই সুখী। সত্যি কি তাই? সফল হওয়া মানে কি সুখী হওয়া, নাকি সফল হওয়া মানে সুখী হওয়া নয়? অর্থাৎ আমাদের আজকের যে বক্তব্য, আপনি বা আপনারা যারা তার পক্ষে আপনার যুক্তি দিয়ে বলবেন, যারা বিপক্ষে তারাও যুক্তি দিয়ে বলবেন, বিষয়টা জীবনে সফল হওয়া মানে সুখী হওয়া নয়। একটা গান, তারপর ফিরছি আপনাদের হোয়াটসঅ্যাপ, আপনাদের এসএমএস, আপনাদের কমেন্ট, আপনাদের টেলিফোন নিয়ে। সঙ্গে আমি তাপস।

0: জীবনে সফল হওয়া মানে সুখী হওয়া নয়। এই নিয়ে আমাদের আজকের আপনার কথা 100.1 FM গোল্ডে, সঙ্গে আমি তাপস। আর আমাদের টেলিফোনের বন্ধুরা আসছেন 2248-8085-এ। যদি কোনো বন্ধু এসে থাকেন কথা বলবো। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ,
1: শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা অনিমেষ বাবু। অনিমেষ বাবু
1: কথা বলছি।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।

0: টমাস হার্ডি তার দ্য মেয়র অফ ক্যাস্টারব্রিজ উপন্যাসের এক জায়গায় বলছেন, হ্যাপিনেস ইজ দ্য ওকেশনাল এপিসোড ইন দ্য জেনারেল ড্রামা অফ লাইফ। আসলে সুখ ব্যাপারটা সম্পূর্ণটাই ব্যক্তি বিশেষের নিজের উপর নির্ভর করে। অনেক সফল ব্যক্তিকে দেখেছি, ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার, কিন্তু নানা কারণে তারা ব্যক্তিগত জীবনে সামগ্রিক সুখ পাননি। আমার মনে হয় আমরা যদি ক্রমাগত সুখের পেছনে ছুটতে থাকি, আমাদের কাছ থেকে সুখ ক্রমশ দূরে সরে যেতে থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ওরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না শুধু সুখ চলে যায়। সফল হলেই সুখী হওয়া যায় না, অথচ অনেক মানুষ আছেন তারা হয়তো জীবনে তত সফল নন, সাধারণভাবে জীবিকা নির্বাহ করেন, কিন্তু তারা আত্মসন্তুষ্ট, যা পান তাতেই তারা সন্তুষ্ট থাকেন, তাতেই তারা সুখী হন। নমস্কার।
1: নমস্কার, ধন্যবাদ। খুব স্পষ্ট করে, পরিষ্কার করে বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য তার বক্তব্য জানিয়ে দিয়েছেন। আমাদের যে ফেসবুক পেজ 100.1 FM গোল্ড কলকাতা, চোখ রাখি শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতা 70 থেকে বলছেন যে, সাফল্য হল আকাশ ছোঁয়া প্রাসাদ, কিন্তু সুখ হল সেই প্রাসাদের খোলা জানালা দিয়ে আসা এক ঝলক দক্ষিণা বাতাস। প্রাসাদ থাকলে বাতাস আসে না। আমি দেখেছি কর্পোরেটের সিঁড়ি বেয়ে শিখরে ওঠা মানুষটিও মাঝরাতে একাকিত্বের কাছে নত জানু, তার সাফল্যের আলোয়ে ঘরের অন্ধকার কাটে না। আবার দেখেছি বই পাড়ার ফুটপাথে পুরনো বই বিছিয়ে বসা মানুষটাকে দিন শেষে দুমুঠো ভাত আর মেয়ের মুখের হাসি, এইটুকুতেই তার তৃপ্তির জ্যোৎস্না। আসলে বড় প্রাপ্তি নয়, ছোট ছোট অনুভূতির সমষ্টি। সন্ধ্যায় মায়ের হাতের চা আর রাতে আপনাদের কথোপকথন আর ঘুম ভাঙে ভোরের প্রথম আলো, ঘুম ভেঙে ভোরের প্রথম আলো, এই তো সুখ। সফলতার পিছনে ছুটব, কিন্তু সুখকে যেন না হারাই, কারণ দিনের শেষে শান্তির ঘুমটাই সবচেয়ে বড় পুরস্কার। আমি পরপর আরও একটা আমাদের ফেসবুক পেজের কমেন্ট পড়ব। পাঠিয়েছেন, আচ্ছা, আজামা বিবি, বেশ, আজামা বিবি বেড়াচাঁপা বারাসাত উত্তর চব্বিশ পরগনা থেকে, আচ্ছা, এইটা হচ্ছে ফেসবুক পেজের নাম। আর বলছেন যে, আমার নাম তুফান, আপনাদেরকে জানাই শুভ সন্ধ্যা। বেশ, আমি দশম শ্রেণীতে পাঠরত একজন ছাত্র, অতএব এই বয়সে যতটুকু অভিজ্ঞতার আমি স্বীকার হয়েছি, সেই অভিজ্ঞতার সাক্ষী হয়ে আমি উক্ত বিষয়ে সম্বন্ধে নিজের কয়েকটি কথা লিখছি। ছোটবেলা থেকেই শুনে আসছি, জীবনে বড় হতে হবে, সফল হতে হবে, অনেক নাম যশ অর্জন করতে হবে, কিন্তু যত বড় হচ্ছি ততই বুঝতে পারছি যে সফলতা আর সুখ এক জিনিস নয়। আমার মনে হয় সফলতা জীবনের গন্তব্য হতে পারে, কিন্তু সুখ হল সেই পথের সবচেয়ে সুন্দর সঙ্গী। ভালো ফল, বড় চাকরি বা খ্যাতি মানুষকে সফল করতে পারে, কিন্তু সুখী করতে পারে না, যদি তার মনে শান্তি না থাকে। এর উজ্জ্বল উদাহরণ স্বামী বিবেকানন্দ। তিনি ধনসম্পদের জন্য নয়, মানব সেবা ও আদর্শের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। আজও তাঁর নাম কোটি মানুষের হৃদয়ে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। তার জীবন প্রমাণ করে যে প্রকৃত সুখ আসে আত্মতৃপ্তি, আদর্শ এবং মানুষের কল্যাণে কাজ করার মধ্য দিয়ে। তাই আমি মনে করি জীবনের সাফল্য তখনই সার্থক যখন তার সঙ্গে থাকে মানবিকতা, মানসিক শান্তি এবং অন্তরের আনন্দ, কারণ সাফল্য মানুষকে উচ্চতায় পৌঁছে দেয় আর সুখ তাকে মহত্ত্বের আসনে প্রতিষ্ঠিত করে। শেষে আবারও আপনাদেরকে ও শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলীকে জানাই আমার আন্তরিক প্রণাম, শ্রদ্ধা ও ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একবার আমাদের টেলিফোনের কাছে যাব। নমস্কার।
2: হ্যাঁ নমস্কার দাদা ভাই।
1: হ্যাঁ কে বলছেন?
2: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুধ থেকে প্রবীর কুমার মণ্ডল।
1: বলুন
2: দাদা ভাই। দেখুন, মানুষকে ভালোবাসলেই সেইখানেই কিন্তু আত্মতৃপ্তি এবং মানে সুখের ইয়েটা হয়। আর এবারে আমার যদি টাকা থাকে, আমি যদি অহংকার করি এবং অহমিকা দেখাই, লোকের সাথে সেই রকম ব্যবহার করি, তাহলে কিন্তু আমার সেই সুখটা কোনোদিনই আসবে না, আমি অসুখে ভুগবো দাদা ভাই। এবং আমার যখন মৃত্যু হবে তখন কাঁদ দেবার মতো লোক পাওয়া যাবে না। তাহলে জীবনে ওই যে বান্নাদের গানটা শোনালেন না, ওটাতেই আমার একদম সব সুখ ওইখানে হয়ে গেছে। এবং খুব ভালো লাগে দাদা ভাই আপনাদের অনুষ্ঠানে কথা বলতে এবং অনুষ্ঠানটা করছেন, খুব ভালো।
1: অনেক ধন্যবাদ।
2: শত কোটি প্রণাম দাদা ভাই।
1: ভালো থাকুন, ভালো থাকুন। অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্যই আমাদের সমস্ত আয়োজন, সমস্ত অনুষ্ঠান।
3: বলবেন আপনি, শুনবো আমরা। শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে। আপনার কথা 100.1 FM গোল্ডে,
1: সঙ্গে আমি তাপস। আর আজকের আপনার কথার বিষয় হচ্ছে যে জীবনে সফল হওয়া মানে সুখী হওয়া নয়। আমাদের ফেসবুক পেজ 100.1 FM গোল্ড কলকাতা, সেখানে আজকের পোস্ট বা পোস্টার তার কমেন্ট বক্সে লিখছেন তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাড়ি থেকে। বলছেন যে জীবনে সফল হওয়া মানে সুখী হওয়া নয়, মানব জীবন রইল পতীত, করলে চাষ ফুল তো সোনা। উঠা পড়া নিয়ে জীবনে কত ঘাত প্রতিঘাত আছেই, নানা লড়াই করে হয়তো সাফল্য আসে। আর সাফল্য মানে সুখী হওয়া নয়, কারণ সাফল্যের পেছনে পড়ে থাকে অনেক কষ্ট, যাকে দেখাবো ভাবি তিনি নেই, হারিয়ে গেছেন। সেটি বাবা মা কিংবা কোনো প্রিয়জন হতে পারে। বেদনার বালুচরে বেধুর থাকতে কয় কখনো। অর্থাৎ সফল হয়েছেন, কিন্তু যে মানুষটি আপনার সাফল্যে সবচেয়ে খুশি হতেন তাকে দেখাতে পারছেন না, তিনি আর এই মুহূর্তে নেই, ফলে সে আনন্দ সুখটা পাওয়া যাবে না, এটাই বলছেন তপনবাবু। বলছেন মোহাম্মদ ছাবেদ আলী বিশ্বাস, চাপড়াইল বাজার কালীগঞ্জ, ঝিনাইদহ বাংলাদেশ থেকে। জীবনে সফলতা ও সুখ এক জিনিস নয়। অনেক মানুষ অর্থ, খ্যাতি ও প্রতিষ্ঠা অর্জন করেও সুখী হতে পারে না। বাহ্যিক সাফল্য মানুষের প্রয়োজন মেটালেও মনের শান্তি সব সময় নিশ্চিত করে না। সুখ নির্ভর করে মানসিক প্রশান্তি, ভালোবাসা ও সম্পর্কের উপর। কর্মজীবনে সফল কেউ পারিবারিক জীবনে অসুখী হতে পারে। আবার সাধারণ জীবন যাপন করেও অনেক মানুষ গভীরভাবে সুখী থাকে। অতিরিক্ত প্রতিযোগিতা ও উচ্চাকাঙ্ক্ষা কখনো কখনো মানসিক চাপ বাড়ায়। তাই সফলতার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও আত্মতৃপ্তি প্রয়োজন। প্রকৃত সুখ আসে নিজের অর্জনে সন্তুষ্ট থাকা এবং অন্যের কল্যাণে কাজ করা। সুতরাং সফলতা গুরুত্বপূর্ণ হলেও সুখী জীবন গড়তে মানসিক শান্তি সবচেয়ে বেশি প্রয়োজন। তারপরের আমাদের কমেন্ট বক্স পাঠিয়েছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে। বলছেন যে বিষয়টা নিয়ে যত ভাবব ভাবনা বৃদ্ধি পাবে, সমাধান কিছু নাকি কবে। তার চেয়ে এই ভালো, কম ভাবব, ইচ্ছে মতো খাব, সকালে গিন্নিকে নিয়ে বাজার যাব, সে কিনবে আমি দেখব, মাছ মাংস দুধ ডিম মূলো বেগুন কুমড়ো শিম, সবাই মিলে সিনেমায় যাব একদিন, গলা ছেড়ে গাবো, দেখো রে জগতের বাহার, দুঃখগুলো সরিয়ে দেব জীবনের ওই পার, গিন্নির শাড়ি গয়নার কবে না অভাব, টাকা এনে দেয় খাসি, সুখ শান্তি রাশি রাশি, আমি টাকায় বিশ্বাসী, এই তো জীবন, এর চেয়ে আর কিছু নেই প্রয়োজন। অর্থাৎ আপনার সুখ কিন্তু টাকায়, অর্থাৎ সফল হতেই হবে সুখী হতে হলে। এরকমই কি ভাবনা? এরপরের যে আমাদের কমেন্ট পাঠিয়েছেন শীষ মোহাম্মদ আমাদের কোথেকে, পাইকপাড়া নলঘাটি বীরভূম থেকে, বলছেন একজনের কথা, সহজ সরল সাদা সিধে লোক, পড়াশোনা বিশেষ জানে না, স্থানীয় সিনেমা হলে আইসক্রিম বিক্রি করত, হঠাৎ কি হলো পুরনো জামা কাপড়ের ব্যবসা, তারপরে কি করে কিভাবে একটা বাস কিনল, তারপরে একটা দুটো তিনটে চারটে এইভাবে দশখানা বাসের মালিক। একদিন আমার সঙ্গে দেখা দেখা বলে, মাস্টার সাহেব কেমন আছেন? আমি বলি ভালো, আপনি কেমন আছেন? এই দেখেন ডাক্তারবাবুর কাছ থেকে আসছি, ঘুম হয় না ভাই, একটা দুটো তিনটে ট্যাবলেট খাই তাও ঘুম আসে না। কেন ঘুম আসে না? ভাবনায় ঘুম আসে না, কোন বাসটা কোথায় পড়ে থাকলো কি হলো এই চিন্তা। মাস্টার ভাই আমি তখনই ভালো ছিলাম যখন আইসক্রিম বিক্রি করতাম, আপনার হতেই ঘুম এসে যেত, আইসক্রিমের টলির উপর ঘুমিয়ে পড়তাম। এটা গল্প বলেছেন সত্যি বা রূপক, যেভাবেই আমরা দেখি না কেন তার মধ্যে দিয়ে কিন্তু অনেক কথা বলে দিয়েছেন। আমাদের আর কি কারোর আছে নাকি আমি একটু দেখিয়ে নেব, চোখ বুলিয়ে নেব যে আপনারা কমেন্ট বক্সে আর কেউ কিছু জানিয়েছেন কি না। আরও একটি কমেন্ট আমি পেলাম, রবীন মান্না জুজার শাখা 5 লাখ আওড়া থেকে বলছেন, জীবনে সফল হওয়া মানে সুখী হওয়া নয়। ঠিক, মানুষের জীবনে নানান ওঠানামার পরে সফলতা আসে, কারো জীবনে হয়তো হাজার চেষ্টায়ও সফলতা এলো না, আবার কেউ নিজের বুদ্ধিমত্তায় খুব তাড়াতাড়ি সাফল্য পেয়ে গেল। সাফল্য পেলেই যে সুখ আসবে তা কিন্তু নয়, চাই পরিবারের সাথে সবার সাথে ভালো বোঝাপড়া ও প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক, তবেই সুখ পাখি ধরা দেবে। সাফল্যের সাথে সাথে সবার সাথে সুসম্পর্ক রাখলে সুখী হওয়া সম্ভব। আমাদের মোটামুটি আজকে যে ফেসবুক পেজে আমাদের যে কমেন্ট বক্স, আমার ধারণা সেই কমেন্ট বক্সটি আমি পড়ে ফেলেছি। আবার আপনার টেলিফোনে যাব এবং সেই সঙ্গে আপনাদের হোয়াটসঅ্যাপে ঢুকবো এবার। নমস্কার, কে বলছেন?
4: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
4: হ্যাঁ দাদা, আমি পায়েল ব্যানার্জি বলছি বেলঘরিয়া থেকে।
1: বলুন পায়েল।
4: হ্যাঁ দাদা, আমি চারটে লাইন একটু বলবো এই কথার মধ্যে রয়েছে, যে সুখ হচ্ছে এক অনুভূতি যেটা শতদল হয়ে ফোটে, তবুও কিন্তু মানুষ সুখের জন্যই সাফল্যের পিছনে ছোটে, কিন্তু সুখ লুকিয়ে থাকে আমাদের ভালোবাসার নিঃশ্বাসে, সুখ লুকিয়ে থাকে এক অমুক বিশ্বাসে। এর মানেটা হচ্ছে দাদা, আমরা কিন্তু সাফল্যের মধ্যে সবসময় সুখকে খুঁজতে পারি না, কারণ অতিরিক্ত সাফল্য পেয়ে গেলে আমাদের মধ্যে না একটা ভার বেড়ে যায়, কারোর মধ্যে অহংকার চলে আসে, আর সেই অহংকারটা যখন আসছে সেটা কিন্তু একটা ভার, সেটা কিন্তু সুখের নাম হতে পারে না। কিন্তু সুখের ভিতরে কিন্তু একটা সাফল্য লুকিয়ে থাকে, আমরা যদি একটা সুখ পাই ভালোবাসার মধ্যে বা সবাইকে একসাথে নিয়ে চলার মধ্যে, সেটা কিন্তু আমাদের কাছে একটা বিরাট সাফল্য। আমরা যদি মানুষের পাশে দাঁড়াই, কোনো অন্যায় প্রতিবাদ করতে পারি, এই যে একটা শান্তি ভিতরে অনুভূত হবে, তো সেটার থেকে বড় সুখ আর সাফল্য মনে হয় আর কিছুতে হয় না, এটাই বলবো।
1: বেশ, অনেক ধন্যবাদ পায়েল, সঙ্গে থাকার জন্য।

জীবনে সফল হওয়া মানেই সুখী হওয়া নয়। আর এই নিয়ে চলছে আজকের আপনার কথা। স্টুডিওর সঙ্গে আমি তাপস, 100.1 FM গোল্ড। আর আপনাদের 100.1 FM গোল্ড কলকাতার ফেসবুক পেজে যে সমস্ত আমরা কমেন্ট পেয়েছিলাম এখনো পর্যন্ত পড়ে ফেলেছি। ফোনে কথা হচ্ছে 2248-8085, আর এইবার 9903055922 তে যারা হোয়াটসঅ্যাপ করেছেন তাদের কথা। পাঠিয়েছেন বিশ্বজিৎ কর, বোড়াল মেইন রোড, গড়িয়া, কলকাতা থেকে। বলছেন যে জীবনে সফল হওয়া মানেই আদৌ সুখী হওয়া নয়। সুখী হওয়ার সংজ্ঞা আসলে ভিন্ন প্রকৃতির হয়। আর্থিক দিক থেকে প্রতিষ্ঠা নয় কোনো মতেই শেষ কথা। মানসিক তৃপ্তির বহিঃপ্রকাশ দূর করে দেয় সব ব্যথা। যেন তেন প্রকারেণ প্রতিষ্ঠায় থাকে দুশ্চিন্তার ঠিকানা। সর্বজন গ্রাহ্য না হলে আত্মসম্মানই ডাল বাঁকানা। নিষ্ঠা ও আন্তরিকতায় প্রাপ্ত সামাজিক সম্মান সুখী হওয়ার চাবিকাঠি, অন্তরেই তার স্থান। ঢাকুরিয়া থেকে সুমিতা রায়, তিনি বলছেন যে না দাদা দিদি, আজ কিন্তু দিদি নেই, শুধুই আমি রয়েছি। ঠিক, জীবনে সফল হলেই যে সুখী হতে হবে, ঠিক জীবনে সফল হলেই যে সুখী হতে হবে তার কোনো মানে নেই। জীবনের প্রতিটি সময় অমূল্য, কিন্তু সেই অমূল্য সময় সব ক্ষেত্রে ঠিকঠাক হয় না। আমি ভেবেচিন্তেই হয়তো জীবনের সাফল্য পেলাম ঠিকই, কিন্তু সেই সাফল্যতে সুখী না, সব ক্ষেত্রে হয় না। জীবনে অনেক জটিলতা থাকে যার কোনো হিসাব মেলে না। ভালো থাকবেন সবাই। হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, বলছেন যে সাফল্য সাধারণত সমাজ নির্ধারিত মাপকাঠি, যেমন

0: অর্থ প্রতিপত্তি বা ক্যারিয়ারের উন্নতি নির্দেশ করে। পক্ষান্তরে সুখ সম্পূর্ণ একটি মানসিক ও আত্মিক অনুভূতি। বাহ্যিক সাফল্য অনেক সময় মানসিক চাপ, উদ্বেগ ও একাকিত্ব ডেকে আনে, যা প্রকৃত সুখের অন্তরায়। প্রকৃত সুখ সুসম্পর্ক, মানসিক তৃপ্তি, সুস্বাস্থ্য এবং নিজের কাজের প্রতি ভালোবাসার মধ্যে নিহত থাকে, নিহত নয় নিহিত হবে। কেমন? পরিশেষে বলা যায়, সাফল্য হল সমাজের চোখে এগিয়ে থাকা, আর সুখ হল নিজের আত্মিক তৃপ্তি। তাই সফলতার পেছনে অন্ধভাবে না ছুটে জীবনের ভারসাম্য বজায় রাখা এবং নিজের মানসিক শান্তির ওপর জোর দেওয়াই প্রকৃত সুখের চাবিকাঠি। আপনারা সবাই খুব ভালো থাকবেন সব সময়। আর একবার চলে যাই আমাদের টেলিফোনে। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার, শুভ সন্ধ্যা, আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ সায়ন,
1: অনেকদিন পর দাদা কথা। আসলে আমরা সুখ মানে সাফল্যটাকে কিভাবে দেখছি এটাই আমাদের প্রশ্ন। হ্যাঁ, সাফল্য আমরা সবাই চাই, সফল হতে আমরা কে না চাই, সবাই চাই। কিন্তু সাফল্য পাওয়া মানেই যে সুখী সেটা কখনো নয়, সেটা এই অর্থে যে অতি সফল আমি রূপটাও একটা মানে জায়গায় বসে আছি, বসে বসে ভাবছি যে এই আমার বন্ধুগুলো তারা কি সুন্দর ঘুরে বেড়াতে পারছে, মাটিতে তাদের পাহাড় হয়েছে, কিন্তু আমি এমন সফল মানে সফলতা পেলাম যে আমরা মাটিতে পা দেওয়ারই উপায় নেই, তাহলে কিন্তু আমি তখন আর সুখী নই। একটা ব্যালেন্স দরকার, ব্যালেন্স যতটুকু আমার দরকার ততটুকুই আমি অর্জন করব, যতটুকু মানে যা আমার দরকার নেই সেই অর্জনের দিকে আমি যাব না, সেই সফলতার দিকে আমি যাব না।
0: অনেক ধন্যবাদ স্যার, ততটুকুই, অনেক ধন্যবাদ। চলে যাবো আপনার হোয়াটসঅ্যাপে। বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে বলছেন যে সফল আর সুখী এই কথাটা এক নয়, সফল আলাদা সুখী হওয়া আলাদা, এই দুটির মধ্যে কাজ আলাদা। যেমন কোনো কিছুতে সফল হতে গেলে চেষ্টা ও একাগ্রতার দরকার পড়ে, আবার একদিক থেকে দেখতে গেলে সুখ বা সুখী হতে গেলে একা একা কিছু হয় না, অপরের সাহচর্য না এলে সুখী হওয়া যায় না। যেমন মা বাবা, ভাই বোন, স্ত্রী পুত্র, এদের একান্তভাবে ভালোবাসা পেলে তবে সুখী হওয়া যায়, সফল হলেই সুখী হওয়া যায় না। একটু ছন্দে বলি, সুখ মানে কোনো যন্ত্রণা নেই, ভাবনাটা বড় ভুল। যন্ত্রণা সব মেনে নিলে ফোটে স্বাচ্ছন্দ্যের ফুল। সবাই তো পারে মানিয়ে গুছিয়ে গাইতে সুখের গান, শুধু পূরণ হয় না জীবনের পথে কিছু শূন্য স্থান। চলে যাব পরের হোয়াটসঅ্যাপে। রমা রায় ভি রোড দাসনগর কাউড়া থেকে বলছেন, সফলতার সিঁড়ি বেয়ে ওঠো যদি দূর আকাশে, মন যদি না থাকে ভালো সে তো শুধু মরিচিকা মেশে, অট্টালিকা কিংবা গাড়ি সব পেয়েও তিক্ত মন, সুখের ছোঁয়া পায় না কভু, বৃথা তবে আয়োজন। যেথায় কেবল ছুটো ছুটি নেই কো নিজের অবসর, সেখানে শুধু কান্না লুকিয়ে সুখের তো নেই কোনো ঘর, দুমুঠো ভাত আর প্রিয়জনের হাসি, মন খুলে কথা বলা, এতেই লুকিয়ে আসল সুখ, যায় না তা তো মেপে তোলা। সফল তুমি হতেই পারো, গড়তে পারো নতুন ইমারত, তবে শান্তি যদি না থাকে সব আয়োজনই বিসঙ্গত। তাই সফলতার পেছনে না ছুটে বাঁচতে শেখো আপন মনে, সুখ তো আসে হৃদয়ে ছুঁয়ে শান্ত নদীর মতন ক্ষণে। পাঠিয়েছেন উত্তম দালাল খসড়াই মনসাতলা বেগমপুর হুগলি থেকে বলছেন, মায়ের অনুপ্রেরণায় তখন আমি সফলতার মগডালে বাসা বেঁধেছি। আমার তালুকদারের সীমানা অনেক দূর, নিজেকে দিয়েছি মূল্যবান ইগো, গলায় অহংকারের চেন, অর্থাৎ বেঁচে থাকা।

তার মধ্যে এক নাতিদীর্ঘ অতিরঞ্জন। কিন্তু এরই মধ্যে হঠাৎ মা একদিন পরলোকের পথে পাড়ি দিল। তখন আমার সব থাকাগুলো, পাওয়াগুলো, ভোগগুলো, জমানোগুলো বালির মতো চুরচুর। বিষাদের ধূসর দূরবীনে তখন আমার ঘোলাটে চোখে শুরু হলো মানসিক অশান্তি। সফলতা যে এত ঠুনকো হতে পারে, কাছের মানুষকে হারানো যে কোনো প্রাচুর্যের বাইরে কেবলমাত্র বিশুদ্ধ অমলিন দুঃখের কোমলতম ছেঁড়া কাঁথার মতো নিবিড়তম এক আবরণ হতে পারে। সফলতার অর্থ মা চলে গিয়ে যেন নিশ্চিতভাবে বুঝিয়ে দিয়ে গেলেন, অতএব সফলতা মানেই সুখ নয়। পাঠিয়েছেন যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। খুব সত্যি কথা, জীবনে সফল হওয়া মানে সুখী হওয়া নয়। একজন ব্যক্তি যখন কঠোর পরিশ্রম করে, আর্থিক, সামাজিক খ্যাতি, পদমর্যাদা উন্নতি করেন, তখন তিনি সফল ব্যক্তি। কিন্তু যদি মনের মধ্যে মানসিক শান্তি না থাকে, তাহলে তিনি কিন্তু সুখী ব্যক্তি নন। প্রকৃত সুখ হল অভ্যন্তরীণ, অর্থাৎ মানসিক শান্তি ও নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা এবং জনকল্যাণমূলক কাজ করা। ঠিক তাই আমি মনে করি, বাহ্যিক পরিস্থিতির ওপর নির্ভর না করে নিজের ভেতরের সত্তার ওপর নিয়ন্ত্রণ রাখাই হল প্রকৃত সুখের মূল চাবিকাঠি। আপনারা সবাই খুব ভালো ও সুস্থ থাকবেন। যাদবেন্দ্র পণ্ডা, তারপরে চলে যাই কার হোয়াটসঅ্যাপ, বাউরিয়া জাগৃহী থেকে মমতা ঘোষ বলছেন যে ব্যাংক ব্যালেন্স আর ডিগ্রির নাম সফলতা হতে পারে, কিন্তু মনের শান্তির নামই হল আসল সুখ। বা ছোট্টর মধ্যে ভারী সুন্দর লিখেছেন। পাঠিয়েছেন এইবার কিশোর বলছি বালিকাওড়া থেকে, জীবনে সফল হওয়া মানে সুখী হওয়া, এর কোনো মানে নেই। হ্যাঁ, সুখী হতেও পারে, আবার নাও হতে পারে। জীবনে প্রতিষ্ঠিত হওয়া মানে নিজের একটা জায়গা তৈরি হওয়া। টাকা পয়সার জন্য কারো কাছে হাত পাততে হবে না। টাকা থাকলেই কি সব মানুষ সুখে থাকে? এবার আসি সুখ আর শান্তি, এই জিনিসটা সম্পূর্ণ আলাদা। আগে গুরুজনদের পায়ে কাত দিয়ে প্রণাম করলে তারা আশীর্বাদ দিতেন, সুখে শান্তিতে থাকো বাবা। এখনকার মানুষদের নমস্কার করলে বলেন সুখে থাকো। কেন বলুন তো? এখনকার মানুষরা জানে যার কাছে টাকা তার কাছে সুখ। সে খারাপ কাজ করুক, ভালো কাজ করুক, টাকা আছে তো। আবার কিছু মানুষ আবার দেখে একটু কম টাকা থাক, বাড়িটার মধ্যে শান্তি আছে তো। কোটি কোটি টাকা থাকলেও সবার কাছে সুখ শান্তি থাকে না। আমাদের প্রত্যেকে বয়সের সঙ্গে সঙ্গে একটা করে ধাপ পাল্টে যায়। পড়াশোনা জীবন, কর্মজীবন, বিবাহিত জীবন। বিবাহিত জীবন যদি সুখের হয়, তাহলে মানুষ অনেকটা সুখে শান্তিতে থাকতে পারে। সেখানেও যদি ইগোর লড়াই থাকে বা একটা ফর্মালিটি থাকে তাকে করতে হয়, আন্তরিকতা নেই, ভালোবাসা নেই, মানে সেখানে শান্তি শান্তি, কিন্তু টাকার কোনো অভাব নেই। আমার মনে হয় এই জায়গাগুলি খানিকটা নিজের ভাগ্যকে দায়ী করে থাকে। অনেক সময় দেখি অনেক খারাপ ছেলে মেয়ে তারা সুখে জীবনযাপন করে, অনেক ভালো ছেলে মেয়ে অসুখে হয়ে গেল টাকা থেকেও। তাই বলি প্রতিষ্ঠিত হয়েছি বলি সব সুখ শান্তি আমার, এটা ভাবলে হবে না। আমি একটা কথা বলবো যে আমরা তো অনেকের হোয়াটসঅ্যাপ পড়তে চাই, তাই যদি এত দীর্ঘ হোয়াটসঅ্যাপ না করেন বড্ড ভালো হয়। আপনার কথা লিখুন যতটা সংক্ষেপে পারা যায়, কেমন? তাহলে আমরা অনেকগুলো লেখা পড়তে পারি। চলে যাব যার কথায়, তিনি হচ্ছেন সংঘমিত্রা ঘোষ, কাঁকিনাড়া, ভাটপাড়া। বলছেন আর্থিক সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত পুরোপুরি অর্থে সফল তখনই হন যখন তার বাসস্থান সুখ শান্তির স্বর্গ হয়ে ওঠে। কারণ বাসস্থান সংসারই মানুষের সুপ্রতিষ্ঠিত হওয়ার প্রেরণা যোগায়। পাঠিয়েছেন কে পাঠিয়েছেন এইবারে দেখে নি। সাফল্য ও সুখ দুটি ভিন্ন বিষয়, তাই সফল হওয়া মানেই সুখী হওয়া নয়। আমাদের অনেকের জীবনে নানা ক্ষেত্রে আশানুরূপ সাফল্য এসেছে, কিন্তু সুখের দেখা মেলেনি। সুখ একান্ত ব্যক্তিগত অনুভূতি হলেও সমষ্টিগত কারণে এবং প্রভাবে সুখ অধরা থেকে যায়। তাই সাফল্য এলেও সুখ

সেনা। পাঠিয়েছেন উত্তর বাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তী। চলে যাব এইবার সপ্তর্ষি মজুমদার বরানগর থেকে, কি বলছেন। জীবনে সাফল্যের চাইতে সুখটাই বেশি দরকার মনে করি, কারণ জীবনে সফল হওয়া মানেই সুখী হওয়া নয়। সুখ হলো এমন এক সুস্থ সুন্দর মানসিক অনুভূতি যা হৃদয়ে তৃপ্তি, প্রশান্তি ও স্বস্তি আনে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র বলেছেন, পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয়ে কুসুমকে প্রস্ফুটিত করিও। স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে অপরের কল্যাণে নিজেকে নিয়োজিত করা, অপরের মুখে হাসি ফোটানো, নিঃস্বার্থভাবে সাহায্য করার মধ্যেই মানব জীবনে প্রকৃত সুখ খুঁজে পাওয়া যায় মনে করি। অন্যদিকে সাফল্য মানে অর্থ, খ্যাতি, যশ, প্রতিপত্তি এবং নির্দিষ্ট লক্ষ্য পূরণের মতো দৃশ্যমান বিষয়। হয়তো আমার সাফল্যের পরিমাণ কম হতে পারে, কিন্তু আমার কাছে অল্প অর্জন, ছোট ছোট আনন্দ, প্রতিদিনের হাসি ও নিশ্চিন্ত ঘুম আমার জীবনের প্রকৃত সুখ। আপনারা আমার নমস্কার নেবেন, ধন্যবাদ আপনাদের সবাইকে। পাঠিয়েছেন বাচ্চ নদী পশ্চিম মেদিনীপুর থেকে। সাফল্য কি সবাইকে সুখী করতে পারে? সফলতা পাওয়ার পরেই কি সবাই সুখী হয়? আসলে সাফল্য আমাদের বাহ্যিক স্বাচ্ছন্দ্য দিতে পারে, কিন্তু মনের আসল সুখ আর শান্তি সম্পূর্ণ ভেতরের বিষয়। জীবনের ভারসাম্য আর সন্তুষ্টির মধ্যেই লুকিয়ে থাকে আসল সুখ। আজকের শেষ হোয়াটসঅ্যাপ মেসেজ, পশ্চিম বর্ধমান থেকে সুচেতা বলছেন, জীবনে প্রকৃত সুখ ও সফলতাতেই, সুখ শুধু সফলতাতেই পাওয়া হয় না। সফলতা মানুষকে আর্থিক সচ্ছলতা দেয় ঠিকই, কিন্তু প্রকৃত সুখ আরও অনেক কিছুর উপর নির্ভর করে। অনেক মানুষ কম আয়েও অনেক সুখী, আবার অনেকে সচ্ছলতার শীর্ষে থাকলেও মানসিকভাবে সুখী নয়। মোটামুটি আপনারা যে যা হোয়াটসঅ্যাপে লিখেছেন সবটাই পড়ে ফেলেছি।

টেলিফোনে কি রয়েছে? নমস্কার। না, আমার কথাটা ভেসে ভেসে আসছে, খুব একটা অভ্যস্ত নন টেলিফোন করে অনুষ্ঠানে, এটা বোঝা গেল। আমি পড়ব যারা এসএমএস করেছেন তাদের কথা। বাউরিয়া বৌলখালী থেকে শান্তনু ঘোষ। সফল মানুষের টাকা পয়সার অভাব থাকে না, তাদের রাতে ঘুম আসে না, তারা ঔষধ খেয়ে ঘুমোয়। আর যাদের টাকা পয়সা থাকে না, তারা সহজে ঘুমিয়ে পড়ে। তাই বলি সফল হলে সুখী হওয়া যায় না। পাঠিয়েছেন সুবীর বোধক খালনা হাওড়া থেকে, বলছেন যে জীবনে উন্নতি হয়েছে কিন্তু মনে সুখ নাই, এইরকম মানুষ সমাজে অনেক দেখা যায়। সুখ হলো মানুষের মন, মানসিক শান্তিটাই হলো সুখ। ফকিরদের টাকা পয়সা নেই কিন্তু মনে সুখ আছে। এক রাজা একদিন নগর ভ্রমণ করতে গিয়ে দেখল যে একটা ভিখারি মনের আনন্দে হাসছে। রাজা ভাবল, আমার তো সব কিছুই আছে, তাহলে আমার মনে সুখ কেন নেই? সবাই সুখী হতে চায়, তবু সবার কপালে সুখ জোটে না। পাঠিয়েছেন কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তারক, বলছেন সফলতা মানে বাস্তবে গাড়ি বাড়ি টাকা নাম সব পাওয়া যায়, কিন্তু সুখ যেটা ফিজিক্যালি বা মেন্টালি বা স্পিরিচুয়ালি হোক, একসঙ্গে পাওয়া মুশকিল। পাঠিয়েছেন কুন্তল ভট্টাচার্য যাদবপুর থেকে, সাফল্যের মাপকাঠি গাড়ি বাড়ি নয়, সফল হওয়া মানে সুখী হওয়া নয়। টাকা করি হয়তো দেয় বাইরের জৌলুস, ভেতরে শান্তিতে থাকে আসল সুখের রেশ। অট্টালিকায় শুয়েও কাঁদে বহু মন, শান্তি মেলে না যদি না থাকে আপনজন। তাই সাফল্যের পিছু ছুটে হারিয়ে ফেলো না হাসি, সুখ তো লুকিয়ে থাকে ছোট ছোট ভালোবাসায় আর রাশি রাশি। এবার চলে যাব আরেকটি মেসেজ। শিপ্রা কারার মল্লিকপাড়া লেন থেকে বলছেন, বেতর খাওড়া, বলছেন খুব দুর্লভ বস্তু শান্তি, কিছু না থেকেও শান্তি সুখ পাওয়া যায়। সফলতা অনেক ব্যাপারই হওয়া যেতে পারে, তার মানে কি আমি সুখী? না।

সব চিন্তা তা করলে সুখ কোথায়? সুখ মানে সেই পাখিটা, সুখ নামে সেই পাখিটা কোথায় আমরা কেউ জানি না। ভালো থেকো, ভালো থাকবেন। বেশ, মোটামুটি সবটাই প্রায় বলে ফেলেছি, সুতরাং আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মরলো, আপনার কথা এখানে শেষ। সকলেই প্রায় মেনে নিয়েছেন যে সফল হওয়া মানে সুখী হওয়া নয়। ভালো থাকুন, সঙ্গে ছিলাম তাপস, আবার ফিরবো রাত 9:30, সঙ্গে থাকবে হিয়ার মাঝে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা। এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার। 30 লাখের বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
1: রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM Gold এ। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।

হিয়ার মাঝে। সঙ্গে আমি তাপস, আর আপনারা জানেন যে হিয়ার মাঝে মানে রবীন্দ্রনাথ, তাঁর গান তাঁকে ঘিরে কথা। আপনারা এটাও জানেন যে রবীন্দ্র প্রতিভার রশ্মি বিচ্ছুরিত হয়েছে নানা দিকে। তিনি বরেণ্য কবি, চিত্রশিল্পী, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, নানা রাগ রাগিনীর সুর মাধুর্যে সঙ্গীতের ঝর্ণাধারা বইয়ে দিয়েছেন। প্রকৃতি প্রেমিক, পরিবেশবিদ, সেই সঙ্গে একজন বিশ্বপ্রেমিকও বটে। রবি রশ্মির স্বতঃস্ফূর্ত প্রতিভা যেন বর্ণালীর নানা বিচিত্র রঙের সমাহার। বর্ণালীর প্রতিটি রং যেমন স্বকীয় বৈশিষ্ট্যে উজ্জ্বল, রবীন্দ্রনাথের মনের প্রিজম থেকেও তেমনি নানা বৈচিত্র্যপূর্ণ বর্ণবিচ্ছুরণ ছড়িয়ে পড়েছে। তার বিজ্ঞান চেতনাও সেরকম। আজকে এর হিয়ার মাঝে আমি তাপস আপনাদের সঙ্গে ভাগ করে

রবীন্দ্রনাথের সেই বিজ্ঞান চেতনার কথা। তিনি বলছেন যে আমি বিজ্ঞানের সাধক নই, সে কথা বলা বাহুল্য, কিন্তু বালক কাল থেকে বিজ্ঞানের রস আস্বাদনে আমার লোভের অন্ত ছিল না।

0: ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।
1: আজকের হিয়ার মাঝে কথা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞান চেতনা নিয়ে। কবির বয়স যখন 10, গৃহশিক্ষক কৌতূহলী বালককে খাতি কলমে বুঝিয়ে দিলেন

কিভাবে জল গরম করলে তা উপরে ওঠে আর ঠান্ডা জল নিচে নেমে যায়, সেই সঙ্গে আরও অনেক প্রাথমিক প্রকৃতি কথা। কিন্তু জল ও মাটির স্পর্শে শুকনো বীজ থেকে কেন ও কিভাবে অঙ্কুর গজায় তার কৌতূহল বালক চিত্তে বহুদিনই ছিল। এ তার অজানার প্রতি চিরবিস্ময়ের একটি অংশ, যার আভাস লেগেছে যৌবনে লেখা বসুন্ধরা কবিতায়। বলছেন, সম্মুখে মিলিয়া মুগ্ধ আঁখি, সর্ব অঙ্গে সর্ব মনে অনুভব করি, তোমার মৃত্তিকা মাঝে কেমনে শিহরি উঠিতেছে তৃণাঙ্কুর। ক্রমশ বিজ্ঞানের দীক্ষায় কবির এ বিষয় কতকটা নিবৃত হয়েছে বটে, কিন্তু আরও গভীরতম, আরও অজানা রহস্য তার চিত্ত অধিকার করেছে এবং বিজ্ঞানের সহায়তায় তা মোচন করতে চলেছেন শেষ দিন পর্যন্ত।

বিজ্ঞানের রহস্যের প্রতি পরম বিস্ময়ে অভিভূত হয়ে রবীন্দ্রনাথ লিখছেন যে সুন্দরতম বিষয়ে আমরা অভিজ্ঞতা লাভ করতে পারি তা হল প্রকৃতির দুর্বোধ্য রহস্য। প্রকৃত সাহিত্য, কলাবিদ্যা, বিজ্ঞান ইত্যাদির মূলে হল

বেঁচে থেকেও মৃত সে নিঃশেষ হয়ে নিভিয়ে যাওয়া একটি মোমবাতির মতো। গ্রহ নক্ষত্র নিয়ে যে জ্যোতির্বিজ্ঞান গড়ে উঠেছে তার সঙ্গে রবীন্দ্রনাথের প্রাথমিক পরিচয় ঘটে খুব শিশু বয়সে। তিনি লিখেছেন, বয়স তখন হয়তো 12 হবে, পিতৃদেবের সঙ্গে গিয়েছিলাম ডালহৌসি পাহাড়ে। তিনি চৌকি আঙিয়ে আঙিনায় বসতেন, দেখতে দেখতে গিরিশৃঙ্গের বেড়া দেওয়া নীল আকাশের স্বচ্ছ অন্ধকারে তারাগুলি যেন কাছে নেমে আসত। তিনি আমাকে নক্ষত্র চিনিয়ে দেওয়া নয়, সূর্য থেকে তাদের কক্ষ চক্রের দূরত্ব মাত্রা, প্রদক্ষিণের সময় এবং অন্যান্য বিষয়ে জানিয়ে যেতেন। বিজ্ঞানের যে শাখা কবিকে সবথেকে বেশি অভিভূত ও অনুসন্ধানী করে তুলেছিল তা হল জ্যোতির্বিজ্ঞান। আজকে যার সামগ্রিক বৈজ্ঞানিক আখ্যা হল নভবস্তুবিজ্ঞান অর্থাৎ অ্যাস্ট্রোফিজিক্স, একই সূত্রে পরে কবিকে বিচলিত করেছে পৃথিবীর রহস্য অর্থাৎ ভূবিজ্ঞান এবং চৈতন্যময় প্রাণ রহস্য বা প্রাণবিজ্ঞান।

0: ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।
1: আজকের হিয়ার মাঝে সঙ্গে আমি তাপস, আর আজ আমরা কথা বলছি রবীন্দ্রনাথের বিজ্ঞান চেতনা নিয়ে। যে বিজ্ঞান চেতনা একেবারে ছোট্টবেলা থেকে, ওই 12 বছর বয়স এই সময় থেকে তার মনের মধ্যে গড়ে উঠছে। স্কুলে পড়ার সময় বাবার সঙ্গে গিয়ে নানাভাবে মনের মধ্যে খোঁজ চলছে। রবীন্দ্রনাথ পরিণত বয়সে বিজ্ঞানের নিয়মের রাজত্বকে সাদরে অভ্যর্থনা করলেন। তিনি বুঝলেন নক্ষত্র জগৎ সংকুচিত হয়, বিস্ফারিত হতেও পারে, এমনকি তাদের মৃত্যুও ঘটে অহরহ, আমরা সহসা তা টের পাইনি। আকাশ কাঁপে তারার আলোয়ে, গানের ঘোরে লিখছেন নূতন নূতন বিশ্ব, অন্ধকারের নাড়ি ছেড়ে জন্ম নিয়েছে আলোকে, ভেসে চলেছে আলোড়িত নক্ষত্রের ফেনপুঞ্জে, অবশেষে যুগান্তে তারা তেমনি করেই গেছে, যেমন গেছে বর্ষণ শান্ত মেঘ, যেমন গেছে ক্ষণজীবী পতঙ্গ।

আজকের হিয়ার মাঝে কথা বলছি রবীন্দ্রনাথের বিজ্ঞান চেতনা নিয়ে। আমি তাপস। একটু পরেই আমরা যাব আজকের সংবাদে, তারপর ফিরব রাত 10:10 এবং অবশ্যই রাত 12 পর্যন্ত থাকব তার গান তাকে নিয়ে কথায়। আর এই পর্বে এখনো পর্যন্ত জানির গান শুনলাম, মোহন সিং, প্রসূন মুখোপাধ্যায়, শুভমিতা, জয়তী চক্রবর্তী এবং বুলবুল ইসলাম। শোনাব এমন বহু গান, সঙ্গে আছি, ফিরছি ঠিক রাত 10:10 সংবাদের পর। আমি তাপস, 100.1 FM গোল্ডি, সঙ্গে হিয়ার মাঝে, অর্থাৎ রবীন্দ্রনাথ, তার বিজ্ঞান চেতনা, এই নিয়ে কথা।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আং লাইং আজ দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন, ভারতের প্রতিবেশী প্রথম পূবে তাকাও এবং মহাসাগর নীতিতে মায়ানমার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা আজ কার্যকর হয়েছে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ সুনিশ্চিত করতে প্রাপ্ত বন্দোবস্ত করা হয়েছে বলে সরকার নাগরিকদের আশ্বস্ত করেছে। এদিকে ইসরায়েল লেবাননে সামরিক অভিযান আরও জোরদার করেছে। মালয়েশিয়া সোশ্যাল মিডিয়ায় 16 বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা আজ সম্প্রসারিত হয়েছে। 35 জন নতুন সদস্যকে মন্ত্রিসভার অন্তর্ভুক্ত করা হয়েছে। পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির গ্রুপ লিগ ম্যাচে ভারত 4-1 গোলে কোরিয়াকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আং লাইং আজ দ্বিপাক্ষিক নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। অর্থনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা, নিরাপত্তা সংক্রান্ত ইস্যু, সীমান্ত ব্যবস্থাপনা, উন্নত সহযোগিতা, সাংস্কৃতিক আদান প্রদান এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তারা কথা বলেছেন। নতুন দিল্লিতে দুই নেতার বৈঠকের পর বিদেশ সচিব বিক্রম মিশ্রী সাংবাদিকদের বলেন, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা এবং শক্তি ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে তোলার ব্যাপারে উভয় পক্ষ সহমত হয়েছে। মানুষে মানুষের যোগাযোগ এবং কলাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প দ্রুত শেষ করা নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে বলে বিদেশ সচিব জানান। বিদেশ সচিব বলেন, মায়ানমারের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ব্যাপারে ভারতের সমর্থনের কথা প্রধানমন্ত্রী মোদী পুনর্ব্যক্ত করেছেন। উভয় পক্ষই নিরাপত্তা স্বার্থের পরিপন্থী কাজের জন্য নিজেদের ভূখণ্ডের অপব্যবহার প্রতিরোধের ওপর গুরুত্ব আরোপ করেছে। বিদেশ সচিব বলেন, মায়ানমারের জমি ভারত বিরোধী কাজের জন্য ব্যবহার করা হবে না বলে সে দেশের প্রেসিডেন্ট আশ্বস্ত করেছেন।
1: Both sides underscored the importance of preventing the misuse of sovereign territory for activities inimical to their security interests. Overall, this visit by the president has once again reaffirmed the shared commitment of both sides to deepen their long-standing partnership and to work together for mutual benefit, growth and prosperity in the region.
0: তিনি জানান, মায়ানমার ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ এবং ভারতের সঙ্গে 1,643 কিলোমিটার সীমান্ত বর্তমান। ভারতের প্রতিবেশী প্রথম পূবে তাকাও মহাসাগর এবং ভারত প্রশান্ত মহাসাগরের নীতির অন্যতম অঙ্গ এই দেশ। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 200 কোটি মার্কিন ডলার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন, ভারতের প্রতিবেশী প্রথম পূবে তাকাও এবং মহাসাগর নীতিতে মায়ানমার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। রাষ্ট্রপতি ভবনে মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অং লাইংকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভারত ও মায়ানমারের মধ্যে কয়েক শতাব্দী পুরনো গভীর বন্ধন রয়েছে। ভারত মায়ানমার কৌশলগত সম্পর্কের বিষয়ে রাষ্ট্রপতি বলেন, মায়ানমার হল দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের প্রবেশদ্বার। মায়ানমার একমাত্র আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশ যার সঙ্গে ভারতের স্থলসীমা রয়েছে। মায়ানমারের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় শ্রী লাইংকে অভিনন্দন জানিয়ে শ্রীমতী মুর্মু বলেন, দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও জোরদার করতে সে দেশের নবগঠিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে। ওষুধ, যন্ত্রপাতি এবং কৃষিজাত পণ্যের মতো ক্ষেত্রে ভারত মায়ানমার বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারিত হয়েছে বলে রাষ্ট্রপতি মন্তব্য করেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ওমান সুসংহত অর্থনৈতিক

0: দারিত্ব চুক্তি সেপা আজ কার্যকর হয়েছে। ছ মাস আগে এই চুক্তি স্বাক্ষর হয়েছিল। নতুন দিল্লিতে আজ শ্রী গোয়েল সাংবাদিকদের জানান, সেপা শুধুমাত্র একটি সাধারণ বাণিজ্য চুক্তি নয়, এটি সভ্যতা নির্ভর আস্থার এক বিবৃতি। এই চুক্তি ভারতের সঙ্গে ওমানের সম্পর্ককে এক নতুন উচ্চতা প্রদান করবে।
1: I am confident that this comprehensive agreement will add a new momentum to our ties with Oman. From day one, India will secure duty-free access on 98% of Oman's tariff lines, covering over 99% of India's exports to Oman. SEPA is a blueprint of our shared future.
0: এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপার উপর কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত ওমান সেপা কিভাবে ভারতীয় রপ্তানিকারকদের কাছে বাণিজ্যের বৈচিত্র্যপূর্ণ বাজার তৈরি, কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের স্বার্থ সুরক্ষিত এবং দুই দেশের মধ্যে অভিন্ন অগ্রগতি সুনিশ্চিত করবে তার বিস্তারিত এই নিবন্ধে তুলে ধরা হয়েছে। ভারত ও অস্ট্রেলিয়া আজ মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং উন্নত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে আঞ্চলিক অংশীদারদের সহযোগিতা বাড়িয়ে তোলার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে। নতুন দিল্লিতে ভারত ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের আলোচনায় উভয় দেশ আন্তর্জাতিক আইন মেনে ওই অঞ্চলে সমুদ্র ও আকাশপথে স্বাধীনভাবে চলাচল এবং অবাধ বাণিজ্য সুনিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা সংক্রান্ত উপ প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন। এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি এবং গত বছর অক্টোবরে হওয়া প্রথম আলোচনা অনুযায়ী সহযোগিতা বৃদ্ধিকে স্বাগত জানান। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও দেশে জ্বালানি, খাদ্যশস্য, সার এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর নিরবচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করতে পর্যাপ্ত বন্দোবস্ত গ্রহণ করা হয়েছে বলে সরকার নাগরিকদের আশ্বস্ত করেছে। নতুন দিল্লিতে আজ আন্তঃমন্ত্রক বৈঠকে উপভোক্তা বিষয়ক দপ্তরের অতিরিক্ত সচিব অনুপম মিশ্র বলেন, খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে ভারত অত্যন্ত ভালো অবস্থানে রয়েছে, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পর্যাপ্ত মজুত রয়েছে। দেশে খাদ্য সরবরাহের পরিস্থিতি নিয়ে শ্রী মিশ্র বলেন, চলতি ভূ রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ভারতে খাদ্যদ্রব্যের দাম স্থিতিশীল রয়েছে। খাদ্যশস্যের উৎপাদন হয়েছে রেকর্ড 3,766 লক্ষ মেট্রিক টন। এদিকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, সারা দেশে পেট্রোল এবং ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে। যোগান অব্যাহত রাখতে তেল বিপণন কোম্পানিগুলি অত্যন্ত কার্যকরভাবে খুচরো আউটলেটগুলিতে পেট্রোল ও ডিজেল সরবরাহ করে চলেছে। এলপিজি সরবরাহের বিষয়ে তিনি বলেন, গত তিন দিনে অথেন্টিকেশন কোডের মাধ্যমে 1,22,00,000 সিলিন্ডার গ্রাহকদের কাছে পৌঁছে গেছে।
2: घरेलू कुकिंग गैस के संबंध में पिछले तीन दिनों में 1,21,00,000 बुकिंग्स रिसीव हुई हैं, उसके अगेंस्ट 1,22,00,000 डिलीवरीज की गई हैं और 95% डिलीवरी ऑथेंटिकेशन कोड के साथ की गई हैं।
0: ইসরায়েল লেবাননে সামরিক অভিযান আরও জোরদার করেছে। বেইরুটের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে তারা নতুন করে বিমান হামলা চালানোর নির্দেশ দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎস যৌথভাবে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। বেনিয়ামিন নেতানিয়াহু একে সংঘাতের নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেছেন। হিজবুল্লাহ গোষ্ঠীর বারংবার অস্ত্রবিরতি লঙ্ঘন এবং ইসরায়েলি শহর ও নাগরিকদের উপর হামলার পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ বলে দুই ইসরায়েলি নেতা জানিয়েছেন। বেইরুটের দক্ষিণাঞ্চলীয় জেলা দাহি এতে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর উপর আঘাত হানার জন্যও সামরিক বাহিনীকে তারা নির্দেশ দিয়েছেন। এর প্রেক্ষিতে দাহি এর অধিকাংশ বাসিন্দা শহর ছেড়ে পালিয়েছেন। হিজবুল্লাহর শক্ত এই ঘাঁটিতে প্রচণ্ড যানজট ও বিশৃঙ্খলায় জনজীবন বিপর্যস্ত। উল্লেখ্য, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে শতাব্দী প্রাচীন ডিউ ফোর্ট দুর্গ দখল করার একদিন পর দাহি এর উপর এই হামলা চলে। এদিকে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমস্ত পরোক্ষ আদান প্রদান বন্ধ রাখার কথা জানিয়েছে। তেহরানের মধ্যস্থতাকারী দল ইসরায়েলের সামরিক তৎপরতা বৃদ্ধিকেই এর কারণ বলে জানিয়েছে। কূটনৈতিক যোগাযোগের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান নতুন করে সামরিক সংঘাতে লিপ্ত হয়েছে বলে জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক জলসীমায় তাদের একটি ড্রোন গুলি করে নামানোর প্রেক্ষিতে একে আত্মরক্ষার্থে আক্রমণ বলে দাবি করেছে। মালয়েশিয়ায় শিশুদের মধ্যে সমাজ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার ব্যবহার বয়সভিত্তিক বিধিনিষেধ আরোপ করেছে। আজ থেকে কার্যকর হওয়া নতুন আইনে 16 বছরের কম বয়সীদের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাইবার বুলিং, ক্ষতিকারক কন্টেন্ট এবং অনলাইনের প্রতি আসক্তি রুখতে এই উদ্যোগ। নিষেধাজ্ঞা অমান্য করলে কোম্পানিগুলিকে 1,00,000 রিংগির জরিমানা ধার্য করা হবে। উল্লেখ্য, এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায় শিশুদের সামাজিক মাধ্যমে ব্যবহারের উপর বিধিনিষেধ আরোপ করল। আজকের প্রসঙ্গে অনুষ্ঠান আগামীকাল শুনবেন ক্ষমতায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় এনডিএ সরকার। প্রযুক্তিবিদ ও আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে।

আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে মন্ত্রিসভা আজ সম্প্রসারিত হয়েছে। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি লোকভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্ট জনদের উপস্থিতিতে 35 জন নতুন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। এদের মধ্যে 13 জন পূর্ণমন্ত্রী, 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 19 জন প্রতিমন্ত্রী। এর ফলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে নবগঠিত বিজেপি সরকারের মন্ত্রিসভার সদস্য দাঁড়ালো 41। নতুন মন্ত্রীদের দপ্তর পরে বণ্টন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে সম্প্রসারিত মন্ত্রিসভার নতুন সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ প্রত্যয় ব্যক্ত করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের ডাবল ইঞ্জিন সরকার নিষ্ঠা ও দায়বদ্ধতা নিয়ে জনস্বার্থে কাজ করবে। সুপ্রিম কোর্টের রায় মেনে কর্মচারীদের মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে বলে রাজ্য সরকার আশ্বাস দিয়েছে। নবান্নে আজ বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকের পর সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, এই ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব ও অর্থসচিবকে নির্দেশ দিয়েছেন। ডিসেম্বর মাসের মধ্যে 50,000 স্থায়ী পদে নিয়োগের ব্যাপারেও তাঁদের মধ্যে কথা হয়েছে। পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির গ্রুপ লিগ ম্যাচে ভারত আজ 4-1 গোলে কোরিয়াকে হারিয়ে দিয়েছে। জাপানের কাকা মিঘারায় ভারতের পক্ষে অধিনায়ক কেতন কুশওয়াহা 2টি, মরিন্দর সিং শাহরুখ আলী 1টি করে গোল করেন। এই জয়ের ফলে গ্রুপ লিগে ভারত এখনও পর্যন্ত 6 পয়েন্ট সংগ্রহ করেছে। বুধবার ভারত পরবর্তী ম্যাচে চীনা তাইপাইয়ের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আউং লাইং আজ দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন, ভারতের প্রতিবেশী প্রথম, পূবে তাকাও এবং মহাসাগর নীতিতে মায়ানমার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ সুনিশ্চিত করতে পর্যাপ্ত বন্দোবস্ত করা হয়েছে বলে সরকার নাগরিকদের আশ্বস্ত করেছে। এদিকে ইসরায়েল লেবাননে সামরিক অভিযান আরও জোরদার করেছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন আগামীকাল সকাল 6টা বেজে 20 মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী এফএম গোল খাঁটি শোনা।
1: রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 এফএম গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।

হিয়ার মাঝে, সঙ্গে আমি তাপস। আর আজ রবীন্দ্রনাথের বিজ্ঞান চেতনা, এ নিয়ে আমাদের কথা। রবীন্দ্রনাথের বিজ্ঞান ভাবনা তার মনের মধ্যে দানা বেঁধেছে অতি সন্তর্পণে, কল্পনায় রাঙা মনের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়েছে তার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। কাব্য সুষমার সৌন্দর্য ও বিজ্ঞানের সৌন্দর্যের ঐশ্বর্যে তার কবি মন মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। মাত্র 17 বছর বয়সে কবি অভিলাষী হয়ে তিনি একটি খণ্ডকাব্য রচনা করেছিলেন, কবি কাহিনী। মহাকাশে গ্রহ নক্ষত্রদের মধ্যে সংঘর্ষে যদি কখনো মহাবিশ্ব চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তাহলে তো প্রলয় অবশ্যম্ভাবী। কবি লিখেছেন, সে কি ভয়ানক কাণ্ড বাঁধে জগতে, কক্ষচ্ছিন্ন কোটি কোটি সূর্য চন্দ্র তারা, অনন্ত আকাশময় বেড়ায় মাতিয়া, মণ্ডলে মণ্ডলে ঠেকি লক্ষ সূর্য গ্রহ, চূর্ণ চূর্ণ হয়ে পড়ে হেথায় হুথায়। মহাকাশ নিয়ে এটি কবির কল্পনা মাত্র এবং অপরিণত বয়সের লেখা। মহাকাশে সূর্যের স্থিতিও চিরকালের নয়, নক্ষত্রদের সহদর্শে আয়ুশেষে হয় একদিন সেও বিস্ফোরিত হয়ে গ্যাস রশ্মি পদার্থকণা উল্কা ধূমকেতু বিক্ষিপ্ত করতে করতে সপরিবারে নিঃশেষ।

হয়ে পড়বে, নয় ঘনীভূত সংকুচিত হতে হতে মহাকর্ষে টেনে নিয়ে এই উপগ্রহ ছাই করে দিয়ে মৃত জড় বস্তুরূপে শূন্য আকাশে তার যৌবন স্মৃতি চারণা করতে থাকবে। নূতন সৃষ্টির জন্য এই মৃত্যু লীলাই যখন অনিবার্য সত্য, তখন চিরপথিক কবি কোনো ভয় রাখতে চান না। ধ্বংসের সঙ্গে হওয়াতেই তার আনন্দ, যার উদ্যমের পথে যার আনন্দিত সর্বনাশে রিক্ত বৃষ্টি মেঘের সাথে সৃষ্টি ছাড়া ঝড়ের বাতাসে যাব, যেথা শঙ্করের টলমল চরণ পাতনে জাহ্নবি তরঙ্গ মন্ত্র মুখরিত তাণ্ডব মাতুনে গেছে উড়ে জটাভ্রষ্ট ধুতুরার ছিন্ন ভিন্ন দল, কক্ষচ্যুত ধূমকেতু লক্ষ্য করা প্রলয় উজ্জ্বল, আত্মঘাত মদমত্ত আপনারে দীর্ণ কীর্ণ করে নির্মম উল্লাস বেগে খণ্ড খণ্ড উল্কাপিণ্ড ঝরে কণ্টকিয়া তোয়ে ছায়াপথ।

0: রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।
1: যখন রবীন্দ্রনাথের বিজ্ঞান চেতনা নিয়ে কথা হচ্ছে, একটু মনে করি আমাদের সৃষ্টির একেবারে শুরুর সময়ে। গ্যাস ধুলি সমাকীর্ণ ছোট বড় নক্ষত্র খচিত ছায়াপথ থেকে, অগ্নি বাষ্পময় সূর্যের এবং সূর্যদেহ থেকে একই ধরনের পৃথিবীর উৎপত্তি প্রায় 500 কোটি বছর আগে ঘটেছে। ক্রমে ছিটকে পড়া পৃথিবী ঠান্ডা হতে থাকল, দেহ হল জমাট দগ্ধ প্রস্তর তুল্য। আরও কোটি কোটি বছর পরে ঘূর্ণমান পৃথিবীর গ্যাসীয় আবরণে সংহত হতে থাকল নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। অক্সিজেন আর নাইট্রোজেন মিলে সৃষ্টি হল জল। এবার চলল জলে স্থলে প্রতিদ্বন্দ্বিতা। তার পরের অধ্যায়ে হল প্রাণের সূচনা, এক কোষী থেকে বহু কোষী প্রাণী। পরিশেষে এলো আদি মানুষ ও বর্তমান মানুষ, সে প্রায় 10 লক্ষ বছর আগেকার কথা। অর্থাৎ নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড সংহত, অক্সিজেন আর নাইট্রোজেন মিলে জল। এই যে সৃষ্টি হচ্ছে, একের পর এক নানানভাবে মিশছে। ছিন্নপত্রের একটি চিঠিতে জলে স্থলে রেশারেশির মুহুর্মুহু ভূমিকম্পের বর্ণনার সঙ্গে একটি সমুদ্র বর্ণনায় কবি জানাচ্ছেন, হে আদি জননী সিন্ধু, বসুন্ধরা সন্তান তোমার। কল্পনায় কবি চলে গেছেন সেই আদিম অবস্থায়, যখন বিশাল জলরাশি উদ্বেলিত হচ্ছে পাষাণময় পৃথিবীর উপর, আর তারই জঠরে কণিকার রূপে তিনি নিজে রয়েছেন সুপ্ত হয়ে। তাই সমুদ্র দর্শনে তার সেই আদিম আত্মীয়তার কথাই মনে পড়েছে। ভূবিজ্ঞান স্পর্শ করে কবির এই আশ্চর্য কল্পনা ধরা দিয়েছে এইভাবে, মনে হয় যেন মনে পড়ে যখন বিলীনভাবে ছিনু ওই বিরাট জঠরে, অজাত ভুবন ভ্রূণ মাঝে লক্ষ কোটি বর্ষ ধরে ওই তব অবিশ্রাম কলতান অন্তরে অন্তরে মুদ্রিত হইয়া গেছে।

বিশ্ব পরিচয় গ্রন্থে রবীন্দ্রনাথ লিখছেন, বিশেষ একটা যুগে প্রাণ মন এলো পৃথিবীতে অতি ক্ষুদ্র জীবকোষকে বহন করে। পৃথিবীর সৃষ্টি ইতিহাসে এদের আবির্ভাব অভাবনীয়, কিন্তু সকল কিছুর সঙ্গে সম্বন্ধহীন, একান্ত আকস্মিক কোনো অভ্যুৎপাতকে আমাদের বুদ্ধি মানতে চায় না। আমরা জড় বিশ্বের সঙ্গে মনোবিশ্বের মূলগত কোনো

ঐক্য কল্পনা করতে পারি সর্বব্যাপী তেজ বা জ্যোতি পদার্থের মধ্যে। অনেক কাল পরে বিজ্ঞান আবিষ্কার করেছে যে আপাত দৃষ্টিতে যে সকল স্থূল পদার্থ জ্যোতিহীন, তাদের মধ্যে প্রচ্ছন্ন আকারে নিত্যই জ্যোতির ক্রিয়া চলছে। এই মহাজ্যোতিরই সূক্ষ্ম বিকাশ প্রাণী এবং আরও সূক্ষ্মতর বিকাশ চৈতন্যে ও মনে। জড় থেকে জীবে একে একে পর্দা উঠে মানুষের মধ্যে এই মহাচৈতন্যের আবরণ ঘোচাবার সাধনা চলছে। কবির এই বৈজ্ঞানিক অনুভব নিয়ে আগেই লেখা হয় পুরবী কাব্যের আহ্বান কবিতা, এ প্রসঙ্গে যেটির স্মরণীয় পংক্তিগুলি, সেটি হল, কোন জ্যোতির্ময়ী হোথা অমরাবতীর বাতায়নে রচিতেছে গান আলোকের বর্ণে বর্ণে, নির্নিমেষ উদ্দীপ্ত নয়নে করেছে আহ্বান, তাই তো চাঞ্চল্য জাগে মাটির গভীর অন্ধকারে, রোমাঞ্চিত তৃণে ধরণী ক্রন্দিয়া উঠে প্রাণ স্পর্শ ফুটে চারিধারে বিপিনে বিপিনে।

0: রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে
1: সঙ্গে রয়েছি আমি তাপস, আর আজ রবীন্দ্রনাথের বিজ্ঞান চেতনা। আর শৈশব কবি আলোকপ্রিয় এবং সূর্যের অনুচর। শুনেছিলেন বেদ উপনিষদে বলা হয়েছে সূর্য থেকেই জীবের প্রাণ মন বুদ্ধির বিকাশ, আর সূর্যে রয়েছেন ভর্গদেব, নারী রূপে যিনি সরস্বতী। আধুনিক বিজ্ঞান দেখেছে মাঝারি নক্ষত্র এই সূর্যে 2 কোটি সেন্টিগ্রেড তাপে হাইড্রোজেন কণিকারা জ্বলছে, ভাঙছে, জোড়া হয়ে হিডিয়ামে রূপান্তরিত হতে গিয়ে প্রচুর অগ্নিতেজের উচ্ছ্বাস ঘটাচ্ছে। কবি সেই বৈদিক কল্পনার সঙ্গে বিজ্ঞান কথিত সত্য মিলিয়ে নিয়ে সৌর পরিস্থিতি এবং সূর্য প্রেরণার আধুনিক পরিচয় সন্নিবেশ করে লিখলেন বিজ্ঞান উদ্বোধিত একটি অপূর্ব কবিতা সাবিত্রী। মেঘে ঢাকা ম্লান দিনে কবি তার জ্যোতির্ময় বন্ধুর সাক্ষাৎ চাইলেন। হে সূর্য, হে মোর বন্ধু, জ্যোতির কনক পদ্মখানি দেখা দিক ফুটি। এরই পরের বর্ণনায় সূর্যের কেন্দ্রে আমাদের চৈতন্যের, যিনি উদ্বোধন করেন যে সরস্বতী, তার বুকে বাজছে বন্যা, আর তার কেশদাম হয়েছে প্রদীপ্ত উচ্ছ্বসিত। বন্যে বিনা বক্ষে লয়ে দীপ্ত কেশে উদ্বোধনী বাণী, সে পদ্মের কেন্দ্র মাঝে নিত্য বাজে। জানি তারে, জানি

পরমাণুর বিকিরণ এবং শোষণের চরিত্র, তাদের বিশ্লেষ ও সংশ্লেষ কর্ম আবিষ্কৃত করলে পর নভবিজ্ঞান যুক্তিসঙ্গত পূর্ণতার দিকে অগ্রসর হল। নীহারিকা থেকে নক্ষত্রের উদ্ভব, সংকোচন ও বিস্ফোরণ, জন্ম ও মৃত্যু নির্ণীত হতে লাগল। সুদূর রহস্যের প্রিয় কবি এখন থেকে মহাকাশ রহস্যে নিমগ্ন করলেন, অনুভব করলেন প্রথম আদিতব শক্তি আদি পরম উজ্জ্বল জ্যোতি তোমারি হে গগনে গগনে।

আবার সূর্য রশ্মি কণিকার পার্থিব প্রতিক্রিয়ায় বিস্মিত বিমুগ্ধ হলেন কবি এবং অন্তরঙ্গভাবে অনুভব করতে লাগলেন সৃষ্টির জন্ম মৃত্যু লীলা। কবির ওই বিশ শতকের নববিজ্ঞান সচেতনতা প্রথম ধরা পড়ল উৎসর্গের একটি কবিতায়। লিখলেন, আকাশ সিন্ধু মাঝে এক ঠাঁই, কিসের বাতাস লেগেছে, জগৎ ঘূর্ণি জেগেছে, বলকে উঠেছে রবি শশাঙ্ক, ঝলকে উঠেছে তারা, অযুত চক্র ঘুরিয়া উঠেছে অবিরাম মাতোয়ারা।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে হিয়ার মাঝে।

রবীন্দ্রনাথ প্রকৃতিকে ভালোবাসতেন। কেন কথা বলছি তার কারণ আপনারা জানেন যে আজকের যে হিয়ার মাঝে আমি তাপস আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি কবির বিজ্ঞানের চেতনা। এবং সেই প্রসঙ্গেই বলি যে তার অজস্র কবিতা আর গানে প্রকৃতি আর গাছপালার অপার স্নিগ্ধ সৌন্দর্যের কথা ছড়িয়ে রয়েছে। তিনি প্রাচীন ঋষিদের মতোই তপবনের আদলে শান্তিনিকেতনে অরণ্য বীথিকায় আশ্রম গড়ে তুলেছিলেন। তাই তো বলছেন, মরুবিজয়ের কেতন উড়াও শূন্যে, হে প্রবল প্রাণ ধূলিতে ধন্য করো করুণার পুণ্যে, হে কোমল প্রাণ মৌনী মাটির মরমর গান কবে, উঠিবে ধনিয়া মরমর তব রবে, মাধুরী ভরিবে ফুলে ফলে পল্লবে, হে মোহন প্রাণ। লিখছেন একথা বনবাণীতে।

সপ্ততি বৎসর পূর্তির কিছু আগে কবি শ্রীনিকেতনে হলকর্ষণ ও শান্তিনিকেতনে বৃক্ষরোপণ অনুষ্ঠানের প্রবর্তন করেন। কবি লক্ষ্য করেছিলেন যে গাছপালা কেটে নেওয়ার ফলে কেবল সৌন্দর্য বা শ্যামলিমা দূর হচ্ছে তা কিন্তু নয়, প্রাণ ধারণও বিঘ্নিত হচ্ছে। বলছেন, সূর্য তেজ থেকে অরণ্য অগ্নিকে বহন করছে, তাকে দান করছে মানুষের ব্যবহারে। আজও সভ্যতা অগ্নিকে নিয়েই অগ্রসর হয়ে চলেছে। সুতরাং আমরা যা নিচ্ছি তা ফিরিয়ে দেওয়া কর্তব্য বৃক্ষরোপণের মাধ্যমে। আমাদের দেশের শিক্ষিতের মন কৃষি ও কৃষকের প্রতি বিমুখ, এ এক বিপরীত ঘটনা, আত্মহননের এক অভিশাপ। এ দূর করার জন্যই তিনি নিজ কাতে লাঙুল ধরে হলকর্ষণের গুরুত্বের দিকে আমাদের আকৃষ্ট করার প্রয়াস করলেন। আর ভাষণে বললেন, হলকর্ষণ আমাদের প্রয়োজন অন্যের জন্য, শস্যের জন্য।

আমাদের নিজের প্রতি কর্তব্য পালনের জন্য এই হলকর্ষণ, ধরণীর প্রতি কর্তব্য পালনের জন্য তার ক্ষত বেদনা নিবারণের জন্য বৃক্ষরোপণের এই আয়োজন কামনা করি। এই অনুষ্ঠানের ফলে চারিদিকে তরুচ্ছায়া বিস্তীর্ণ হোক, ফলে শস্যে এই প্রতিবেশ শোভিত আনন্দিত হোক।

0: রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে
1: সঙ্গে রয়েছি আমি তাপস। আর আজ রবীন্দ্রনাথের বিজ্ঞান চেতনা, ইনি হিয়ার মাঝে। বলছিলাম তার অরণ্যের প্রতি, বনানীর প্রতি ভালোবাসার কথা, কারণ অনুভব করেছিলেন আমাদের প্রাণ স্পন্দন ঠিক ঠিক চলবে যদি বনানী অরণ্য বাঁচে। তাই মরুবিজয়ের কেতন ওড়াতে চেয়েছিলেন। বলছেন, আজ শুধু একলা চাষির চাষ করিবার দিন নাই, আজ তাহার সঙ্গে বিদ্যানকে, বৈজ্ঞানিককে যোগ দিতে হইবে। বিজ্ঞান মানুষকে মহাশক্তি দিয়েছে, সেই শক্তি যখন সমস্ত সমাজের হয়ে কাজ করবে তখনই সত্য যুগ আসবে। কবির স্থায়ী মৃত্তিকা প্রীতি, বৃক্ষ প্রীতি কেবল কাব্যের সূত্রেই নয়, বিজ্ঞানের প্রেরণাতে বিশেষভাবে সমৃদ্ধ।

কবির বিখ্যাত স্বাদেশিকতার মূল দেশের বাস্তব মাটিতেই নিবদ্ধ। কি গভীর আশা নিয়েই না কবি শিক্ষিতদের মনকে মাটির দিকে ফেরাতে চেয়েছিলেন। সমস্ত দেশের ধূসর মাটি, এই শুষ্ক তপ্ত দগ্ধ মাটি তৃষ্ণায় চৌচির হয়ে ফেটে গিয়ে কেঁদে ঊর্ধ্বপানে তাকিয়ে বলছে, তোমাদের ওই যা কিছু ভাবের সমারোহ, ওই যা কিছু জ্ঞানের সঞ্চয়, ও তো আমাদেরই জন্যে। আমাকে দাও, আমাকে দাও, সমস্ত নেবার জন্য আমাকে প্রস্তুত করো। আমাকে যা দেবে তার শতগুণ ফল পাবে। রবীন্দ্রনাথ নিজে মাটিকে সেই সহায়তাটুকু দেওয়ার যথাসাধ্য চেষ্টা করেছিলেন শিলায় দকে, প্রতিসরে এবং শ্রীনিকেতনে।

রবীন্দ্রনাথের বিজ্ঞানপ্রীতির উজ্জ্বল ও প্রত্যক্ষ দৃষ্টান্ত হল আচার্য জগদীশচন্দ্র বসুর সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব সম্পর্ক স্থাপন। জগদীশচন্দ্র সেই সবে লন্ডন থেকে ফিরেছেন, তার বিদ্যুৎ চুম্বক তরঙ্গের সাহায্যে বিনা তারে বার্তা পাঠানোর গবেষণা সমাপ্ত করে। রবীন্দ্রনাথ তার গৃহে গিয়ে দেখতে না পেয়ে টেবিলে ম্যাগনোলিয়া গুচ্ছ ও কয়েক ছত্র লেখা রেখে ফিরে আসেন। এই বন্ধুত্বের সূত্রপাত। রবীন্দ্রনাথের বয়স তখন 37, জগদীশচন্দ্রের 40। জগদীশচন্দ্র দ্রুত লন্ডনে ফিরে যান। লক্ষ্য, বাহির থেকে দেওয়া কোনো উত্তেজনায় কেবল বৃক্ষলতাই নয়, জড়বস্তুও সমানভাবে সাড়া দেয় এটি প্রমাণ করা। আচার্যের এই আশ্চর্য আবিষ্কার ইংল্যান্ড ও প্যারিসকে 1900 খ্রিস্টাব্দে অভিভূত করে এবং পত্রপত্রিকায় এর সংবাদ প্রচারিত করে। এখানে এই সংবাদে রবীন্দ্রনাথ অপরিসীম আনন্দ ও গর্ব অনুভব করে চিঠিতে অভিনন্দন পাঠান। সত্যের মন্দিরে তুমি যে দীপ জ্বালিলে অনির্বাণ, তোমার দেবতার সাথে তোমারে করিল দীপ্যমান, বৃক্ষ লতা ও মানুষের সঙ্গে জড় পদার্থেও একই চৈতন্যের লীলা। এ রবীন্দ্রনাথের কল্পনায় অনুভূত সত্য।

রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে হিয়ার মাঝে।

রবীন্দ্রনাথ নিঃসর্গ ও মানুষের শ্রেষ্ঠ কবিরূপে আমাদের মানুষ লোক সম্পূর্ণ অধিকার করেছেন, কিন্তু তিনি যে নিতান্ত আত্মমগ্ন কবি ছিলেন না। স্বদেশ ও বাইরের পৃথিবীতে তাঁর সময় যে সমস্ত উল্লেখযোগ্য বৈজ্ঞানিক আবিষ্কার ঘটেছে, যা জীবজগৎ, বস্তু, পৃথিবী ও মহাকাশকে এক সূত্রে গেঁথে তুলেছে, তিনি মহাবিস্ময়ে তা লক্ষ্য করেছেন, তার স্বাক্ষর রেখে গেছেন অজস্র গানে, কবিতায় ও প্রবন্ধে। বিজ্ঞানের সত্যকে সাহিত্যের রসে নিবিড়ভাবে মিশিয়ে পাঠক সাধারণের মানসিক আনন্দের পরিধি এমনভাবে প্রসারিত করে তোলা যায়, একথা রবীন্দ্রনাথই বিশেষভাবে প্রমাণ করলেন।

ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে হিয়ার মাঝে।

রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন সত্য চিরন্তন, আর এই সত্যের সঙ্গে মানুষের অনুভূতির মাধুরী মিশিয়ে রয়েছে। নইলে যাকে আমরা সত্য বলছি কখনোই তাকে সত্য বলতে পারতাম না। এমনকি যাকে বলা হয় বৈজ্ঞানিক সত্য তাও নয়, কারণ এই বৈজ্ঞানিক সত্যের যুক্তিগুলো তো আমরা আমাদের মনন দিয়ে নির্মাণ করে থাকি। এখানে রবীন্দ্রনাথের মানবিক অনুভূতির সত্যের সঙ্গে আইনস্টাইনের বাস্তব সত্যের তফাতটা কিন্তু বেশ স্পষ্ট। রবীন্দ্রনাথের বিজ্ঞান চেতনাকে বলা চলে এক ধরনের সৌন্দর্য দর্শন, দার্শনিক মেজাজও বটে। এ এক মনকে খুশি করা সূক্ষ্ম মানবিক অনুভূতি। রবীন্দ্রনাথ বিজ্ঞানের মহাকাশে অন্তর্লীন হয়েছেন, সৌন্দর্য রূপ ও মানবিক অনুভূতিকে পরম স্নেহে জাপটে ধরে। রবীন্দ্রনাথের দার্শনিক ভাবনায় বিজ্ঞানের সত্য, শিল্পীর সত্য, সঙ্গীত কাব্যের সত্য, অধ্যাত্ম সত্য সবাই যেন সৌন্দর্যের খাস মহলে ঢুকে প্রকাশভঙ্গির লীলা রহস্যে বিভোর হয়ে মেতেছে।

আজকের হিয়ার মাঝেই পর্যন্তই আমরা খুঁজেছিলাম রবীন্দ্রনাথের বিজ্ঞান চেতনার সঙ্গে তাপস। শুভরাত্রি।

অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে এফএম গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুনছেন আধুনিক বাংলা গান, শিল্পী রাহুল দেববর্মণ।

0: ছেলেটি কি আপনার?
1: হ্যাঁ আমার। আপনি কে?
0: আমি আমি কেউ না জানেন, আমি তো এক অচেনা। আমারও একটি ছেলে ছিল, আমারও একটি বউ ছিল।
1: তাই নাকি? কি হলো তাদের, কোথায় তারা?
0: নেই, সেই যে দস্যুরা এলো, বউটাকে আমার ধরে নিয়ে চলে গেল। ছেলেটা চেঁচিয়ে উঠল, বাঁচাও বাবা, মাকে বাঁচাও। পারলাম না বাঁচাতে কাউকে, জানেন, পারলামই না কাউকে বাঁচাতে। ছেলেটা দেখলাম মরেই গেছে, আর আমার সব কিছু হারিয়ে গেছে, হারিয়ে গেছে।

জানেন আমি বাঁশি বাজাতাম, ওই যে বাঁশের বাঁশি, তাই শুনে আমার ছেলের কি হাসি। আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসত, কি সুন্দর রানত, আর কি সুন্দরই না গান গাইতো।

এই গানটি গাইছিলাম ও আর আমি দুজনেই আত্মহারা স্ত্রী ও স্বামী। এমন সময় হঠাৎ একটা আওয়াজ পেলাম, ধোঁয়া চারিদিকে ধোঁয়া, ওরা এলো সবকিছু ভেঙে চুরমার করে দিয়ে গেল। আমি পাগল হয়ে গেছি, পাগল।

আধুনিক গান শুনছেন। এই অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন রাহুল দেব বর্মনের কণ্ঠে পরপর কয়েকটি আধুনিক গান। এই অনুষ্ঠানে এবারে মোহাম্মদ রফি।

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে FM গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। আধুনিক গান শুনছেন মোহাম্মদ রফির পর এবারে ভূপেন হাজারিকা।

0: কিতরুণী, মোরা যাত্রী একই তরুণী, সহযাত্রী একই তরুণী, মোরা যাত্রী একই তরুণী।
1: আধুনিক গান শুনছেন ভূপেন হাজারিকার কণ্ঠে।

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে এফএম গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুনছেন আধুনিক বাংলা গান। ভূপেন হাজারিকার পরে এবারে শিল্পী কিশোর কুমার।

প্রথমে রাহুল দেব বর্মন, তারপর মোহাম্মদ রফি, তারপর ভূপেন হাজারিকা, এবং সবশেষে কিশোর কুমারের কণ্ঠে আধুনিক গান শুনলেন। আধুনিক গানের অনুষ্ঠানটি এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে এফএম গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:48। এখন সময়টা বাংলা ছায়াছবির গানের। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন কুহক ছায়াছবির গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, ছবির নাম কুহক।

0: কুহক ছায়া ছবির গানে হেমন্ত মুখোপাধ্যায়।
1: হায় হা পাই যে এই হাপুর, এ তো আমার বুকের পাঁজর, এই কামার শালায় মরে হাপিয়ে।

কুহক ছায়াছবির গান শুনছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে। এবারে ইন্দ্রাণী ছায়াছবির গান, প্রথমে পরপর তিনটি গান গীতা দত্তের কণ্ঠে, ছবির নাম ইন্দ্রাণী।

0: ইন্দ্রাণী ছায়াছবির গান শুনছেন গীতা দত্তের পরে। এবারের গানটি হেমন্ত মুখোপাধ্যায় এবং গীতা দত্তের দ্বৈত কণ্ঠে, ছবির নাম ইন্দ্রাণী।
1: মেঘ ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়,

0: ইন্দ্রাণী ছায়াছবির গান শুনছেন। এবারে পরপর দুটি গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, ছবির নাম ইন্দ্রাণী।
1: ভাঙ রে ভাঙ রে ভাঙ ভাঙ রে পাথর ভাঙ।

0: Ves tú, ves tú.
1: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে ইন্দ্রাণী ছায়াছবির গান শুনছিলেন। এবারে সাথীহারা ছায়াছবির গান, প্রথমে পরপর দুটি গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। ছবির নাম সাথীহারা।

হারিয়ে যাবে এই খেল মজেদার বাবু মিলবে না তোমার এই খেল মজেদার বাবু মিলবে না তোমার হায় হায় পুড়িয়ে যাবে জুড়িয়ে যাবে ফুসকে যাবে ধসকে যাবে হায়।

0: হায় হায় রং বেরঙের তামাশা ফুরিয়ে যাবে ও বাবু, দেরি হলেই গরমা গরম ফুরিয়ে যাবে।
1: এই রং বেরঙের তামাশা ফুরিয়ে যাবে ও বাবু, দেরি হলেই গরমা গরম ফুরিয়ে যাবে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এখন শুনছেন সাথীহারা ছায়াছবির গান। এবারে পরপর দুটি গান, হেমন্ত মুখোপাধ্যায় এবং গীতা দত্তের দ্বৈত কণ্ঠে। ছবির নাম সাথীহারা।

সাথিয়ারা ছায়াছবির গান শুনছেন। এবারে পরপর তিনটি গান গীতা দত্তের কণ্ঠে, ছবির নাম সাথিয়ারা।

প্রথমে কুহক, তারপরে ইন্দ্রাণী এবং সবশেষে সাথীহারা ছায়াছবির গান শুনলেন। বাংলা ছায়াছবির গানের এই অনুষ্ঠানটি এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে FM গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:52। এখন নানা রঙের গান এই অনুষ্ঠানে। প্রথমে অতুল প্রসাদের গান, শিল্পী অর্ঘ্য সেন।

নানা রঙের গান শুনছেন অতুল প্রসাদের গানের পরে। এবারে রজনীকান্তের গান, শিল্পী অর্ঘ্য সেন।

নানা রঙের গানের অনুষ্ঠানে প্রথমে অতুল প্রসাদের গান এবং পরে রজনীকান্তের গান শুনলেন অর্ঘ্য সেনের কণ্ঠে। এবারে দ্বিজেন্দ্র গীতি সমবেত কণ্ঠে।

প্রথমে অতুলপ্রসাদের গান, তারপর রজনীকান্তের গান এবং সবশেষে দ্বিজেন্দ্রগীতি শুনলেন। নানা রঙের গানের অনুষ্ঠানটি এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে FM গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: ঘড়িতে সময় ভোর 4:40। আপনি শুনছেন প্রভাতী। প্রভাতিতে আজ শুরুতেই খেয়াল, আইভি বন্দ্যোপাধ্যায়ের পরিবেশনায় বৈরাগী ভৈরব রাগে।

প্রভাতিতে এতক্ষণ আপনি শুনলেন খেয়াল, বৈরাগী ভৈরব রাগে আইভি বন্দ্যোপাধ্যায়ের পরিবেশনায়। এরপর শুনবেন শরৎবাদন পরিবেশনায় সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, রাগ বসন্ত মুখার্জী।

প্রভাতিতে এতক্ষণ আপনি শুনছিলেন শরৎবাদন সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের পরিবেশনায় বাসন্ত মুখার্জির আগে। এরই সঙ্গে শেষ হল প্রভাতী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ঘড়িত সময় ভোর 5:40, আপনি শুনছেন আনন্দধ্বনি। আনন্দধ্বনিতে রয়েছে আপনার সঙ্গে মহুল, শুরুতেই উৎসব দাস।

রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন শিল্পী ঝিনুক তলপাত্রর গলায়। আর এরপর পরের রবীন্দ্রসঙ্গীত নিয়ে শীর্ষ এবং এরিনা।

এরপর শুনে নেব পরপর দুটো গান। প্রথমেই জয়তী চক্রবর্তীর গলায় ও যে মানে না মানা, আর তারপর অপূর্ব পালের গলায় ধাই যেন মোর। শুনতে থাকুন পরপর দুটো গান, ফিরে আসছি দুটো গানের ওপারে আপনাকে সঙ্গে নিয়ে আনন্দ ধ্বনিতে।